0: Bambino.
1: 94.4. আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার, 5ই আশ্বিন, 8ই রবিউ সানি, 20শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপের উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি, গত 1 জুলাই থেকে কার্যকর। 2029 সালের জুনের মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত হবে বললেন সড়ক পরিবহন মন্ত্রী। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে লঞ্চে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার বিনিময়ে মিলছে নিত্যপণ্য। যুদ্ধ বন্ধ ও আলোচনায় ফেরার শর্ত কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে ইরান। এবং জাপানে এশিয়ান গেমসের হকি ইভেন্টে এখন চীনের মোকাবেলা করছে বাংলাদেশ নারী দল। টি-20 ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSD এর গভর্নিং বডির সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে। এই লক্ষ্যে তিনি NSD এর গভর্নিং বডিকে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নানা রকমের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও যথাযথ সমন্বয়ের অভাবে এসব প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না, ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব সনদের বিপরীতে দেশের তরুণ প্রজন্ম কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা SDG অর্জনে বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব KM নাজমুল হক গতকাল গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘ আয়োজিত SDG মোমেন্ট অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় SDG বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে গতকাল থেকে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেন, এর ফলে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম সচল হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। বিস্তারিত প্রতিবেদনে
0: জাতীয় গ্রিডে যুক্ত হল আরো 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহিলপুর অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শনিবার থেকে এই নিয়মিত সরবরাহ শুরু হয়েছে। দুপুরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এই কূপ থেকে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন এই কূপে নিয়মিত উৎপাদন শুরু হওয়ায় দেশের শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র এবং সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন,
3: আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আমি মনে করি একটি বিশেষ দিন। জ্বালানি সংকটের কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা সকলে যে কষ্টের মধ্যে রয়েছি সেক্ষেত্রে একটি স্বস্তির খবর নিয়ে আসলো আমাদের তিতাস 28 নম্বর এই কূপটি। দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস তিতাস 28 নম্বর এই কূপ থেকে আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে সমর্থ হবো বলে আমরা আশা করছি ইনশাল্লাহ।
0: দেশের জ্বালানি সংকট নিরসনে সরকারের নেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন,
3: জ্বালানি খাতে স্বয়ংসম্পন্ন হবার অভিপ্রায় আগামী 2030 সাল নাগাদ আমরা 150টি কূপ খননের পরিকল্পনা নিয়েছি, যার মধ্যে প্রায় ইতিমধ্যে প্রায় 27টি কূপ খনন প্রক্রিয়া চলমান রয়েছে। তারই একটি হচ্ছে এই তিতাস 28 নম্বর কূপ। এখানে আরো 3টি কূপ খনন প্রক্রিয়া চলছে। সেই 3টি কূপ খনন প্রক্রিয়া যদি আমরা সফল হতে পারি ইনশাল্লাহ সেখান থেকে আমরা আরো 45 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হব। এই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমরা 2030 সাল নাগাদ সরবরাহ এবং চাহিদার মধ্যে যে বড় ধরনের একটি গ্যাপ রয়েছে সেই গ্যাপটি আমরা পূরণ করতে সক্ষম হবো বলে আমরা মনে করছি।
0: দেশীয় উৎসের এই নতুন সংযোগ জ্বালানি খাতকে সমৃদ্ধ করবে এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশের রাজস্ব বাঁচাতে সাহায্য করবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গতকাল এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের 40% এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 50% হারে পাবেন। এই অর্থ গত 30 জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে। দ্বিতীয় ধাপে আগামী বছরে 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডে আরও 30% সহ মোট 70% এবং দশম থেকে 20তম গ্রেডে আরও 25% সহ মোট 75% বর্ধিত মূল বেতন কার্যকর হবে। আগামী বছরে 1 জুলাই থেকে 100% বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। 2028 সালে 1 জানুয়ারি থেকে বর্ধিত বেতন অনুসারে বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন বেতন কাঠামো সুবিধা পাবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নিজ দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এলজিডি ভবনে অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এক আলোচনার সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সম্পদ সীমিত হওয়ায় প্রয়োজন ও সক্ষমতার মধ্যে সমন্বয় করে কম ব্যয়ে সর্বোচ্চ ফল অর্জন করতে হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতে গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত এক সংলাপে একথা বলেন। ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ একে অপরের পরিপূরক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো ছাড়া ডিজিটাল ফিনান্সের ফল পুরোপুরি অর্জন করা সম্ভব নয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 2029 সালের জুন মাসের মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত করা হবে। তিনি গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শসই এলাকায় সাসেক ঢাকা সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন শুধু একটি সড়ক অবকাঠামো প্রকল্প নয়, এটি দেশের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের 64 জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুদ, পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিং এর সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সার নিয়ে বিভিন্ন এলাকায় সংকটের খবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়লেও সরকারি হিসাবে দেশে সারের প্রকৃত ঘাটতি নেই। বরং গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে প্রায় 2 লাখ টন বেশি মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
5: আমাদের কাছে এই মুহূর্তে যেই পরিমাণ সার আছে, গত বছর এক্সাক্টলি এই দিনের তুলনায় 2 লক্ষ টন সার বেশি আছে।
4: সরকারের তথ্য অনুযায়ী শুধু বর্তমান মজুদি নয়, আগামী অক্টোবর মাসের চাহিদার বিপরীতেও প্রয়োজনীয় সার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় নিয়ে আগাম আমদানি, মজুদ ও পরিবহনের সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।
5: 2 থেকে 3 মাসের স্টোরেজ আমাদের কাছে থাকে। সারের কোনো ক্রাইসিস নাই। কিছু লোক চেষ্টা করছিল সারের ইমিটেশন ক্রাইসিস তৈরি করা। সার পাওয়া যাইতেছে বর্ডারে, সার পাওয়া যাইতেছে রাইস মেলে, সার পাওয়া যাইতেছে অন্য গুদাম ঘরে, ওইখানে তো সার থাকার কথা না।
4: ডিলারদের কার্যক্রমেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
6: বর্তমান যারা ডিলার আছে তারা তাদের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত রাখে। যে সমস্ত ডিলাররা সারের ডিও করে সার উত্তোলন করেননি তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। যে সমস্ত ডিলাররা সার উত্তোলন করার পরে গোডাউনে রেখে খুচরা পর্যায়ে বিক্রি করছে না বা গোডাউনে তালা দিয়ে রেখেছে, এ ধরনের বিষয় যদি গোয়েন্দা তথ্যের মাধ্যমে অনুসন্ধানে আসে সেই সমস্ত ডিলারদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
4: মাঠ পর্যায়ে নজরদারি আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করা এবং জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার। গতকাল রাজধানীর সোয়ারিঘাটে একটি লঞ্চে এই বাজারের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: দৈনন্দিন ফেলনা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিবেশ ও নদীর জন্য মারাত্মক হুমকি। বুড়িগঙ্গার তীরবর্তী সোয়ারিঘাট এলাকায় দূষণ কমাতে গ্রহণ করা হয়েছে এক অভিনব উদ্যোগ, বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার। পলিথিন বা প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে জমা দিলেই আয়োজকদের কাছ থেকে মিলছে টাটকা মাছ, মুরগি কিংবা অন্যান্য নিত্যপণ্য।
9: অনেক ভালো লাগলো আয়োজনটা, যেমন রাস্তাঘাটে নদীর সাইডে পলি বর্জ্য বোতল বোতল এগুলো কেউ না ফেলায়।
8: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম শনিবার এই কর্মসূচির উদ্বোধন করে বলেন, বুড়িগঙ্গা নদী ও আশপাশের এলাকা প্লাস্টিক মুক্ত রাখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতেই এই আয়োজন।
10: পরিচ্ছন্নতা চলবে, যে ওয়ার্ড ফাঁকি দিবে সেই ওয়ার্ডে যারা দায়িত্ব আছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব সচেতনতা যেমনি সিটি কর্পোরেশনকে বাড়াতে হবে,
8: শুধু বর্জ্য অপসারণ নয়, খাদ্য সহায়তার মাধ্যমে মানুষকে সচেতন করার এই উদ্যোগ সোয়ারিঘাটে এক ইতিবাচক পরিবর্তন আনছে। স্থানীয়দের মতে পরিবেশ রক্ষায় এমন পদক্ষেপ ঢাকার অন্যান্য স্থানেও চালু করা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় গতকাল একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা অভিযানকে আরও গতিশীল করা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 75টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, অলিগলি, ড্রেন, নালা, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা, ছাদ ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় অভিযান চালানো হয়। এ সময় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করা হয়। দুর্গম উপকূল ও দ্বীপ চরাঞ্চলের মানুষের কাছে এবার পৌঁছে যাবে আধুনিক চিকিৎসা সেবা। প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য তরী নামে ভাসমান হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: দেশের উপকূল, দ্বীপ আর দুর্গম চরাঞ্চলে এখনো চিকিৎসা সেবা পেতে নানা ভোগান্তি পোহাতে হয় মানুষকে। কখনো নৌযানে, কখনো দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় উপজেলা কিংবা জেলা সদরে। এতে জরুরি চিকিৎসা তো বটেই, নিয়মিত স্বাস্থ্যসেবা থেকেও পিছিয়ে পড়েন অনেকেই। এই বাস্তবতায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী দক্ষিণাঞ্চলের 4-5 জেলার প্রায় 30-40 দুর্গম উপজেলায় পর্যায়ক্রমে সেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে, বলছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহি।
12: দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যে উপজেলাগুলো একটু দুর্গম, সেই এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আমরা ভাসমান হাসপাতাল তৈরি করা যায় কিনা, যেটাকে আপনারা বলতে পারেন যে স্বাস্থ্য তৈরি, যাতে এই হাসপাতালে বিভিন্ন ধরনের জটিল কিন্তু অপেক্ষাকৃত কমন যে অসুখগুলো মানুষের হচ্ছে সেটার জন্য মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করার মতো একটা চেষ্টা আমাদের থাকবে।
11: বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দল গঠন করে পর্যায়ক্রমে দুর্গম এলাকায় পৌঁছানোর কথা ভাবছে সরকার।
12: আমরা চাই যে জনগণের চাহিদার ভিত্তিতে সেবাটাকে ডেভেলপ করতে, ওপর থেকে চাপিয়ে দেওয়া না। এবং গ্রামে গঞ্জে আমাদের স্বাস্থ্য পরিসংখ্যানে আমরা দেখি কয়েকটি সেবা বিশেষভাবে প্রয়োজন হয়। একটি হচ্ছে নারীদের যে চিকিৎসা নিরাপদ ডেলিভারির ব্যবস্থা, আরেকটি হচ্ছে আমাদের শিশু স্বাস্থ্য, আরেকটি হচ্ছে আমাদের যে অর্থোপেডিক সার্জনদের যে হাড় গোড়ের বিভিন্ন চিকিৎসা এবং সার্জারি সেগুলোর দরকার হয়।
11: প্রাথমিকভাবে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালীর দুর্গম চরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন সরকারি নৌযান ও স্বাস্থ্যসেবার বিদ্যমান অবকাঠামোকে সমন্বয় করে স্বাস্থ্যতরী চালু হলে যোগাযোগের সীমাবদ্ধতায় চিকিৎসা থেকে দূরে থাকা মানুষের কাছে পৌঁছে যাবে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
7: দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সময় ডেঙ্গু আক্রান্ত হয় 1232 জন। এদিকে দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টা হাম ও হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান জানিয়েছে যে তারা যুদ্ধবন্ধ ও আলোচনা শর্তসমূহ কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই আল জাজিরাকে বলেন, তেহরান সকল ফ্রন্টে চলমান যুদ্ধ অবসান, জব্দকৃত ইরানি অর্থ ছাড় ও দেশটির বন্দরসমূহ থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার চায়। মহসিন রেজাই আরও বলেন, ইরান সম্প্রতি নতুন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সর্বাত্মক যুদ্ধে জড়ালে ইরান এই অস্ত্র ব্যবহার করতে পারে। খেলার খবর এশিয়ান গেমস। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারী হকিতে বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে এখন চীনের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চীন 9-0 এগিয়ে রয়েছে। এদিকে এশিয়ান গেমস নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:47 এবং সূর্য অস্ত যাবে 5:57। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর গ্রুপের উদ্বোধন। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি, গত 1 জুলাই থেকে কার্যকর। এবং জাপানের এশিয়ান গেমসের হকি ইভেন্টে এখন চীনের মোকাবেলা করছে বাংলাদেশ নারী দল। টি-20 ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী
15: শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত
7: উদ্বোধন। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি, গত 1 জুলাই থেকে কার্যকর। এবং জাপানের এশিয়ান গেমসের হকি ইভেন্টে এখন চীনের মোকাবেলা করছে বাংলাদেশ নারী দল। টি-20 ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী
15: শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
16: সবার সাথে

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা বুঝতেছেন তো, মগর কি বলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: দিল দিয়া ফিল করেন 90.4।

0: much.
1: Good morning, everyone. কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর একটি বৃষ্টিময় সকালের কি বলবো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি বৃষ্টিময় সকালে। প্রচণ্ড বৃষ্টি সকালবেলা, মানে কি বলবো আমি বুঝি না, এই সকালের টাইমেতে কেন বৃষ্টি হয়, তাই না? অফিস টাইম, একে তো রবিবার, তারপর হচ্ছে একদম সকালবেলা, যাদের অনেক সকালে অফিস থাকে বা সকালবেলা বের হতে হয় তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। বিশেষ করে যারা স্কুল কলেজের টিচার আছেন বা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন, তাদের তো মনে হয় যে মানে একদম খুবই কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু তারপরও এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি তানহা চলে এসেছি আপনাদের কাছে। সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা থাকব সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো আজকের ওয়েদার তো আর মানে বলার কোনো বাকি রাখে না, যে মানে কি বলবো আর ওয়েদার বিষয়ে, বাইরে প্রচন্ড বৃষ্টি, ঢাকার ওয়েদারের কথা আমি বলছি। আর অন্যান্য জায়গাতে কি অবস্থা সেটা আমাকে চাইলে কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 26 ডিগ্রি সেলসিয়াসে আছে এবং দুপুর 12টার দিকে 1টার দিকে হালকা মৃদু রোদ দেখা যেতে পারে, তবে খুবই হালকা। তবে 11টা পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হবে। তো যাদের জরুরি কোনো কাজ আছে বা যাদের অফিস আছে, মানে সকাল সকাল বের হতে হবে বা এখন বের হবেন বলে ভাবছেন, তারা একটু হাতে সময় নিয়ে বের হবেন, কারণ বৃষ্টির সময় আমরা জানি যে রাস্তায় প্রচুর জ্যাম হয়ে যায় এবং ঠিকমতো কি বলে ট্রান্সপোর্টগুলো ঠিকমতো পাওয়া যায় না, সেটা বাস বলেন, আপনি বাইক বলেন, সিএনজি বলেন, যাই বলেন না কেন, সেটা কিন্তু পেতে একটু রাশ হয় এবং প্রচণ্ড ভাড়া চায় তারা, তাই না? রিক্সায় তো মানে বলাই বাহুল্য যে বৃষ্টি একদিক দিয়ে পড়তে দেরি আছে, রিক্সার ভাড়া বাড়াতে দেরি নেই, তাই না? তো যাই হোক, এই জন্য সবকিছু মাথায় রেখে অবশ্যই সকালবেলা বাসা থেকে বের হবেন। আর এই মুহূর্তে একটা খুবই সুন্দর ফেমাস একটা বৃষ্টির গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, আর সেই গান দিয়ে আজকে মর্নিং ম্যাক শুরু করতে যাচ্ছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাইক।
1: এরকম একটা বৃষ্টিতে সব থেকে বেশি কি ইচ্ছে করে বলেন তো? যদিও আমার উত্তর এটাই হবে যে আমার একটু ঘুমোতে ইচ্ছে করছে এখন, কিন্তু চাইলেও তো সম্ভব না। তবে আমি একটু বুঝি না যে যেদিন শুক্রবার থাকে, উইকেন্ড থাকে, সেদিন কেন বৃষ্টি হয় না বলেন তো? সেদিন কেন ঠান্ডা পড়ে না বলেন তো? আমার খুব ইচ্ছে করে ছুটির দিনগুলোতে একটু শাড়ি পরে ঘুরবো, বৃষ্টিতে ভিজবো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে, সিনেমা দেখবো, একটু চিল করবো, বাট পসিবল হয় না। এত গরম পড়ে যে মানে কি বলবো, শাড়ি তো দূরের কথা, মানে নর্মাল জামা কাপড় পরে থাকতেও খুব কষ্ট হয়, তাই না? তো এইরকম অবস্থা কার কার হয় আমার মতো? তারা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে, মেসেজ করে জানিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। অলরেডি মর্নিং মেকের পোস্ট আপলোড করে দিয়েছি, খুবই সুন্দর একটা ছবি আপলোড করেছি, বৃষ্টি ভেজা একটা ছবি, এবং গানও লাগিয়েছি, এই বৃষ্টি ভেজা রাতে চলেছে এই গানটি লাগিয়েছি, রুনা লায়লার অসম্ভব বিখ্যাত জনপ্রিয় একটি গান। এবং মানে কিছু কিছু থাকে না গান যে যত পুরনোই হোক না কেন, সেই গানগুলোই বারবার মনে পড়ে। আজকে গতকাল থেকে আমার মনে একটা কথা খুব বাজছে, সেটা হচ্ছে যে আমরা তো কিছুদিন আগে 80-এর দশকে চলে গিয়েছিলাম, আমরা ট্রেন্ড ফলো করেছিলাম 80-এর দশকের ট্রেন্ড। তো আমরা যখন আরো 20 বছর পার করে ফেলবো বা আরো 10 বছর পর, ধরেন 2036 সাল বা 2040 সালে, যে তখন আমরা কোন ট্রেন্ড ফলো করব? আমার কাছে মনে হয় যে 2017-16 সালে যে ট্রেন্ড বের হয়েছিল, মানে মেয়েরা যে একটু স্কিনি জিন্স দেন টপস এবং মাথার চুলগুলো একটু ফোলা, মাথায় অনেকগুলো ক্লিপ ব্যান্ড, তারপর ঠোঁটে একটু পিঙ্ক কালারের লিপস্টিক দেন কাজল, এবং মানে আমরা যেটাকে এখন বলি ছাপড়ি স্টাইল, সেই স্টাইল হয়তো ফলো করবো। আমি রিসেন্টলি ভাবছি, খুব তাড়াতাড়ি ভাবছি যে এই ট্রেন্ড ফলো করে একটা ছবি আপলোড করব। তো কেমন হয় সেই ছবিটা, মানে সেরকম ট্রেন্ড করলে? আর ছেলেদেরও কিন্তু সেমই ছিল, হেয়ারে স্পাইক করা, তারপর চুলে বিভিন্ন রকমের কালার করা থাকতো, এবং কি বলে আমরা যেটাকে বলি, মানে আমরা আমাদের বাঙালি ভাষায় যেটাকে বলি যে চুলে ছিলা মুরগি কাট, আচ্ছা বিভিন্ন রকমের ফানি ফানি নাম কিন্তু আমরা দিতাম এরকম মজার মজা। তারপর আবার স্কিনি জিন্স, তারপর কালারফুল শার্ট, এবং শার্টের সাথে আবার হচ্ছে একটু মানে কি বলে জিগজ্যাগ ডিজাইন, তো এই ধরনের স্টাইলগুলো কিন্তু আমরা চাইলে আবার সেই ট্রেন্ড ফলো করতে পারি। তো সেই ট্রেন্ডে আমি চলে যাব, তবে আজকে নয়, আগামীকাল, আই হোপ, যেহেতু আজকে বৃষ্টির দিন, আজকে বৃষ্টি বিলাস করব এবং বৃষ্টি নিয়ে কথা বলবো, গল্প করবো, বৃষ্টির গল্প করবো। ওকে, রাস্তায় যারা এখন এই মুহূর্তে আছেন সবাইকে বলবো অবশ্যই রাস্তায় সেফ থাকার চেষ্টা করবেন, এবং বর্তমানে সব থেকে বড় যে সমস্যাটা হয় বৃষ্টির সময়, যে কারেন্টের তারের মানে শক লেগে যায়, এবং অনেক সময় দেখা যায় আমরা না বুঝে কারেন্টের খাম্বাকে ধরে ফেলি বা কারেন্টের তার ধরে ফেলি রাস্তা দিয়ে হাঁটার সময়, সেটা করা যাবে না। এবং যেখানে প্রচুর পরিমাণের পানি আছে সেখান দিয়ে না হাঁটাই ভালো, কারণ অনেক সময় দেখা যায় সে পানির মধ্যে কারেন্টের তার পড়ে থাকে এবং সেখান থেকে শক খাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এবং রাস্তায় অবশ্যই বাচ্চাদেরকে আজকে বের করারই কোনো দরকার নেই, স্কুল থাকলে সেটা আজকে কামাই দেওয়াই যায়, এবং অনেক ইম্পর্টেন্ট কোনো ক্লাস থাকলেও আমার মনে হয় যে আজকে একটু বাসা থাকাই ভালো, কারণ বলা যায় না আর কি কোন ধরনের কোন বিপদ আপদ কখন কোন দিক দিয়ে আসে আসলে কিছুই বলা যায় না। যাই হোক, আমরা সবসময় সাবধান থাকবো, সাবধানের কোনো মাইন্ড নাই, এটাই হচ্ছে কথা। যাই হোক, আমরা আবারও একটা ব্রেক নিচ্ছি, সুন্দর সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, গান শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কলেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপিফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আজকের গানের লিস্ট আপনাদের কেমন লাগছে বলেন তো? আমার তো অসাধারণ ভালো লাগছে। বৃষ্টির দিনে বৃষ্টির গান এবং সাথে যদি থাকে এক কাপ চা, ব্যাপারটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না? আর দুপুরবেলার ব্যাপারে যদি দেখা যায় ভুনা খিচুড়ি আর ইলিশ ভাজা, তাহলে তো মানে আজকে পুরো কি বলে এটাকে মানে সোনায় সোহাগা হয়ে যাবে, তাই না ব্যাপারটা? তো যাই হোক, কার কার প্ল্যানিং আছে আজকে দুপুরে একটু খিচুড়ি এবং ভর্তা এবং মাছ ভাজা খাওয়ার বা বেগুন ভাজা খাওয়ার প্ল্যানিং আছে? আমি আমি যদিও দুপুরে খুব একটা ভারী খাবার খেতে পছন্দ করি না, তবে আমি চাটা অবশ্যই খাবো। অবশ্য চা আমি কিন্তু খেয়ে ফেলেছি একবার, তবে এই বৃষ্টির দিনে ঘন ঘন চা খেতে ইচ্ছে করে এবং একটু পরে আমি আবার এক কাপ চা খাবো। আচ্ছা, আপনারা কি চা পছন্দ করেন নাকি কফি? মানে বৃষ্টির মধ্যে কোনটা বেশি প্রেফার করেন? যদিও কফি স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু চায়ের ব্যাপারটা একদমই অন্যরকম। মানে চা নামটা শুনলেই একদম ভিতর থেকে একটা অন্যরকমের অনুভূতি কাজ করে, এবং আমার কাছে মনে হয় যে প্রেম বলেন, ভালোবাসা বলেন, বৃষ্টি বলেন এবং যে কোনো সুখের সময় বলেন, সেই সময়টাতে চা কিন্তু একটা অন্যরকম মাত্রা যোগ করে দেয়, তাই না? তো যাই হোক, আজকের গানের রিকোয়েস্ট যারা করছেন, বৃষ্টির গানের রিকোয়েস্ট করছেন অনেকে, এবং আপনাদের রিকোয়েস্টেড গানই কিন্তু আমি প্লে করছি। তো কেমন লাগছে আজকের গানের প্লে লিস্ট সেটা জানিয়ে দিবেন 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। খুবই অসাধারণ সুন্দর বৃষ্টি ভেজা একটা ছবি আপলোড করেছি এবং অনেকেই আমি দেখতে পাচ্ছি ছবিতে কমেন্ট করেছেন এবং আমাকে মেসেজ করেও অনেকে জানিয়েছেন যে আমার ছবিটি অনেক সুন্দর হয়েছে। যারা এখনো ছবিটি দেখেননি, ফেসবুক পেজে চলে যান, আমার ছবিটা পেয়ে যাবেন। মর্নিং মেকের কি বলে ট্যাগ লাগানো আছে, সেই ছবিটা দেখলে বুঝতে পারবেন। এবং বেশি বেশি করে আমার এই মর্নিং মেকের পোস্ট লাইক কমেন্ট শেয়ার করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে, প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ওকে, আমাদেরকে অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন, তার কমেন্ট আমি পড়বো, তবে তার আগে একটু বলে দেই যে আমার সব থেকে পছন্দের অডিয়েন্স হচ্ছেন উনি, কারণ উনি আমার প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা শো, প্রত্যেক দিন একদম অন টাইমে উনি হাজির থাকেন এবং শুনেন এবং কমেন্ট করেন, এবং আমার পোস্ট কিন্তু তিনি শেয়ারও করেন। শুধু এইটাই না, তার সাথে কিন্তু আমার অনেক পছন্দ অপছন্দেরও মিল আছে। যেমন আমি যদি ফেসবুকে কোনো পোস্ট করি, সেখানে তার মতামত জানায়, মানে আমার পার্সোনাল পেজে যদি আমি কোনো পোস্ট করি, এবং তার সাথে আমি দেখেছি অনেক কিছুতেই আমার মতামত মিলে যায়। তাই আমার সব থেকে পছন্দের অডিয়েন্স অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে। তবে আপনাদেরও যদি আমার এরকম পছন্দের অডিয়েন্স হতে মন চায় বা হতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই রেগুলার আমার মর্নিং মাইকে জয়েন হতে হবে, আমার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, অলওয়েজ আমার সাথে জয়েন থাকতে হবে, আমার সাথে টিউন থাকতে হবে, ঢাকা এফএম সাথে টিউন থাকতে হবে। ওকে, তো চলুন এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি, সুন্দর সুন্দর বৃষ্টির গান শুনে আসি, গান শুনে এবং ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। স্টে টিউনড।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরো একবার ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
1: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: $5.
1: Money Mike.
2: Welcome back to Morning Mike with Tanha Prashun Chintak FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আজকে সকালটা শুরু হয়েছে একদম মেঘলা একটা বৃষ্টিময় ভাবে, এবং আমি জানি যে বৃষ্টি হলে মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ, কারণ যাদের সকালবেলা অফিস থাকে, কাজ থাকে বা স্কুল থাকে, ক্লাস থাকে, তাদের জন্য তো আসলেই সর্বনাশ। কিন্তু যাদের কোনো কাজ থাকে না, একদম ছুটির মুহূর্ত থাকে, ছুটির দিন থাকে এবং একদম বা দেরি করে কাজ থাকে, থাকলেও সেটা দেরিতে থাকে, তাদের জন্য আসলে কি বলবো মানে পৌষ মাস বলা যায়। দেরি করে ঘুম থেকে উঠে বৃষ্টিময় একটা সকাল, আকাশ দেখতে দেখতে এক কাপ চা হাতে, তারপর যদি মাকে বা বউকে বা বাসায় আর কোনো ফ্যামিলি মেম্বার থাকলে বা নিজে যে একটু খিচুড়ি রান্না করে খাওয়া, ব্যাপারটাই একদম মানে কি বলবো মানে আমি বলতে বলতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে মনে করি, ইমাজিন করে যারা এই সিচুয়েশনে আছেন তারা আসলে অনেক বেশি লাকি। সো আমি বলবো যে এই সময়টাকে এনজয় করুন, আর প্রত্যেকটা মুহূর্ত, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয়েবল মোমেন্ট করার চেষ্টা করতে হবে, কারণ কখন কখন কে কোথায় চলে যায়, কখন কে কিভাবে হারিয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। আর দুঃখ এমন একটা জিনিস যেটা আমাদের জীবনের সাথে অতপ্রোতভাবে জড়িত, তো এটাকে আমরা বাদ দিতে পারবো না। তাই যতটুকু সময় সুখের সময় থাকে, খুশির সময় থাকে, সুন্দর সময় থাকে, সেই সময়গুলোকে অবশ্যই অনেক বেশি এনজয় করতে হবে, মনে রাখতে হবে এবং সুন্দরভাবে কাটাতে হবে। যাই হোক, আমরা কমেন্টে চলে যাই ফেসবুক পেজে, আমার ঢাকা এফএম এর ফেসবুক পেজে আমার মর্নিং মেকের পোস্টে অনেকেই কমেন্ট করেছেন, তো দেখি কমেন্টগুলো কি কি। তুই ইমরান তুহিন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মোহাম্মদ রবিউল হাসান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমি চিটাগং থেকে। চিটাগংয়ে কি অবস্থা এখন? কি মানে আকাশ মেঘলা নাকি রোদ উঠেছে, আমাকে একটু জানাবেন। ওকে, ভজন দাস একটা কবিতা লিখেছেন, আমি কবিতাটা একটু পড়ার চেষ্টা করছি, যদিও আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, কবিতাটা আমি একটু পরে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, অনেক বড় একটা কবিতা। ভজন দাস আপনি মন খারাপ করবেন না, আপনার কবিতা আমি পড়ে শোনাবো, তবে এখন আমি দেখতে পাচ্ছি না, একটু জুম করে আমি ক্লিয়ার করে তারপর আমি পড়ে শোনাবো। ওকে, ইমরান খান, গঙ্গা ছাড়া থেকে সারা জীবন শুনলাম, আজকে দেখলাম, বাহ খুব ভালো কাজ করেছেন, আজকে প্রথম দেখেছেন। জামাল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই যারা যারা আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা গানের রিকোয়েস্ট করছেন এবং এত সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট করছেন, সবাইকে জানাচ্ছি অনেক বেশি বেশি ভালোবাসা। ওকে, তো আমরা কি আবারও একটি গল্প আড্ডায় ফিরে যাব? আমি কিন্তু গান প্লে করছিলাম একটু আগে, একটা সালমান শাহের গান প্লে করেছিলাম, বৃষ্টি রে বৃষ্টি আয়না জুড়ে। তবে আপনারা কি জানেন যে ঢাকা সিনেমার কিছু জুটি শুধু পর্দায় সফল হয়নি, তারা হয়ে উঠেছিলেন একটি প্রজন্মের আবেগের অংশ। তেমনই একটি জুটি হচ্ছে সালমান শাহ শাবনূর, তেমনই এক জুটি। 1994 সালে জহিরুল হক পরিচালিত তুমি আমার সিনেমা দিয়ে জুটি বাঁধেন দুজন, তারপর একের পর এক অনেক সিনেমা আমাদের কাছে উপহার দিয়েছেন তারা দুজন। তাদের জনপ্রিয় 10টি গান, যে যে গানগুলো এখনো মানুষ প্রায় শুনে এবং সবথেকে বেশি ভাইরাল, সবথেকে বেশি জনপ্রিয়, সেই গানগুলোর মধ্যে বৃষ্টি রে বৃষ্টি আয়না জোরে প্রথমেই আছে, এবং তারপরে আছে ভালো আছি ভালো থেকো, তারপর আছে আমার নাকি রে ফুল বলে রে, আর তারপর আছে আমি যে তোমার প্রেমে পড়েছি, তারপর আছে দেখা না হলে একদিন, তারপর আছে এই দিন সেই দিন, তুমি আমার মনের মানুষ মনেরই ভেতর, সাথী তুমি আমার জীবনে, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, ও সাথী রে যেও না কখনো দূরে। আচ্ছা, গানের এই টাইটেলগুলো নিয়ে কিন্তু একটা কবিতা হয়ে গেছে, তাই না? আমার কাছে মনে হচ্ছে আমি কোনো কবিতার লাইন পড়ছি। যাই হোক, আপনাদের সালমান শাহ কোন গানটি সবথেকে বেশি প্রিয় আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। এখন আমি আরো একটি সুন্দর বৃষ্টির গান প্লে করে দিচ্ছি, গানটা শুনে আবার একটু পরে ব্যাক করছি। Stay tuned.

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছে
2: কই
1: ঢাকা FM টিউন করেন
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর কান সরে সরে
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এখন বাজছে 10:33, মানে সকাল প্রায় অনেক সকালই হয়ে গেছে। আর ওয়েদারের অবস্থা এখনো কিন্তু মেঘলা আকাশই হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি একটা ভাব ঢাকার দিকে বলছি। আর অন্যান্য জায়গাতেও, মানে আশেপাশে, ঢাকার আশেপাশের এলাকাতেও বৃষ্টি হচ্ছে। এবং আমি জানতে পারলাম যে ইন্ডিয়াতেও, মানে কলকাতাতেও হচ্ছে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে আকাশ পুরো কালো হয়ে আছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে এই বৃষ্টির দিনে, এই ঝড়ো ঝড়ো বৃষ্টির মৌসুমে কেমন লাগছে? তবে আমি কিন্তু আরও বৃষ্টির গান প্লে করবো। আমার কাছে বৃষ্টির দিনের অনেক গানের কালেকশন আছে। বৃষ্টির গানে যাব, ব্রেকে যাব, তবে তার আগে একটা সুন্দর মজার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই। 4 বছর পর আবারও নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে কাজ করছেন চিত্রনায়িকা পরিমণি। নতুন ওয়েব ফিল্ম সেপারেশনে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে ওয়েব ফিল্মটির শুটিং। এর আগে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় স্বপ্ন জাল ও গুনিন সিনেমায় অভিনয় করেছেন পরিমণি। এবার বড় পর্দার বাইরে এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করবেন। তো আমার কাছে মনে হয় যারা পরিমণির ভক্ত আছেন বা সিনেমার ভক্ত আছেন, গিয়াসউদ্দিন সেলিমের ভক্ত আছেন, তাদের জন্য ব্যাপারটা কিন্তু অন্যরকম একটা খুশির আমেজ নিয়ে আসছে। আমি যতটুকু জানি, যতটুকু সিনেমা দেখেছি, ফিল্ম দেখেছি, পরিমণির অভিনয় দেখেছি, একটা গুড কি বলে গ্রুমিং পেলে, গুড একটা কি বলে গাইডলাইন পেলে পরিমণির অভিনয় কিন্তু অসাধারণ হওয়ার সম্ভাবনা আছে। কারণ দেখতে যে সুন্দর, ওই যে বলে না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, দর্শনে যে এত সুন্দর তাকে তার গুণ বিচার করতে গেলে আমরা মানে এমনিতেই একটু কম্প্রোমাইজ কিন্তু করেই ফেলবো, তাই না? তবে আমার কাছে মনে হয় যে পরিমণিকে প্রচুর, এখন যেহেতু সে এখন এখন ধরতে গেলে 3 বাচ্চার মা, যদিও তার বাকি দুটোই সে অ্যাডপ্ট নিয়েছে এবং একটা সন্তান তার নিজের মানে নিজের পেটের আর কি, তবে তার এখন একটু তার বডি ফিটনেসের উপর একটু খেয়াল করা উচিত। একটু তাকে আবার সেই আগের ফর্মে, আগের সেই হট বোল্ড পরিমণি লুকে আমরা দেখতে চাই, আমরা যারা পরিমণির ফ্যান আছি, তাই না? কারণ সে কিন্তু অসম্ভব সুন্দর একটি মেয়ে এবং আমার কাছে মনে হয় যে ওকে যা পরানো হয় তাতেই ওকে ভালো লাগে। মানে খুব সিম্পল একটা ড্রেসে ওকে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনাদেরও যদি একই কামনা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিন কমেন্ট করে, মেসেজ করে। তো গান প্লে করে দিচ্ছি, গান শুনুন শাহানা বাজপাইয়ের ও যে ঝড়ের মেঘের গানটি। শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: মাইক। আমি তানহা আজকের মতো করে মর্নিং মাইক নিয়ে বিদায় নিচ্ছি, তবে মাত্র তো সপ্তাহের শুরু, মানে রবিবার। আর পুরো সপ্তাহে কিন্তু প্রতিটা দিনই আমি থাকব সকাল 8টা থেকে, মানে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকব ঢাকা এফএম 90.4 এ। তো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান, সুন্দর সুন্দর গান শুনতে চান, গানের রিকোয়েস্ট করতে চান, চলে আসতে পারেন সকালবেলা আমার সাথে গল্প আড্ডা করতে। প্রচুর আনন্দ করি, প্রচুর মজা করি, প্রচুর মজার মজার গল্প শেয়ার করি আপনাদের সাথে। তো চলুন, এই মুহূর্তে আমি বিদায় নেই এবং আশা করি সবাই আজকে অনেক বেশি এনজয় করেছেন এবং যারা পুরোটা সময় জুড়ে আমার সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করবো আগামীকাল ঠিক সময় মতো সবাই জয়েন হয়ে যাবেন এবং আমিও ঠিক সময় মতো চলে আসব, যদি সকাল সকাল খুব বেশি বৃষ্টি না থাকে, ঠিক আছে। এবং আজকে আমি চাই সারাটা দিন বৃষ্টি থাকুক, তাহলে বাসায় যেয়ে একটা খুব আরামের একটা ঘুম দিব। কে কে আমার মতো আছেন যে যারা ভাবছেন বাসায় যেয়ে একটা ঘুম দিবেন খুব লম্বা? আমি তো দিবই অবশ্যই। যাই হোক, চলুন এখন বিদায় নিই এবং সুন্দর সুন্দর আরও কিছু গান দিয়ে যাব। গান শুনে থাকুন ঢাকা এফএম 90.4 এর সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে আগামীকাল ঠিক সকাল 8টায়। ততক্ষণ পর্যন্ত বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না।

এপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বারাটি আইপিফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারাইটি আইপিফোন অ্যাপ। আম্বারাইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: মাত্র ৫৫ টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার ৫৫ টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী ১৫ জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ১৫টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত ০৯৬১১৯৯৯৬৬৬।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 94.4

90.4. சக்கரவக்கர் சக்கரவக்கர் பாத்சீத் আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাই দিচ্ছি ঢাকা এফএম 90.4 এ আপনার বন্ধু, আপনার প্রিয় বন্ধু, পুরাতন বন্ধু, নয়া বন্ধু, যারা যারা জয়েন করছেন আর কি, মানে এর কাছে তো আমি নয় মতো সপ্তাহে স্বাগত জানাই দিচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল রবিবারের বিশেষ চক্করবক্কর বাতচিত, আর এই চক্করবক্কর বাতচিত লয়ে কিন্তু আপনার লগে থাকতেছে একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত। এলাকা আপনি তো হুনতেছেনি, লগে পাশের জন্য কয়ে ফেলান যে ফেসবুকে ঘুরাইতে টিউন করতে আমার ঢাকা এফএম 90.4। ফেসবুকের অ্যাড্রেসটা হইতে চাই facebook.com/ilovedhakafm, আর আপনার ওই ওই যে আমগো যে নাম্বারটা 01841904904, এটা আমার নম্বর, মানে আমগো নম্বর আর কি, যাই হোক এই মুহূর্তে আমার নাম্বার এটা। আর এর মধ্যে যে যে বন্ধুরা যুক্ত হয়ে গেছেন, মানে মোটামুটি আজকে ঢাকায় যারা আছেন বুঝতেছেন তো, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, গত কয়েকদিন ধরে যে গরমটা পড়ছিল বাপরে বাপ, এখন দিয়ে যে না এখন একটু ঠান্ডা পড়ছে, একটু শান্তির ব্যাপার আছে জায়গার মধ্যে। আচ্ছা আপনার কাছে কি মনে হয়, মানে এটাই কি শেষ গরম, এরপরে কি আবার এরপরে কি ঠান্ডায় পড়বো নাকি এটার পরে আরো দুই তিনবার লেয়ার হইব গরমের তারপরে ঠান্ডা হইব, আপনার কাছে কি মনে হয় জানাই দেন। আর এমনি দিলের আপনার যেই কোনার ভিতরে যেই সমস্যা রয়ে গেছে এই সমস্যাটি আপনি আলবত আমার কাছে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। এক বন্ধু মুরসালিন লিখছে হাই হ্যালো। আচ্ছা আরেকজন বন্ধু আমগো, বন্ধুর নামটা হইল গিয়া কি নগেন্দ্র, ওকে শুক্রিয়া বন্ধু আপনার জয়েন করানোর লেগে আমগুলোকে। যে যে বন্ধু আরো আছে আমার লোক এস এম এস অনেক বন্ধু, আমি আমার আগে আমার বন্ধুরা জয়েন করে ফেলেছে, শুক্রিয়া আমার সকল বন্ধু করে। দেই বন্ধুরা কি লিখছে, আরে এটা জাস্ট মানে পড়ার আগে একটা প্রিপারেশনের ব্যাপার থাকে না ওইটা, আপনি কি মনে হয় গান গেতেছে, আরে না রে পাগলা। যাই হোক এদিকে আছে অঙ্গ বন্ধু সিফাত ভাই, নাকিন নাকিন গানটা দেবেন তুমি আসলে, আই আমি আর সাপের লগে খেলবো হ্যাঁ। সালিউর রহমান লিখছে শরতের এই মেঘলা দুপুরে যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো, আমার সকল ভাই বোন বন্ধুরা কেমন আছেন আগে বলি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি বন্ধু শুক্রিয়া। আচ্ছা ভুলে গেছো ভাইয়া, আমি আকাশ আরমা, তা আপনি নিয়মিত এস এম এস না করলে আমি বলবো না, আমি মনে রাখবার পারবো, মনে রাখবার পারবো এক, মানে নিয়মিত এস এম এস যারা করেন না এরা আমার আমার মনে থাকানোর লেগে, মানে আমার আপনার নামটা মনে রাখানোর লেগে একটা কাজ করবার পারেন, লোকে যে আমার টাকা পয়সা কিছু দিবার পারেন, তখন আমি করবার পারবো যে না ফাইন অমুক বন্ধুতে টাকা রয়েছে, আচ্ছা এর নাম মনে থাকবে আমার, এটা তাছাড়া আমার কোনো ওয়ে নেই মনে রাখার। ভাইয়া আমার লেগে দোয়া করবেন, আমি কয়েকদিন ধরে অসুস্থ, খাইতে পারি না, মাথা নিয়ে উঠতে পারি না, খাইলেই পেটে থাকে না কি, আচ্ছা সব বের হয়ে যায় প্রচুর পরিমাণে মাথা ঘুরে, ডাক্তারের কাছে গেছিলাম তো ওষুধ লিখে দিচ্ছে, তো কেমন আছেন, আমি পাখি রংপুর থেকে বলছি, আজকে বৃষ্টি হয়েছে অনেক কিন্তু ভিজতে পারলাম না, আগে সুস্থ হন পাখি আপনি, বৃষ্টির দিনে পাখিরা আরও লৌড়ায় লৌড়ায় যায় নিরে ফিরা যায়, আপনি তো বৃষ্টির মধ্যে যাই পারছেন কী ও কাহিনী কী আপনার। যাই হোক আপনি বন্ধু অসুস্থ ওই না, খুব খারাপ লাগলো, দোয়া করি আপনার লেগে আপনি দ্রুত সুস্থ হয়ে যান গা, ঠিকঠাক মতো মেডিসিনটি নেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন পাখি। নিশি লিখছে আসসালামু আলাইকুম, কি গো সিফাত ভাইয়া কিতা খবর, ভালো আছো নিশি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা পাখির থেকে আরেকটা কথা মনে পড়ে গেল আমার, পাখি নামটা আপনি মনভাবে রাখছেন, আপনার মনের মানুষ আপনার পাখি কয়ে ডাকলো আপনার কাছে, মানে যদি আদর করে ডাকে ও পাখি তুমি আসো আপনার কাছে, কিন্তু এটা আদর মনে হবে না, আপনার মনে হবে আমার নাম ধরেই ডাকছে, কারণটার লোক আপনার নামই তো পাখি, ঠিক আছে যাক ব্যাপার না, হয়তো বা হ্যাঁ অন্য আরও কোনো আদরের নামে ডাকবো। আচ্ছা আমার ভাই, আমার ভাই, তোমার ভাই, সবার ভাই, সিফাত ভাই, মেঘলা দুপুর সাথে আছি, পুরো সময় ছিলাম সানিম, ও আচ্ছা পরের টুক নর্মাল কথা ছিল, ওকে আমি ফ্লো ফ্লোতে পুরো ডায়লগের ইয়ের মতো ওই যে স্লোগানের মতো করে ফেলেছি। আচ্ছা পল্লবী আছে আমগুলোকে নাগেশ্বরী থেকে, লাভ ইউ ভাইয়া কেমন আছো, লাভ ইউ টু আলহামদুলিল্লাহ ভালো আছি। অনন্য ওইসি কি লিখছে আমগুলো চিটং থেকে, অ্যাডে কিছু শোনা যায় না, অ্যাডে না অ্যাপে, আচ্ছা কিছু শোনা যায় না রে বাইক কিছু একখান করেন, আচ্ছা দেয়া এটা তো আপনার কাছ থেকে অবজেকশন পাইলাম, দেয়া আর বন্ধুরা দেয় কিনা। সুবোধপুর ভাইয়া কেমন আছো, জানো ভাইয়া আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করো আমি যেন ভালো হয়ে যাই, সিলেট থেকে হালিমা, ওকে হালিমা অনেক অনেক দোয়া রইল আপনার লগে, এবং আমার যে যে বন্ধুরা এখন অসুস্থ হয়ে হুনতাছেন বা অসুস্থ অবস্থায় হুনতাছেন সপ্তাহের লেগে মন থেকে আমি দোয়া করি। সিফাত ভাইয়া কেমন আছেন, আমি জানবি জয়েন হয়ে গেলাম, জানবির আজকে পয়লাই পাওয়া গেছে সিলেট থেকে, আমি বন্ধু চক্করবক্কর বাতচিতে তোমাকে থাকবো শেষ পর্যন্ত, ওকে বন্ধু শুক্রিয়া। অনেকদিন পর জয়েন হলাম, আমি মেজবা চিনতে পেরেছো ভাইয়া রংপুর থেকে বলছি, ইয়াস মেজবা আমার মনে আছে আপনার নামটা, হ্যালো মিনহাজ সিফাত ইজ ব্যাক উইথ কথা টু,
ওকে কিদা খবর বালা নি আয়া পড়ছে আমি বি তমা ফ্রম সিলেট। আচ্ছা তমা ইদানিং কথা টু গানটা হুনছে এটা বুঝাই দিতেছে ডায়লগটা হই না বা লাইনটা হই না। শুক্রিয়া তমা আসমি সিলেট থেকে আছে আমার লোক। আসলে ভাই আমি একজনকে চার বছর ধরে ভালোবাসি বাট আমাদের মাঝে কোনোদিন দেখা হয়নি, সবাই শুনলে বলে দেখা হয় নাই তার মানে ওই ছেলে নাকি চিটার হবে। না এটা তো সবাই আবার একটু বেশি কয়, অবশ্য সবাই একটু বেশি কয় সবসময়, এটা আপনি কোনোদিন কম করতে দেখবেন না। তো ওই ক্ষেত্রে এটা একটা মানে ওই যে সেভেন্টিজ এইটিজ এর ভালোবাসার মতো আর কি, যা সেভেন্টিজ এইটিজ এ মনে করেন আগে দূরের থেকে যদি কেউ হাত দেয় তো মানে প্রেমিকা বা যাই পছন্দের মানুষ আছে ও মা গো এক মাস মনে করেন ওই চিন্তায় লেখাপড়া সব শেষ, হ্যাঁ আমার হাত দেয়ছে। তো এটা এখন অনেকে আসলে অনেক ব্যাকডেটেড মনে হয় বাট যেহেতু আপনার দেখা নেই আপনি দেখছেন তো হ্যাঁ সিওরে খোঁজ খবর নন আপনার পরিবারের মাধ্যমে, হ্যাঁ পরিবারের মাধ্যমে আপনার খবর লোক তাহলেই তো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। মানে এখন কি ভাই এখন যারা এটা বিশ্বাস করেন এগুলো করবেন যে তাহলে পূর্ব শর্ত কি মানে প্রেম হওয়ার লগে লগে ডেটিংয়ে যেতে বোন এটা বিশ্বাস করেন যাবেন এরকম কিছু কি এগো জিগাইবেন এটা। সিফাত ভাইয়া মহা জাদু জানে, ওকে জাদু জানে দুইটা থেকে পাঁচটা কথার জাদুর মায়া পড়ছি রে। রিপন রিপন বন্ধু আমার স্বাগত জানাইতেছি আপনারে। আচ্ছা আচ্ছা আমার লোকে ভাইয়া কেমন আছে আমি নুসাইবা। আচ্ছা ভাইয়া আমি আচ্ছা নুসাইবা নামটা কইতে গেলে কিরে যেন একটা আলাদা টানায় পড়ে নুসাইবা। ওকে ভাইয়া আমি যেখানে আসছি সেখানে রেডিও শোনা যায় না, ধর আগে কইবেন না এটা এত সুন্দর কথা কইলাম বাট জানাই দিলাম তোমাকে ভুলি নাই আমাকেও ভুলে যেও না। না না দিলে আছেন আপনার সমস্যা নাকা। সিবাদ ভাইয়া কি আর বলবো আগে আমার নাম সবাইকে বলতে লজ্জা রাখতো, ভাবতাম যদি আমার নাম নিয়ে সবাই ঠাট্টা করে, আমার নাম তো খুব বাজে তাই না। বুধবারে ঢাকা মেট্রো 9040 তেই প্রশ্ন করেছিলে তার উত্তর তোমার সব অনুষ্ঠানগুলো কবে কবে হয় বলবে না নাকি। জুলি কেরানীগঞ্জ থেকে, জুলি আপনার নাম তো অনেক সুন্দর আপনার এটারে খারাপ ভাবে নেওয়ার কোনো কিছু নাই। আর দ্বিতীয় কথা হলো এটার উত্তর আমি দিচ্ছিলাম জুলি প্রশ্ন করে আবার শুনতে হবে বস্তু না শুনলে আমি কি বাইর গিয়ে কয়াম কানে কানে। হ্যাঁ আমি তো ওদিন কইছিলামই যে প্রতি রবিবার দুপুর 2টা তেলে বিকাল 5টা পর্যন্ত চক্কর বক্কর বাতচিত, প্রতি মঙ্গলবার বুধবার বিকাল 5টা তেলে ঢাকা মেট্রো 9040 ঠিক আছে জুলি। ওকে তাহলে আমরা একটা ছবি তুলি আয় দূর আমি একটা গান শুনি আর কি, যে গানটা শুনবো ওটা লোকে রনির গান না না না মানে গানের নামই না আমি আপনি মনে করেন না আবার রনির গানকে আমি প্লে করতেছি না, এই রনি আবার ওই রনির নাম গো অমন ইসার রনি না এটা লোকে সিঙ্গার রনি। তো রনির গান গানটার শিরোনাম হইলো গিয়া না, তো শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শুনতে ছিলাম তাহসানের গান ইটসা, অ্যালবামটার নাম ছিল কথোপকথন, আর যেটা লোকা কথা এই এই একটা ব্যাপার ছিল ব্ল্যাক এবং মানে তাহসানের, ধরুন প্রথম দিকে যখন আমরা শুনতাম এই গানগুলো, মানে গানের এমন যেমন যেটা হয় যে ধরেন ওই আকাশে বা ধরেন যে নীল আকাশের নিচে, তুমি তো ওই গানের শিরোনাম অনুযায়ী দেখা যাচ্ছে প্রথম লাইন অনুযায়ী একটা গানটার শিরোনাম হইত, কিন্তু ব্ল্যাকের প্রথম দিকে যে এইটা ছিল, মানে এটা ব্যান্ডের ক্ষেত্রে আমার মনে হয়, তবে তাহসানের ক্ষেত্রে আমি দেখছি এটা যে গানের যে মূল বিষয়বস্তু ওইটারে আর কি শিরোনাম দেওয়া হয়েছে, মানে এই গানের মূল বিষয়বস্তু হলো ঈর্ষা হিংসা, তো ওইটার উপরে বেস করে আর কি নাম দেওয়া হয়েছে ঈর্ষা, ঠিক আছে? নাহলে আমরা দিতাম যে দূরে তুমি দাঁড়িয়ে, এটা দিতাম বাই, যাই হোক একটা ডিফারেন্ট ব্যাপার ছিল এবং প্রচুর শোনা হয়েছে আসলে এই গানগুলি। আর স্বাগত জানাইতেছি ঢাকা এফএম 90.4 এ, সিফাত আপনার লগে আছি, ঢাকায় আসো চক্কর বক্কর বাতচিত লিয়ে। আমগো বন্ধু মৈত্রী লিখছে লোকে, হ্যালো ভাইয়া কেমন আছেন? মৈত্রী আলহামদুলিল্লাহ ভালো আছি, ঢাকা এফএম আচ্ছা লিখছে লোকে, মৈত্রী ভাইয়া আপনি কি জন্মগতই ঢাকাইয়া? হ আবার জিগায় তো জন্মগত ঢাকায় না হলে এমনি আয় কথাবার্তা আউলাই না, যেহেতু সব কিছু প্যাচ পুচ খায় না পড়েছি তোমাকে মাইকের লোকে, এতে কোনো কথা কইলেন আপনি? আচ্ছা যাই হোক মৈত্রী, আপনার অনেক অনেক শুক্রিয়া। মৈত্রীর অবশ্যই একটা মানে অভিমান থাকে সবসময় যে আমি আর এসএমএস পড়ি না ভাই, যে দেখেন আজকের চোখের সামনে পড়ছে লগে লগে পড়ে দিছি আমি, ঠিক আছে? আমি কিন্তু অত খারাপ না, মানে খারাপ ঠিক আছে কিন্তু অত না আবার, মানে যতটা মানুষ মনে করে। ওকে আমগুলো লগে জয়েন করছিল আমগো বন্ধু কাঠাইটা, এক বন্ধু তো লিখে আবার কাঠটা কি খেলতে আছেন আপনি আমার লগে? আচ্ছা অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর বন্ধু, বন্ধু আমার আগেই লিখছে আমি দেখলাম দেরি করে আর কি, জয়েন হয়ে গেলাম প্রিয় বন্ধুরা, রায়হানও জয়েন হয়ে গেছে, স্বাগত জানাইতেছি। আমি জুয়েল ইন্টারন্যাশনাল জুয়েল যুক্ত হয়ে গেছে, আয়া পড়ছি দিল দিয়া ফিল করতে চক্কর বক্কর বাতচিত শোতে, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, শুক্রিয়া বন্ধু। ফয়সাল আছে আমাকে মালয়েশিয়া থেকে, আয় হ্যাঁ সব দি ইন্টারন্যাশনাল কি গো, এই টিকিট পাঠান ধর হেনে বই রয়েছে কি লেখা, আমি হুনে যাই করিসো মনে রাখার জন্য, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে নাম্বার দাও, সুপার চ্যাট পাঠাবো। ফয়সাল আপনার শুক্রিয়া, ভালোবাসা লইন আমার। আচ্ছা জানো ভাইয়া আমি কি লিখছে, এটা রিদম ভাইয়ার শোয়ে অ্যাটেন্ড হয়েছিলাম কিন্তু বেশি ভালো লাগেনি তাই শুনে দৌড়, এটা বারে এমনি কোনো কি আছে, এখন এক এপিসোড ভালো লাগেনি পরেরটি লাগবো। হাই সিপু ভাইয়া আমি ঈশানা চলে আসলাম আপনার পছন্দ আমার পছন্দের শোয়ে, জানো একটা কথা আমার মাথায় কয়েকদিন থেকে ঘুরতেছে, কি সেটা? সেটা হলো মনে করো একটা বাচ্চার জন্ম লিপ ইয়ারে হইলে তাহলে তার জন্মদিন কি প্রতি চার বছর পরপর হবে? অবশ্যই প্রতি চার বছর পরপরই হইব, আমি এরকম অনেক বন্ধু ছিল যাকে লিপ ইয়ার হয়েছিল, আমরা চার বছর ওকে মনেও রাখতাম না, আর তারপরে চার বছর পরে জন্মটা আইতো তখন এটাও মন থাকতো না যে এত বছর পর কারটা মন থাকে 29 তারিখে কার জন্মদিন, তোর জন্মদিন সেলিব্রেট করা হইতো না। তো এরকম এইটাই বন্ধু, আপনি যেটা চিন্তা করছেন লিপ ইয়ারে যাকে জন্মদিন হয় ওটা লিপ ইয়ারই হয়, ঠিক আছে? আর কেউ যদি অ্যাডভান্স করে মনে করেন একদিন আগে এলো এলো যে না এইবার নেই আমার কেক খাইতে হইব, ওইটা অন্য সব যার যার ব্যক্তিগত চুক্তির মাধ্যমে এটা হইব, কিন্তু লিপিয়ারে যার যখন জন্মদিন তখন লিপিয়ার জন আইব তখনই জন্মদিন সেলিব্রেট করা হয়। হ্যাঁ ভাইয়া আমি জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, সরি কিবোর্ডটা নষ্ট হয়ে নামটা লিখতে পারলাম না। আচ্ছা কিবোর্ড নষ্ট হওয়ার কারণে জয়েন্ট হয়ে গেছে আর কি, ঠিক আছে বুঝতে পারছি আমি এটা। আপনার আগের এসএমএস হলো আমি বানাইছি দেখে বলো কেমন, আই হাই এটা আপনি বানাইছেন? আমি খাওয়ানোর ছবি দেখে পরে গেছি গা নিচের দিকে, আমি না না দেওয়া যাবো না, অনেক সুন্দর হয়েছে তো টেস্টি হয়েছে বুঝাইতেছে, এটা আসলে কি কি দিয়ে বানাইছেন, কি পান্তা পাতে কি আর মানে জাস্ট মিলানে লেখা করলাম, মানে এটা কি আসলে, এটা কি চকলেট শেক? ওকে সকালে অন্ধকার করে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমেনি না, আমি কিন্তু মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডাই পাইছি সকালবেলা আমি, ঠিক আছে বুঝতে পারছি আমি এটা। আপনার আগের এসএমএস হলো আমি বানাইছি দেখে বলো কেমন, আই হাই এটা আপনি বানাইছেন? আমি খাওয়ানোর ছবি দেখে পরে গেছি গা নিচের দিকে, আমি না না দেওয়া যাবো না, অনেক সুন্দর হয়েছে তো টেস্টি হয়েছে বুঝাইতেছে, এটা আসলে কি কি দিয়ে বানাইছেন, কি পান্তা পাতে কি আর মানে জাস্ট মিলানে লেখা করলাম, মানে এটা কি আসলে, এটা কি চকলেট শেক? ওকে সকালে অন্ধকার করে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমেনি না, আমি কিন্তু মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডাই পাইছি সকালবেলা, আমি একটু নিজে কনফিউজ হয়েছি আমার ঘুম ভেঙে গেছিলো এবং আমি দেখলাম যে না।

কোনো সমস্যা নেই। কার এদিকে ফেসবুকের মাধ্যমে যে যে বন্ধুরা আমার লোকে যুক্ত হয়েছেন স্বাগত জানিয়ে যাচ্ছি। আমি চক্কর বক্কর বাতচিতে আশা করতেছি বিকেল পাঁচটা পর্যন্ত থাকবেন, আমি বাতচিত চলতে থাকবো। কেটা কেটা আছি টমি পৈরালি এখন কথাবার্তাটি। আমগো লগে আছে লগে আমানুল্লাহ আহমেদ হাজির, আমি মিনহা, হি হি হি, আমগো মিনহা যুক্ত হয়ে গেছে। মিনহা স্বাগত জানিয়ে দিচ্ছি আপনাদের। উমের আহান আছে, হ্যালো সিবাদ ভাই, শুভদুপুর কেমন আছেন? শুভদুপুর বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি। আজহারুল ইসলাম ফ্লেভার চক্কর বক্কর বাতচিতে জয়েন করে ফেলেছে। সিলেট থেকে শান্তি ইসলাম আছে, আমগো লগে হাজির হয়ে গেলাম ভাইয়া, স্বাগতম। চন্দ্রবিন্দুম ভাই, চন্দ্রবিন্দু তো এত চন্দ্রবিন্দু নয়, আপনি যতটুকু দিচ্ছেন ভালোই লাগে। আর আমারও ভালো লাগলো, কিন্তু নাম পড়তে গিয়ে তো মনে করেন নাকের হাওয়া হুয়া ভেঙে যেতেছে কেমন মনে করেন। এই যে নাকের হাওয়া থাকে না, দেখবেন অনেক সময় জোরে হাঁচি দিলে দেখবেন নাক দিয়ে রক্ত বেড়ে গেছে, ওই যে অনেক সময় হাওয়া ভেঙে যায় নাকের, তো ওরকম আর কি চন্দ্রবিন্দুম এরকম লাগতেছে আর কি। এত চন্দ্রবিন্দু দেন না, দুই চারটা সরান, সব আপনি ইউজ করলে মাইসে চাঁদের চাঁদও তো পাইবো না চন্দ্রবিন্দু। তানজিদ আহমেদ, হাই ভাইয়া কেমন আছেন? তানজিদ ভালো আছে আলহামদুলিল্লাহ। এমডি লাহুল হাসান লম, হ্যালো সিবাদ ভাই, আজকে প্রথমবার নিজের কলেজে আসলাম, কলেজে ভর্তি হতে আমার জন্য কিছু বলেন, অভিনন্দন প্রথমে। আর নতুন একটা জিন্দিগি আপনি শুরু করতে যেতেছেন, কলেজ লাইফ, কি কলেজ এটা কোন নাই, প্রাইভেট না পাবলিক না ন্যাশনাল, কোনটা আর কি, এটা জানলে আরো ভালোই তো। তো এক একটা কলেজের স্টাইলে মানে, ও না আপনার তো কলেজে, তো কলেজের ভিতরে এত কিছু খুঁজতেছি কি লিখে, আচ্ছা খালি সরকারি বেসরকারি খুঁজবো। ওকে, তো কলেজে উঠছেন এখন, আপনি মনে করেন স্কুল লাইফে আপনি অনেক শুনছেন না যে কলেজে গেলেই সব ঠিক হয়ে যাবে, এসএসসির পরে যে তারপরে তো খালি ববি খাবি ঘুমাবি পড়বি আবার মন চাইলেও পড়লি, এরকম ওইটি পুরো একটা ট্র্যাপ। এটা আসলে কোনো কিছুই না, স্কুল থেকে কলেজে উঠা মানে লোকে আপনার পড়ালেখার প্রেশার বাইরে গেছে, এখন আপনার বেশি বেশি করে আরো পড়তে হবে, ঠিক আছে? আর নতুন একটা জিন্দিগিতে গেছেন, নতুন একটা লাইফ শুরু করছেন আপনি, কলেজ লাইফ, এই লাইফটার ভিতরে প্রথমেই কিছু ভালো বন্ধু আপনি বানিয়ে ফেলবেন, খুব সুন্দর। আপনি কিরকম ওইটা জানানোর চেষ্টা করবেন, কলেজের হাল হকিকতকে এটা একটু জানানোর চেষ্টা করবেন, ওই অনুযায়ী সারের লোকে স্যারকে রেসপেক্ট করবেন, ম্যাডামকে রেসপেক্ট করবেন, ওইভাবে মিশে যাবেন। আর আপনার লেগে অনেক অনেক শুভকামনা, আপনি আস্তে আস্তে করে মানে ভার্সিটি তারপরে দেশের বাইরেও যান, পিএইচডি করেন, আমরা দোয়া করি। ভজন দাস আপনি আসলে বাংলায় লিখে আবার ওটার একটা ছবি তুলে পাঠিয়েছেন বন্ধু, এত কষ্ট করে পড়তে গেলেন না, চোখে অনেক সমস্যা, এমনি চোখে কম দেখতেছি কয়েকদিন ধরে। আচ্ছা, জাকারিয়া হোসেন লিখছিল সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রায়হান, উম্মে রায়হান লিখছিল, আমার এখানে সেই সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন একটু রোদের দেখা মিলল সিরাজ ভাইয়া, যাক ভালো, তাহলে একটু ঠান্ডা হয়েছেন আপনি, ওকে। এই যে আমগো উম্মে রায়হান লিখছে অনলাইনে পরিষ্কার হয়ে, ওই বন্ধুটা ক্যাঠারে বন্ধু, ওই যে কইল যে হুনা যেতেছে না, নুসাইবা, এই নুসাইবা, এই কী আছে আপনার, এই যে ক্লিয়ার হুনা যেতেছে আমগো বন্ধু কইল উম্মে রায়হান, একই তাহলে মিছা কথা কইছে। আচ্ছা, ও আচ্ছা, মিনহা কোল্ড কফি বানিয়েছেন না, দেখেছেন সব আইলো মাথার ভিতরে খালি কোল্ড কফিটা ছাড়া, আমি আসলে চাইতেছিলাম যে আপনি কোন, যাক ভালো হয়েছে। আই লাভ কোল্ড কফি, আমার দুইটাই পছন্দ, কোল্ড কফিও পছন্দ হট কফিও পছন্দ, তো কোল্ড কফিটা বেশি ভালো লাগে, প্রতিবার খাওয়ার পর আমার ঠান্ডা লাগে কিন্তু তারপর আমি খাই। আচ্ছা, এই জায়গায় আমগো আরেকজন ইন্টারন্যাশনাল বন্ধু, আসসালামু আলাইকুম আমগো ঢাকায় আর যে বালা আছেন, আছি ভালো আছি, আরিফ লন্ডন থেকে আছেন কি মন হনে, উনি কি পানের খিলি পাওয়া যায় এমনি, ইয়ে আরিফ পানের খিলি খুলি পাওয়া যায় একটু জানেন তো। 90.4 ঢাকা এফ এম এর সুর, সিফাত ভাইয়ের ভাই এলে জমে যায় আড্ডার নূর, ও হো, কথায় থাকে হাসি গানে থাকে প্রাণ, সিফাত ভাইয়ের কণ্ঠে মুগ্ধ শ্রোতার কান, ও ঢাকা এফ এম এ যখন বাজে পরিচিত সেই সুর, সিফাত ভাই থাকলে মুহূর্তগুলো হয়ে ওঠে ভরপুর, 90.4 এর তরঙ্গে ছড়িয়ে পড়ে ভালোবাসা, সিফাত ভাই আর ঢাকা এফ এম শ্রোতার মনের আশা, ওহো করা। আসসালামু আলাইকুম সিরাজ ভাই, কেমন আছেন? আমি লাভবাইক রংপুর থেকে অনেকদিন পর জয়েন হলাম, থাকবো শেষ পর্যন্ত। লাভবাইক সেরকম কবিতা দিয়ে আপনি একদম কামব্যাক করছেন, অনেক অনেক শুক্রিয়া বন্ধু, আপনি আমগুলোকে জয়েন করছেন। আর এদিকে আমগুলোকে আরও যারা যারা আছেন আমগুলোকে দেখতেছি, সিফাত বন্ধু বাকিটুকু এখনও পুরোপুরি আয় নাইকা, আচ্ছা ঠিক আছে, আইলে আমরা আলবোধ পড়বো, এটা কোনো সমস্যা নাইকা, ঠিক আছে, ওকে। তো এখন যেটা লোকের কথা যে আমগো বন্ধুগুলোকে আমি নাচবার যাবো নাকি, এটা চিন্তা করতেছি, নাচবার যাবো নাকি একটু ঠান্ডা গান শুনবো, এটা লোক আমি একটু টেনশনের মধ্যে আছি। বাট টেনশনের কোনো কিছু নেই, যেহেতু মানে পাঁচটা পর্যন্ত আছি, ঠান্ডা গান হইব, গরম গান হইব, নাচের গান হইব, ঠিক আছে সবই হইব। তো এই মুহূর্তে যে গানটা আমার প্লে লিস্টে ওয়েট করতেছে, এটার ভিতরে আপনি হালকা হালকা নাচতে পারেন, অথবা কেউ নাচলে সামনে ভাবে উল্লাল্লা এরকম করতে পারেন, কোনো সমস্যা নেই, মানে ইটস জাস্ট ইয়োর ভয়েস। তো জিৎ গাঙ্গুলির গান উল্লাল্লা আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা এফ এম 90.4 এর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না। চক্রবকর
2: চক্রবকর
1: চক্রবকর বাতচিত।

0: পুগি
1: আছে আছে কই যাবো আমি তো এনেই আছি সিফাত আপনার লগে আছে আপনি শুনতে আছেন ঢাকা FM 90.4 চলতে আছে রবিবারের বিশেষ ঢাকাইয়া চক্কর বক্কর বাতচিত বিকাল পাঁচটা পর্যন্ত আছি টেনশনের কোনো কারণ নেই খালি পাঠাইবার পারেন আপনার কথাবার্তা 01841904904 প্রথম দুই ঘন্টায় পাঠান পরবর্তী ঘন্টায় পাঠাইলেও বলতে পারেন এত এত ভালোবাসা দেন আপনারা এই ভালোবাসা পড়তে পড়তে মনে করেন যে আমার অবস্থা শেষ হয়ে যায় তবে আমি অনেক বেশি পরিমাণ খুশি থাকি আমার বন্ধুরা এত ভালোবাসেন দিঘা আচ্ছা যারা যারা আছেন আমার লগে আমি কথাবার্তাটি বেশি পড়ি সোয়ের মধ্যে আমগো বন্ধু আছে দিয়ে এটা কিলিস আমগো আরিফ পাওয়া যায় হ্যাঁ কোন কি পাওয়া যায় আয় হায় ইস্ট লন্ডনে বেঙ্গালি পাড়ায় সব পাওয়া যায় কি সাতকরা সুটকি পোলাও চাওয়া তো সবই আছে আচ্ছা আমুনে খিলিখুলি পান খামুনে একখানে বয়ে দুজনে নাকি পান পুন খাইবেন না লগে সেরকম সবই তো প্রিয় খাওন আচ্ছা যাই হোক আমার হাব ভাব দেখে কেউ বুঝতেও পারবে না আমি যে গরিব এটা কোন বন্ধু আমগো আমগো মিনহা হ্যাঁ এটা অবশ্য বুঝে যেতেছে না হাব ভাব তো ওরম ভাবে দেখি নাই যে আসলে দেখলে হয়তো বা মোটামুটি ডাউট করবার পারতাম যে গরিব নাকি তবে আপনি মনে করছিলেন যে মোবাইলে টাকা থাকে না লেগে এসএমএস করে পারেন এই একটা কথাই এনাফ আপনার লেগে দশটা বান্ধবী এসএমএস করেন টাকা থাকতো না আপনার কাছে আচ্ছা যাই হোক ভাইয়া কি মনে আছি তুমি আর বাকিরা এটা কি নিজের রেজিকে এলেন ও না না ভুলে লিখছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু আমি সুজন মাঝি হাজির হয়ে গেছে আচ্ছা গ্রেট শো চক্কর বক্কর সুপ্রিয়া বন্ধু অনেকদিন পরে চক্কর বক্কর আড্ডা দিতে এলাম অনেক অনেক ভালো লাগলো সুজন নিয়মিত আইলে আরও ভালো লাগবো যদি আপনি পড়ালেখালে অনেক ব্যস্ত আচ্ছা এই জায়গায় আমি বন্ধু লিখছিল রাকিব ফার্স্ট মেসেজ করলাম আপনাকে কেমন আছেন সিয়াদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব আমগো ঈশা নাকি লিখছে তো আচ্ছা সিউ ভাই তোমার হোম টাউন কোথায় আমার হোম টাউন মঙ্গল গ্রহে ওই পাশেই আমগোটা ওই দেখা যায় দেন আতলারে দেছি দেখা যাইতেছে আমারে কই আপনি আপনার তো দেখি না আমি কারে হাত দ্বারা দেখাইতেছি আর সরি আচ্ছা আমার মন খারাপ আম্মু দাদির কাছে বকা খাইছি জাহারা জাহারা কংগ্রেচুলেশন আম্মু আর দাদির কাছে আপনি বকেছেন তাকে যাকে দাদি নাই আম্মু নাই হেরা যে কি মিস করে এটা আপনি জানেন এই বকাটা একটা সময় মিষ্টি হয়ে যায় ঠিক আছে এলাকে যত বেশি পারবেন এগুলোকে সময় দেবেন আচ্ছা বাই দ্য ওয়ে আপনি খালি কইলেন মন খারাপ আম্মু দাদির কাছে বকা খাইছি দুজনে মিললে একখানে আপনারা বকাইছেন মানে আপনি কিছু একটা তো করছেন কি করছেন আপনি এটা একটু চিন্তা করেন তো বামগুলো যদি জানানোর মতো হয় আলবত আপনি জানাইবে পারেন আমি কেউ রকম না খালি মাইক ছাড়া ঠিক আছে বাকি যে যেটা যেমনে বুঝালয় ঠিক আছে জাহারা তো পাঠায় দেন আপনার আসলে কে লেগা বকলো আপনারা তাহারা ওই হয় কি ও যা কই সবই মিলে যায় কি একটা ঝামেলার মধ্যে পড়ছি কন্ত আচ্ছা এই জায়গার মধ্যে আছে আমগো বন্ধুরা দেখি কি লিখছে আমার বন্ধুরা এই জায়গায় কি লিখে ফেসবুকে এই জায়গায় দেখবার পারতেছি আমগো বন্ধু আচ্ছা একটু আমি সিরিয়াল বই পড়ি আমগো মুরসালিন শেখ আছে অনেকদিন পর ভাই আপনাকে সময় দিলাম খুব ভালো লাগলো কেমন আছেন ভাইয়া এই বন্ধুকে ভুলে গেছেন নাকি ভুলে গেলে কিন্তু খবর আছে আপনার কিছু তাহলে বিয়ে হবে না ধর আইনের লোকের দুই বছর পর পর আয় এখন ভুলে গেছে কিন্তু অবশ্যই ভুলে না ভুলে গেলেন না আমার পানিশমেন্ট হওয়া উচিত যে মনে রাখছি কি লেগে আপনাকে আমি আলবত ভুলে গেছিলাম পরে মনে পড়ছে যে মুরসালিন শেখ আচ্ছা লিখছে কিতা খবর বালাননি তোয়ার ব্যাক মনে রাখো শুনি আই কিন্তু তো আগে ভুলি নাই ভাইয়া আননের শরীরে কেমন শরীর দিল বালাননি শরীর দিল সব ভালো আছে কিন্তু যে পরবর্তী এসএমএস যেটা করছিলেন কমেন্ট যে বুইলা গেলে খবর আছে বুইলা গেছে উনি অনেকদিন পর তো অনেকদিন পরে এলাম কি লেগে মনে রাখবো হুদৌদি আপনাকে এইটা আমার লজিকটা কর যে না ভাইয়া আমি তো আপনারা টাকা দিচ্ছিলাম এর লেগে আমার মনে রাখবেন অথবা ভাইয়া আপনারা তো আমি একটা উমুক জিনিস গিফট করছিলাম এর লেগে মনে রাখবেন এসএমএস করতেন তারপর আবার গেছেন আমি কেমনে মনে রাখবো এর মধ্যে সব বন্ধুরাই তো মেসেজ করে আচ্ছা যাই হোক মোরসালিন আপনার অনেক অনেক সুপ্রিয়া বন্ধু ফাতেমা বেগম আছে আমগুলোকে আমগো সাফায়েত আলম কাইব যদিও এটা উনার আর কি মেবি আম্মু বা কোনো রিলেটিভের আইডি আচ্ছা লিখছে আসসালামু আলাইকুম সৈয়দ ভাই আমি সাফায়েত আলম কাইব বরিশাল থেকে দাদির ফোন থেকে আচ্ছা দাদির ফোন থেকে ওকে আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে তাফসির নাম ওর ও রংপুরে তোমার শো শুনে সামটাইমস আজকে জয়েন করতে চাইছিল বাট ওর আম্মু তিনটার দিকে ডক্টরের কাছে যাবে আর এখন ওর আম্মু ব্যস্ত তাই তুমি উইশ করে দাও আর আমি রেকর্ড করে রাখবো আমাকে রেকর্ডিং রেডি করার জন্য 15 সেকেন্ড টাইম দাও আচ্ছা দিলাম 1 2 আচ্ছা আপনি উই কোথা থেকেন আমি কয়েকটা পয়লা তারপরে যদি আমার মনে থাকে আমি আলবত উইশ করব আচ্ছা আমগো মোহাম্মদ রামাদান যুক্ত হচ্ছে শুভ অপরাহ্ন ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু আফরোজা পলিমান আমগো জুথি জান্নাতারা জুথি বৃষ্টি ভেজা দুপুরে শুভেচ্ছা রইল আপনি রেবি আবু নাসিম আছে আমগো লোকে হ্যালো সিফত ভাই কেমন আছো ভালো আছি জানো আমার সামনে এক্সাম তাই এক্সাম ঈদ এগুলি কোনোদিন পিছনে থাকে না সামনেই থাকে আচ্ছা আমার আম্মু আমাকে আজ করছে ওই কি করস আমি বলি সিফাত ভাইয়ের শো শুনি রেডিওতে আম্মু তোমাকে মারতে আসতেছে তাড়াতাড়ি পলো আরিয়ান ফ্রম সিলেট বন্ধুরা একটু আচ্ছা দেখ আম্মু বা মানে যারা মুরব্বীরা আছে এরা মারলে সমস্যা নেই এটা এটা একটা আশীর্বাদ ঠিক আছে চোখে মুখে যেন না লাগে মাথায় গালে শরীরে যেন না লাগে হের মারতে কোন আমানুল্লাহ আহমেদ লিখছে ভাই আমি হোয়াটসঅ্যাপে জয়েন হয়েছি স্বাগতম আপনার শুক্রিয়া এই জায়গায় আমগো বন্ধু আরো কে আছে দেখি একটু হোয়াটসঅ্যাপে জয়েন হয়েছেন আপনি কোনটা জানি না আমার ছিল এটি তো আমি ভুলে গেছি গা আচ্ছা যাই হোক এদিকে আমগো এসএমএস এর মাধ্যমে যে যে বন্ধুরা আছে সিরত বন্ধু আপনি কিভাবে শিখছেন আচ্ছা সিরত ভাই কিভাবে শিখেছেন এত সুন্দর কথা কথা দিয়ে আমাদের মনগুলোকে 90.4 এর দিকে আকর্ষিত করছেন আপনি ভালোই লাগছে বস রিপন কুরিয়ার রিপন বন্ধু আপনার অনেক অনেক শুক্রিয়া শিখা লাগে না যেমন আপনি মনে করেন আপনার কুড়িগ্রামের যদি কোনো আঞ্চলিক ভাষা থাকে এটা আপনি জন্মগত ভাবে পান ঠিক তেমনই ভাবে পুরান ঢাকায় যেহেতু আমার জন্ম তো এবং আমার মানে জ্ঞাতি গোষ্ঠী ওই জায়গার তো ওই ক্ষেত্রে আসলে এটা খুব জেনেটিকলি অথবা এটা মানে মানে আমার এরিয়া ভিত্তিক এই জিনিসটা আয়া পড়ছে ঠিক আছে তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ভাষাই সুন্দর এক একটা এক এক রকম সুন্দর ঠিক আছে আমি আসলে ঢাকা ভাষাটা মোটামুটি যেহেতু আমার এরিয়া আমি একটু একটু চেষ্টা করি আমারটা কিছুটা হয়তো বা আবার যারা বরিশালের হ্যাঁটা আবার বরিশালের বরিশালেরটা তো আমি জায়গায় জায়গায় যাই শুনি জেনে না আমি শুনি দেখি বরিশাল করছে মরছে মানে তখনই আমি বুঝে আচ্ছা ওকে আমি জিগেছিলাম বেশ কয়েকজন আচ্ছা আসলে আপনারা হ্যাঁ আমরা কই কই আপনারা কই মানে আমি সবই তো আপনারা মানে এনে আপনি হনে আপনি বরিশাল নোয়াখালীর মানুষজন আমি খুব বেশি পাই আমি জানি এটা হয়তো আমার লগে দেখা হয় বেশি ভাইয়া আমার 58 কি সিমে এসএমএস নাই তাই সিমে এসএমএস দিলাম যাতে আপনি আমাকে ভুলে না যান আপনি কি আমাকে ভুলে গেছেন আমি জুই আছি পুরো সময় না জুই আপনার আমি ভুলি নাই আপনি মনে আছেন ভাই আজকে মেঘলা কি আছে আজকে মেঘলা আচ্ছা আইতে একটু সময় লাগতেছে আচ্ছা আমি পড়ি তারপরও ভাইয়া আজকে মেঘলা দিনে এত সুন্দর লাগছে কি কমু তার মাঝে আজ চক্কর বক্কর সব কিছু মিলা ফাটাফাটি সময় কাটতেছে তোমা আমি সিলেটি তোমা হ্যাঁ ওইটা আমারও ভালো লাগতেছে আমি গতকালকে চিন্তা করতেছিলাম যে এই রোদের ভিতরে ঠাটা বড় গরমের ভিতরে আমার বন্ধুরা হুইন্না আবার মারামারি করবো না তো পরের দিন না সকালে উঠে দিয়ে পুরো আন্ধার হয়ে গেছে সব কিছু তখন আমি চিন্তা করলাম যে না যাক আল্লাপাক চাইছে যে না একটু ঠান্ডা ঠান্ডাভাবে সব তো একটু এনজয় করুক এদিকে আছে আমাকে সালিহুর সালিহুর কি লিখছে দেখি একটু আমরা সালিহুর লিখছে সালিহুরটাতে আয়াও আয় না আপনি অনেক ভারী কথা লিখছেন মনে এক দুই তিন চার বৃষ্টি আছে বারবার পাঁচ ছয় সাত আট ফল ফসলে ভরা মাঠ 9-10-11-12 তাল পিঠা খেতে পারো 13-14-15-16 শরৎকাল চলে এলো ওহো করা সব কবিগুলো পড়ছি আমি এই জায়গার মধ্যে বাবা রে বাবা লুবাইনা আছে আমি লোকে লুবাইনা কি লিখছে লুবাইনা লিখছে চট্টগ্রাম থেকে হুররে তারপরে তারপরে একটু গাইতে একটু সময় লাগতেছে আচ্ছা আমার জল কি আমার জলোচ্ছ্বাস আইসা পড়ছে ও আচ্ছা আমার বয়স হ্যাঁ আচ্ছা এই তো নিজের ভাষায় দিলাম ল এবার যেদিকে ভাষা লয়ে যাইবা সেদিকেই যাবো চলো চলো ও আমার সহমত বন্ধু তোমা আপু তুমি কি জয়েন করছো না করলে এখনই করালো তোমা তো জয়েন করছো আমি বলবো তোমার দুই দুইটা এস এম এস আমরা পড়ে ফেলেছি আচ্ছা রাত হয়েছে নিঝুম তারপর কি হয়েছে চোখে আমার নাই ঘুম আচ্ছা রাত হয়েছে নিঝুম চোখে আমার নাই ঘুম তোর ছায়া আসে না ঘুম কি করি যে এখন সানিম সানিম ডর করে না যখন চোখে ঘুমায় না হঠাৎ করে সামনে একটা এরকম ছায়া দেখলেন মাইন্ডসে রোমান্টিকলি কয় আমার ডর করে মানে রাত নিঝুম মানে চোখের ভিতরে নাই ঘুম তার মধ্যে ঘুমায় না কি ছায়া তোরে ছাড়া আসে না ঘুম কি করি যে এখানে অনেকে আমি যেটা করতে সানিমের এটা থেকে মনে পড়লো অনেকে আবার এটারে কল্পনা করে ফেলে যে আমি আমিও আমিও আমার গানের ভিতরে কই অনেক সময় যে এইদিকে দেখি ওদিকে দেখি এগুলো তো কল্পনারই কিন্তু বাস্তবিকভাবে অনেক এরকম দেয় আর কি দেখা কয় যে আমার মনে হয় তুমি ওখানে পর্দার সামনে দাঁড়িয়ে আছো এরা আমার এটা শুনলে কোল জায়গায় পা যায় গায়ে হ্যাঁ রে বুদ্ধি আর হ্যাঁ গার্লফ্রেন্ড সাথে মনে মানুষ যে প্রেমে পড়লে কত সাহসী হয়ে যায় এটা মোটামুটি বোঝা যায় না আবার সাহসী হয় কেন কিছু কিছু বন্ধু তো আবার কয় কি ভাইয়া ভালোবাসি কিন্তু কি করে বলবো তো আসলে সব ধরনের মানুষই আছে আচ্ছা আমরা একটু গানে যাই পরবর্তী ঘন্টায় আবার ফিরি যে গানটা হুন মোটে লেগে মুজা ফিচারিং তোসিবার আইলা রে নয়া দামানাস পানের তারা শুনেন আর লগে থাকেন আইলা

0: Çakkırbakkır.
1: Çakkırbakkır.
0: Çakkırbakkır batçıyıt.
2: নয় ঘন্টায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনার বন্ধু সিফাত আপনার লগেই আছি চক্করবক্কর বাতচিত লয়ে, আর বিকাল পাঁচটা পর্যন্ত থাকবো। অনেক বন্ধু জিজ্ঞেছেন যে শোটা কবে কবে হয়, শোটা আপনি প্রতি রবিবারে পাবেন, প্রতি সপ্তাহের রবিবারে শুধুমাত্র ঢাকা FM 90.4 সিফাত থাকি এই জায়গায় ঢাকাইয়া ভাষা লয়া, ঢাকাইয়া কথাবার্তা লয়ে, আমাকে বন্ধুকে সমস্যা লয়ে সমস্যার সমাধান লয়া, এর মাঝখানে একটু কথা কয়ে বলছে। আজকে তো খেলা ছিল, এটা লোক ইন্ডিয়ান উমেন্স অ্যান্ড বাংলাদেশ উমেন্স, তার মধ্যে কিন্তু ইন্ডিয়া অলরেডি জিতে গেছে গা 114 রানে। বাংলাদেশ তেমন একটা ভালো পারফর্ম করতে পারেনি, বাট ব্যাপার না, দুই একটা ম্যাচে পারে বাংলাদেশ। আমরা চাই যে আরো আগায় যাক, আমগো বাংলাদেশ ক্রিকেট ফুটবল যেই টিমই আছো মানে ইন্টারন্যাশনালি খেলে, আমরা চাই আসলে আমগো বাংলাদেশ তারা রিপ্রেজেন্ট করুক, এরা আসলে সুন্দরভাবে খেলা নিজেকে, মানে আমগো বাংলাদেশে যে কত মানে যোগ্য কত দক্ষ প্লেয়াররা আছে। তো অনেক সময় আমরা মনে করেন আড়াই জায়গায় তো অনেক খেলা দেখা গেছে, একটা ম্যাচ খারাপ করলে আমরা দেখা গেছে পুরো উত্তেজিত হয়ে যায়, তার পারে না খেলা এটা সেটা, কিন্তু এরাই কিন্তু আবার অনেক আমগোরে অনেক সুখ দিচ্ছে, আমগো অনেক আনন্দ এনে দিচ্ছে, এটাও মাথায় রাখতে হবে যে একটা মানুষ সবসময় একই রকম পারফরমেন্স করে না। তো যাই হোক, শুভকামনা আমগো বাংলাদেশ ক্রিকেট ফুটবল দুই মানে দলের লেগে, দুই খেলার দলের লেগেই যেন আমরা সামনের ম্যাচগুলোতে ভালো করতে পারি। আর এদিকে যারা যারা আমার লগে যুক্ত হয়েছেন চক্করবক্কর বাতচিতে, সবথেকে স্বাগত জানাইতেছি। ওকে, আমরা একটু SMS যাই। সিফু দাদা, অজিত মানিতে একটু আগে বৃষ্টি হলো, এখন নুডলস খাই শুনছি। আফরিন আফরিন, এই সময় নুডলস খেতেছেন কাহিনি কি, আপনার মানে ভাত বুত খাবেন না নাকি নুডলসই খান আপনি? অবশ্য হয় অনেক সময়, আমরা যেন আগে স্কুলে যে আমি করেছিলাম তো নুডলসের গল্প আমি করছিলাম একদিন, যে স্কুলে আমার এক ফ্রেন্ড নুডলস খেয়ালাইতো, তো ওই ফ্রেন্ডরে পরে ওই যে যাকে ওই কাহিনী আর বারবার কয়েল, আপনি এই বন্ধু কষ্ট পাবার পরে আমার তো মজাই লাগে, কিন্তু বন্ধু কষ্ট পাবার পরে। ওকে, সো আমরা পরবর্তী SMS এর দিকে যাবো। পরবর্তী SMS আমার লগে কে কে আছে একটু দেখি, আমি একটু সময় লাগে কারণ আমার বন্ধুরা এত ভালোবাসা দেয়া লিখে SMS হয়ে যায় গা ভারী, আমি কেমনি ওগুলা পড়ি, আরে কেমনটা লাগে কোন তো। আচ্ছা পড়ি আমরা, আমগুলো গেছে, হাই ভাইয়া আমি লিলিপুট ওকে লিখছিল গিয়া, আগের রবিবার তোমাকে শুনতেছিলাম, আম্মু বলতেছিল যে এই বান্দরটাকে আবার শুনতেছি, জানো ভাইয়া আম্মু তোমার হাওয়া মিটে শোটা আগে শুনতো। ওকে যাক, এটা লোকে ওনার আদরের ডাক, মজাই লাগতেছে আমার কাছে শুনতে। ও আচ্ছা, আমার আতকে মনে পড়লো, কাইফ না একজন হুইস করতে করছিল, সরি কাইফ ভুলে গেছিলাম। আচ্ছা হুইস করে দিই, বন্ধুরা আপনি রেকর্ড করেন, আপনি 15 সেকেন্ড টাইম চলেন একটা ফোনের ভিতরে এই হুইস রেকর্ড করতে 15 সেকেন্ড, আপনি এত মানে কেলেগা স্লো কেলেগা ফাস্ট অন, আবার এটা রেকর্ড করছে, এটা কে রেকর্ড করতে করছে, আপনি হুইসটা রেকর্ড করেন। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ, ঠিক আছে। ওকে, মিতা কত রবিবার তোমাকে আমার বার্থডে উইস করতে বলেছিলাম, অবশ্যই যদি কোয়া থাকে না আলবোধ করছে, আমি এরকম কোনো আমি সব মিস করলে উইস করতে আমি মিস করি না কোনোদিন বন্ধু। আচ্ছা এই জায়গায় লিখছে লোক আমগো বন্ধু দেখি কেটা কি লিখছে, নিশি ভাইয়া জানো আমার এক বান্ধবীর বয়ফ্রেন্ড তাকে বলেছে আমি প্রতিদিন মোনাজাতে তোমারে চাই শুধু। আচ্ছা ওমা, আমি খোঁজ নিয়ে দেখি সারা নামাজি পড়ে না, তারপর কি আবার প্রেম করে নাকি, তো এইটা হয় বন্ধু, এটা তাই আপনি যে দেখলেন না নিশি, এরকম মনে করেন আমরাও যখন দেখছি আমগো বয়সে মানে ওই সময়টাতে তখনও দেখতাম, মনে করেন জিন্দগিতে যায় না কিন্তু যখনই কেউ পাওনার ব্যাপার হয় তখনই হারা মনে করে নামাজ কালাম পড়ে, তবে নামাজ এটা যার যার ধর্ম অনুযায়ী তার তার ইবাদত করা উচিত সবসময়, কিন্তু কেউ কেউ আবার একটু মানে বিশেষ মানুষের পাওয়ার লেগে, এটাও ভালো চাওয়ার লেগে সৃষ্টিকর্তার কাছেই চাইতেছে, কিন্তু আজকা যখন মানে এরকম চেঞ্জ দেয় না তখন আশেপাশের মানুষ আরও সন্দেহ করা শুরু করছে, ও আচ্ছা সামথিং রং, ঠিক আছে আরও সন্দেহ ঢুকায় দেয় মানুষের ভিতরে। তো যাই হোক, ওটা ব্যাপার না, হয়তো বা মনে মনে কইতেছে নামাজ, হয়তো নামাজ পড়া দরকার, নামাজ পড়ে তারপরে চাওয়া উচিত। আচ্ছা হাই সাগর ভাই, হ্যাঁ আমাকে শুনছেন তো, হুঁ হুঁ হুঁ রংপুর থেকে, কি ঘুমান নেই আপনার রাইতে? সাগর কারে গেলেন মানে, আচ্ছা নিজের নাম কইছেন বুঝি নেই কেমন, একটু গুছাই লিখবেন না। কুলসুমা আক্তার সিরাট থেকে আছে, কেমন আছেন কুলসুমা? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমগো একটা আছে লোক কুল মুকুল, আর এটা লোক কুলসুমা মানে সুমা আর কি অনেক কুল, আর আমগো ওই জায়গায় মুকুল অনেক কুল। সিফাত বন্ধু আপনি কিভাবে শিখেছেন এত সুন্দর কথা কথা দিয়ে আমাদের? আচ্ছা এটা তো আমরা পড়ছিলামই, সুক্রিয়া বন্ধু আপনারে, কুড়িগ্রাম থেকে আমগো বন্ধু আছিল। ওকে, এই জায়গার মধ্যে আরও আছে আমগো লোকে, আচ্ছা, এই জায়গায় লিখছে হলো গিয়াম গো সিফু দাদা পড়ছি আমরা এটা মিতা। আচ্ছা হাই সিফাত ভাইয়া, কেমন আছো? আমি তানিয়া। ওকে, পাইছি আমি। তা আমি তানিয়া সিনহা তিথি, রংপুর থেকে অনেকদিন পরে যুক্ত হলাম। কি করব বুঝতে পারছি না। এবার এসএসসি পরীক্ষায় এমন অসুস্থ ছিলাম যে একটা পরীক্ষা দিতে পারিনি। আহারে, আবার পরের বছর দিতে হবে। আমার ফ্রেন্ডরা কলেজে ভর্তি হচ্ছে আর আমি বাড়িতে বসে কি করব বলেন তো। হ্যাঁ, আপনি তো সময় পাচ্ছেন, আপনি অবয়ে মনিটর করবেন যে কলেজের, ওরা তো আগের তা দেখা যায় না, ওরা জন যাইব। এই যে আপনার বন্ধুরা কলেজ লাইফে, আপনি প্রতিদিন খোঁজ খবর লেবেন যে কি হইতেছে না, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। সাথে সাথে আপনার যে ক্রিয়েটিভ ওয়ার্ক আছে অথবা আপনার যে পড়ালেখার যে মানে যেই সাবজেক্টটা আপনি আপনার অসুস্থতার কারণে নিতে পারবেন, ওটা তো একদম পুরো মনে করেন ঝালাই করে নেবেন। আপনি, আমি তো আপনি একটা বই লিখা ফেলাবেন ওই রিলেটেড, ঠিক আছে? নিজেরে প্রিপেয়ার করার একটা ভালো সুযোগ পাইছেন আপনি, ঠিক আছে? তো ওদিক দিয়েও খবর রাখবেন, এদিক দিয়ে নিজেরাও প্রিপেয়ার করবেন, এটাই তো আপনার পারফেক্ট সময়। আপনি হুদা দিয়ে মন খারাপ করবেন কি লেখা? ও আচ্ছা, মন খারাপের কথা তো ও একবারও কয়নি, সরি। মন খারাপ করতেছেন না, মানে যেটাই করতেছেন আপনি, টেনশনের কোনো কিছু নাই বন্ধু, সব কিছু ঠিক হয়ে যাবো। আচ্ছা, চিটং থেকে আছে আমগো বন্ধু অনন্য ঐসি, এখানে কিছু শোনা যাচ্ছে না বন্ধু। আপনার এটা আপনার নিজের ওই আমার মনে মোবাইল বা আপনার এরিয়ার ভিতরে কোনো একটা ঝামেলা হইতাছে, বাকি বন্ধুরা কিন্তু সবাই হুঁত আছে। আমাকে পাখি বলে ডাকে আমার বাবা মা, আর আমার পুরো নাম হচ্ছে আমেনা আক্তার খুশি, আমেনা আক্তার খুশি মনি। ওকে, আমার জামাই আমাকে ডাকে খুশি বলে। সত্যি কথা বলতে ওনার মুখে আমি তিনবার নামটা ডাকতে শুনেছি। যাক, তাহলে তো ভালো হইল। ও পাখি, তুমি খুশি, বাহ সুন্দর তো। জামাই খুশি খুঁজা পাইতেছে, ইউজুয়ালি কিন্তু এত খুশি খুঁজে পায় না হাজবেন্ডরা, কিন্তু আপনিও কিন্তু পাইতেছে খুশি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনাকে অনেকদিন থেকে শুনি। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, অনেক অনেক শুক্রিয়া আপনাকে। আচ্ছা, আজকে ফার্স্ট টেক্সট করলাম আমি রওশন জাহান বিউটি সিলেট থেকে, সেকেন্ড লন্ডন থেকে। ওকেই, আমি লন্ডন থেকেও কিন্তু বন্ধু আছে আমাকে আরিফ। আচ্ছা, আপনার বার্থডে কবে? আপনি কি আর জহর গল্প, আপনার আর জহর গল্প শুনতে চাই, প্লিজ টেল আস বন্ধু। এটা কোনো একদিন আমি যখন ইন্টারভিউ দিতে আমো তখন কোনো একটা সময় কমো, এখন বেশি কইতে গেলে বন্ধুকে কথাবার্তা বেশি পড় হইব না, আমি তাই ছি বন্ধুকে কথা পড়নের লেগে, বুঝেন নাই। আচ্ছা, এটা কেটা এটা আমগো বন্ধু রায়হান সৈয়দপুর থেকে, উক্ত হয়ে রয়েছে ছোটবেলার বন্ধু আমগো রায়হান। ইয়াস, অনেক কিউট, এই বাচ্চাগুলি বয়সটা অনেক অনেক কিউট থাকে, ঠিক আছে? অনেক সুন্দর ছবি, অনেক অনেক শুক্রিয়া বন্ধু আপনারে, আপনি ছবি শেয়ার করছেন। আচ্ছা, ধরো তুমি আলাদিনের চেরাক পাইলে তখন তোমার তিনটে ইচ্ছে কি কি হবে? ইসান, আমি এবার আলাদিনের চেরাক দিয়ে জিগাম, আমি যে তোর ইচ্ছা কি, তুমি মাইন্সের ইচ্ছা পূরণ করে এবার তোর টাকো, আমি একটু শুনি। আর যদি একেবারে আমারটাই, আমার প্রথম ইচ্ছে থাকবো যে আমার 1000 ইচ্ছা পূরণ করতে হবে, এটাই আমার ইচ্ছা, প্রথম ইচ্ছা, ঠিক আছে? এরকম করে আল্লাহ বানাবো আমি আরো অনেক ইচ্ছা, আপনি বুঝেন না আমি কি কি ধরনের ইচ্ছা করবার পারি। আচ্ছা, এই জায়গায় আছে লোক, কেমন আছেন সিসি ভাইয়া? সিসি মানে এটা কি অপমান করলেন নাকি ভালোবাসা করলেন? সজীব, না সজীব ভালোবাসাই করেছে। সজীব আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। আচ্ছা সিবাদ ভাই, কেমতে আছেন? মুসলিমা পিঠা ঘরে আপনাকে স্বাগতম, চামেদা নিজের এটারে প্রমোশন করে। হ্যাঁ, বুঝি নাম নিতে না। মোশারফ হোসেন মহারাজ ইব্রাহিমপুর পশ্চিমপাড়া বেলাবু নরসিংদী থেকে, এরপরে তার আপনার নাম কম নামি। আচ্ছা, আবার জিগায় বিরিয়ানি দিয়ে নাস্তা করবো দুই ঢাকায় ভাই এক লোকে, আয় হায় দরকার লাগে চুলার সামনে খারায় থাকবো, পাক করায় খাওয়াবো ইনশাল্লাহ, খায় একটা খিলি পান লোক পুচুত করে চিপটি তো ফালান যাবো না, ফালান যাব পানের পিক তো ফালান যেন হনে না, দেখেন তো কি একটা অবস্থা, লগে পলিথিন লয়ে ঘুরতে হইব। আচ্ছা, আজকে বরিশালে ভোররাতে অনেক জোরে বিদ্যুৎ চমকাইছে আর অনেক মুসলধারে বৃষ্টি হয়েছে। আচ্ছা, ওয়েদার অনেক ঠান্ডা আর সকালে বৃষ্টি ছিল দেখি স্কুলে যাই নাই, কাইফ। ওকে, থাকেন আজকে বাসা থেকে, আমরা কবে স্কুলে গেছি বৃষ্টির ভিতরে, সব প্রথমে উইটা কইছে বৃষ্টির কথা কইছে, আব্বু আম্মু রাজি হয় নাই, পরে কইছে প্যাট বিষ। আচ্ছা, তারপরে রাজি হয়েছে, তারপরে স্কুল টাইম শেষ, ব্যাস দুপুরবেলা গিয়ে ছাদে উইটা খেলা। আচ্ছা, আমার চুল কোমর পর্যন্ত লম্বা হয়েছিল, আমি আজকে কেটে ঘাড় পর্যন্ত করেছি, তাই যারা তো ঠিকই তো আছে, ইউ ডিজার্ভ দিস গালি। এটা মা আর দাদি গো নানি গো অনেক স্বপ্ন থাকে যে এর মেয়ে বা এর নাতনি এগো মানে চুল টুল এরা নিজের এই যত্ন করে বড় করে। আমি জানি না, আমি যদি আপনি কন্যা কেমন, আমার কাছে মনে হয় যে আপনার দাদির হাত আছিল আপনার এই চুল বড় অনের পিছনে, চুলে তেল দিয়ে দিত, এটা আমি দেখছি ছোটবেলায় আমার বই নদিত আমার দাদিরা, আমার চুল যখন বড় আছিল তখন আবার আমার দাদি বাইচা আছিল, নাহলে আমার চুলও দিত সিও। তো এটা তো সবই, ধরেন আপনি একটা গাছ বুনলেন, গাছটা ওইতাছে আটকা গিয়ে ওই গাছে গিয়ে নিজের কাটায় লো এলো, তো ওই জায়গার ভিতরে তো যে গাছ বুনছে হ্যাঁ তো একটু খারাপ লাগবে যে কিও এই কাহিনী কি লেখা। তো এই ঘটনাই হচ্ছে, তবে যাহারা আমার মনে হয় যে আপনি মানে চুল বড় রাখলে আপনার সুন্দরী লাগার কথা, বাট তারপরও আপনি জানেন আসলে কি লেগে আপনি চুলটারে ছোট করছেন, এমন তো কিছু করার নেই, চুল বড় হওয়ার এক পর্যন্ত মায়ের গুতা খাইতে থাকেন আর কি করবো, আর কিছুই করার নেই। আচ্ছা যাই হোক, এদিকে আছে আমগো যে যে বন্ধুরা। আচ্ছা সব বন্ধুকে কথাবার্তা পড়বো, আরো অনেক অনেক কথাবার্তা রয়ে গেছে, আমি বুঝতেছি না আসলে কোনটা থেকে কোনটা পড়বো। এই জায়গায় আছে আমগো বন্ধু, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা এটা আমরা পড়ছি, নাফিজ আছে আমগুলোকে পার্বতীপুর থেকে, আপনার সাথে নতুন। ওকে বন্ধু স্বাগত জানিয়ে যাচ্ছি। আনিকা আছে আমগুলোকে, আনিকা কি লিখছে, আনিকা নূর সিলেট থেকে, আজ আমি এমসি কলেজে ভর্তি হয়ে এসেছি, কংগ্রেচুলেশন বন্ধু। এই জায়গায় আরেক বন্ধু কি যেন একটা লিখছে, রংপুর থেকে সাথে আছি সামিয়া ভাইয়া, কেমন আছেন, কষ্ট করে গেঁথেছি মালা সিফাত ভাইকে দিব বলে, মালা আমার শুকিয়ে গেছে ভাইয়া পরেনি বলে। মালা কি না পড়লে হুগে, পড়লে এমনি থাকতো, ও তাহলে গাড়ের পানি সব লয়ে লিত, তো গাড় হুগে যেত গা। আচ্ছা হ্যাঁ, পরে আবার লিখছে আপনার আর লিখবো না, আমার লেখা আপনি পড়েন। এইটা আমরা গত কয়েকদিন আগে এক বন্ধুরে করছিলাম, আপনারও কয়ে রাখি বন্ধু। এটা লোকের সামিয়া শোটা লোকের 3 ঘন্টার বন্ধু, আপনি যদি প্রথমে আশা করেন যে না আমি প্রথম 5 মিনিটে লিখছি 5 মিনিটের মধ্যে পড়তে হবো, তাহলে বন্ধু আমার মনে হয় আপনার গুইরা হয় ভালো অন্য জায়গা থেকে, কারণ এই জায়গায় এটা হইবো না। সো উদ্যোগে আপনি কষ্ট পাবেন, আপনি যেহেতু 3 ঘন্টার সো আপনার ওয়েট করতে হবো, 3 ঘন্টার মধ্যে হয়তো বা যে কোনো সময় পর হইব, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আমার বাকি বন্ধুরা কিন্তু এটা বুঝে। আচ্ছা শিবু ভাইয়ের সো শুনে আমি খেয়েছি বাঁশ, আমার কেন জানো না। আচ্ছা শিবু ভাইয়া আমার রংপুর থেকে তোমাকে শুনছে, আমার নাম সৈকত ভাইয়া, বিশ্বাস না হলে ভর্তি হতে পারো, টাকা আমি দিব শিবু ভাইয়া। না আমার তো শেষ, আমি কি পড়বো আর, আবার স্কুলে ভর্তি হতে কোন কলেজে ভর্তি হতে কোন, না বন্ধু এটা তো হইবো না বন্ধু, ঠিক আছে ওইটা স্মৃতি হিসেবে থাকে, কিন্তু আবার যায় ওই যে কি জানি বয়ে থাকবো আমার ওই বন্ধু হইব টিফিন পিরিয়ডে টিফিন খাওয়ানোর লেগে, না না বন্ধু, নো নো নো, আজ রাতে কোনো রূপ কথা নয়, আজ রাতে কোনো রূপ কথা নেই। এই গানটাই আমরা শুনবো, ওল্ড স্কুলের গান শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

চক্কর বক্কর বাতচিত চলতেছে ঢাকা এফএম 90.4 এ। আপনার বন্ধু সিফাত আপনার লগে আছে আলবত চক্কর বক্কর বাতচিত লিয়া, আর আপনি হুনতাছেন 90.4। যে যে বন্ধুরা আছেন 90.4 টিউন করে আছেন, আপনারা চাইলে কিন্তু অ্যাপের মাধ্যমে আমগরে হুনবার পারেন, ঠিক আছে। আপনার যেটা করতে হবে এটা হলো আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ঢাকা এফএম এর যে অ্যাপটা আছে ওই অ্যাপটা ডাউনলোড করে লইতে হবে, তারপরে আপনি একদম বিন্দাস হুনবার পারবেন যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তো আপনি এটা ডাউনলোড করে লোন। আর আমগো কিন্তু ইউটিউব চ্যানেল আছে, youtube.com/ilovedhakafm, আরো আছে লোকে youtube.com/dfm904, বা আপনি dfm904 লিখলেও কিন্তু আপনার আমগো ইউটিউব চ্যানেলটা পাই দেশের। ওই জায়গায় আপনি অনেক অনেক শো পাই যাবেন, কন্টেন্ট পাই যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আমগো মানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার যে কন্টেন্টগুলো বেশি বেশি ভালো লাগবে, ঠিক আছে। রিলস ওই ব্যাপারে বা যে কোনো কন্টেন্ট বা জীবন গল্প ওই ব্যাপারে, ওই ব্যাপারে ভালোবাসার বাংলাদেশ অমানিসা অথবা লেটস গো অথবা আমরা যেই যেই রিলসই করতেছি নাকি লেখা। আচ্ছা, শুভ শুভ শুভ দিন, সিফাত ভাইয়ের জন্মদিন, সিফাত ভাইয়ের চামড়া তুলে নেব আমরা। হ্যাঁ, আচ্ছা সিফাত ভাই তোমার ভয় নাই, আমরা আছি তোমার পাশে। রাফি ফ্রম সিলেট। তো আপনার এমনি পাশে দেখলে আর ভয় অন্য কেউ পাওয়ানোর দরকার আছে? চামড়া তো আপনার রেগুলার লাইবেন, তার মাইন্ডসেটের ভয় পেয়ে লাভ কি? যাই হোক, শুক্রিয়া রাফি। আপনারা ভাইয়া অনেক বৃষ্টি হয়ে দিয়েছে, তবু অনেক গরম সিলেট থেকে হালিমা। আচ্ছা আয়া পড়বো, সীতাই তো আছে, তো অস্থির আর কিছু নেই, আস্তে আস্তে আইবো, একটু ওয়েট করেন। শিবু ভাই আপনার কথা শুনে আমার মেয়ে হাসতে হাসতে শেষ, ওর বয়স 5 বছর, যাক মাশাল্লাহ। সিলেট থেকে বিউটি, আপনার প্রতিটা সুর ওর পছন্দ, ওর লেগে অনেক অনেক ভালোবাসা রইলো, অনেক অনেক দোয়া রইলো, ওই জন্য বড় হয়েও আমার লোকে জয়েন করে বা আমি যদি থাকি আর কি, ঠিক আছে। তো বাচ্চাটারে আলবত ভালোবাসা দিবেন আমার পক্ষ থেকে অনেক অনেক। ওর হাসির কথা হয়ে আমার নিজেরই অনেক মজা লাগতেছে আর কি। যাই হোক, এদিকে আছে আমগো বন্ধু ভাইয়া চট্টগ্রামে কিছু শোনা যায় না, তা আপনি চট্টগ্রামের পাশে ফেনীতে আয়েন, নোয়াখালী আয়েন, ঠিক আছে। এই জায়গায় লিখছে ভাই আজকে মেঘলার দিনে এত সুন্দর লাগছে কি কমু, তার মাঝে আচ্ছা লিখছে আচ্ছা ভাই আপনি কিভাবে এত কিছু সামাল দেন, অফিস শো গান লেখা গান গাওয়া তার মাঝে এত প্যারা এত ঝামেলা কেমনে সামলান ভাই কেমনে, হোয়াট ক্যান আই ডু ম্যান, তোমা ফ্রম দ্য তোমা। এটাই লোকে কি যখন আপনার কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকবে, আপনি মন থেকে করতে চাইবেন, তখন এর চেয়ে বেশি অনেক কাজ আপনি করা পারবেন। আমি তো আসলে কিছুই করি না, আমি আসলে কিছুই পারি না দেখেই সব কিছু করার ট্রাই করি যাতে কোনো একটা কিছু হয় আর কি। তো এটা লোকে যে যেমন ধরেন এই যে শো এর ভিতরে এই যে আড্ডা দিতেছি আমরা, এটা কি লেগে এত ভালো লাগে, এটার লোকে যে আপনারা আছেন এলেগে ভালো লাগে, কারণ আপনারা কথা কইতেছেন আমি কথা কইতেছি, শেয়ারিং চলতেছে, একটা মজার ব্যাপার হইতেছে। গানের ব্যাপারটাও তখন আমি চিন্তা করি যে না আমার বন্ধুরা এই গানটা শুনবার পারে, ঠিক আছে, বা আমার মনের অনুভূতি এটা, একটু সুরে সুরে কই, আবার আপনারা এটা উহিনা ফেলেন। তো সব কিছু মিলে আসলে আপনারা আছেন বলেই আসলে প্রত্যেকটা কাজ এত বেশি সুন্দর হয় বা ভালো করার চেষ্টা করি অ্যাটলিস্ট। তো এটা হয়ে যায় আপনি আমার চেয়ে আমার মনে হয় আরও বেশি কাজ করেন। তোমা সালিহ লিখছে, সালিহর কি লিখছে, হ্যাঁ সালিহর, ফাতেমা নিজুবাই খুশিও সাইফুর রহমান, এনারা কোথায় সাইফুর রহমান, আপনি আজ যুক্ত হয়ে জানতো না, ওনারা ওনারের লোকের সিজনাল আর কি, ওটা এক সময় ছিল নিয়মিত। আচ্ছা ভাইয়াগো আমি আয়া পড়ছি আড্ডা দিতে, আজও কোচিংয়ে আমাকে লেট করে দিল, শেষ অবধি আছি ভাইয়াগো, খুব মন খারাপ, ভালো লাগছে না, খালি বাড়ি যাইতে ইচ্ছা করতেছে, বাড়ির সবাইকে খুব মিস করছি। আমগো রানী ফ্রম হাতিবান্দা, এখন আছে লোক মোহাম্মদপুরে। তো এমনি ছুটি টুটি লয়ে যান রানী, গিয়ে কয়েকদিন একটু ঘুরে আন, সমস্যা কি না করছে আপনারা যেতে। আচ্ছা লিখছে সিবত ভাই আমি আবদুল্লাহ নরসিংদি রায়পুরা থেকে আপনি 2 বছর ধরে শুনছি, কিন্তু আজ প্রথম মেসেজ করলাম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি, কিন্তু এত লং টাইম আপনি শুনলেন কিন্তু লিখলেন না কাহিনী কি গন্ত, পড়ি আছে আমি লোক রংপুর থেকে। কিটা জনি ভাই গো স্কুল থেকে আসিয়া যুক্ত হইলাম, এতদিন যুক্ত পারি নাকা কোচিং এর লেগে, আজ কোচিং আছে, যাইতে যাইতাম না বাড়িতে, ফির গণিতের ম্যাম আইব তাই যাইতাম না, কথাগুলো কেমন হইল নি, কথাগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনি কি কইলেন আর কি আমি বুঝি নাকা, এমনি সুন্দর সুরগুলা সুন্দর অনেক অনেক জিনিস, চিটাইঙ্গা ভাষা আমি সুরগুলো অনেক ভালো লাগে, কিন্তু আমি বুঝি না আসলে যে এটার ভিতরে কি কইতেছে, অনেকটা সাউথের সিনেমার ক্ষেত্র জিনিসটা অনেকটা এরকম হয়, কিচ্ছু বুঝি না গানের, যে কি জানি যেমন ধরেন কোপা কোপা নাই না না মানে কইতেছে একটা, আমি ভালো লাগতেছে কিন্তু সুরটা, কিন্তু আমি জানি না আসলে কি কইতেছে, ঠিক আছে। তো এটা হয় অনেক সময়। তো পরি আপনারা অনেক অনেক শুক্রিয়া আমগুলোকে যারা আছেন, আরও হোয়াটসঅ্যাপে আমি দেখবো পারতেছি আমার বন্ধুরা যুক্ত হয়েছেন, কি লিখছে এই বন্ধু, কি লিখছে আপনাদের অ্যাপ নিয়ে কাজ করে দেখে অ্যাপ দিয়ে শুনতে হয় আমার বন্ধু, অ্যাপ লো তো কাজে আপনি কইলেন আর একজন বন্ধু করছে, বাকি সবাই কিন্তু শুনতেছে, সমস্যা হয় না, তারপর আমরা চেষ্টা করবো। সুজন মাঝে লিখছে স্কুল টাইমে অনেক মিস করি এখন ভাই, এই বৃষ্টির দিনে স্কুলে না যাওয়ার যে কত বাহানা, আজকে এই বৃষ্টির দিনে আগের সেই কথা মনে পড়ে গেল, তবে ওয়েদার মাসাল্লা অনেক সুন্দর, রাইট সুজন, এরকমই তো জীবনে কিছু মজার সুন্দর স্মৃতি থাকে দেখেই তো আমরা সামনের দিকে আগে যেবার পারি, মন খারাপ হয়ে গেলে আত খাবার ওই স্মৃতিটা মনে পড়ে, যদি মনটা একটু ভালো হয়ে যায় ওইটা একটা শক্তি যায় আমগুলিকে। সিফাত ভাই লিখছে পিঠা খাওন মনে দয়া করে আমার নামটা পড়ে না, আপনার নাম তো পড়বো কিন্তু আপনি যে প্রতিষ্ঠানের নাম দেন কে ফাও,

নাহলে জিন্দিগি তামা হয়ে যাবো গা, বুঝতে পারছেন? বুঝবার তো পারছি। আপনার নাম কোন? আপনার নাম কোনটা? আপনার নাম তো পিঠাঘর না, আপনার একটা নাম আছে, ওই নামটা দিবেন, সমস্যা কি? লাঞ্চ করেছেন না কেমনে কইতে? আচ্ছা সিফাত চাচা কেমন আছেন? আছি বাতি যে ভালোই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা চুল কেটে আমাকে যথেষ্ট সুন্দর লাগতেছে, উনাদের চিন্তা বিয়ের সময় শাশুড়ি মেয়ের চুল কত লম্বা ওকে দেখবে, তো শাশুড়ির জন্য কি আমি চুল কাটতে পারবো না? আর আপনি আমি বকা খেয়েছি শুনে হাসলেন, ঠিক করলেন? যারা যারা আমি বকা খাইলেও হাসি অনেক সময়, তো এটা ঠিক ব্যাটিকে তো কোনো কিছু নাই এই জায়গার মধ্যে। আর না এটা জায়গা ঠিক আছে, যে শাশুড়ির দেখানে লেগে চুলই করবো, শাশুড়িকে চুল ধরে ধরে বাইতেইব, আপনার কোথাও লজিক আছে? ঠিক আছে আপনি এটা কন যে চুল দেখে একটা মানুষের আমার পুরা সুন্দর একটা চেহারা আছে, আমার সুন্দর হাসি আছে, সুন্দর একটা মন আছে, সব বাদ দিয়ে হ্যাঁ চুল লইয়া যখন ই করবো তাহলে আমি আলগা চুল বা পরচুলা লাগাইলাম বা চুল কাটতে হেরে পাঠাই দিই তাহলেই তো হ্যাঁ চুল দেখে পছন্দ করুক আমার। আপনি এটা কয়ে দেন, কয়ে দেন, মায়ের খেলে তো আপনি খাইবেন, আমার কি? আমি তো আর খামো না মায়ের কোন। আচ্ছা জানো আমার ছোট ভাই বলেছে আমার গালগুলো বলে থাপনানোর জন্য একদম পারফেক্ট, পরে মানে এটা খালি কইছে মানে এমনি মারামারি তো করে নাই। আপনি এক কাম করবার পারেন, আপনি অর্ডার দেখা গেছে গালের ভিতরে বেশি জোরে না, হ্যাঁ আস্তে করে নিজের মনে করেন এই কষ্টটা দূর করার লেগে দুইটা ঠাস ঠাস করে দিয়ে দেখুন, যদি এইভাবে যদি মারতে পারো তাহলে তুমি আইসো, ঠিক আছে? তারপর যখন আইবো তখন কেবল আমার মাথায় আরেকটা আছে, আমি ওটা দিয়ে দেখাই, এরকম প্রত্যেকবার ওরা ঘুরাই দিবেন তাহলে এইব। তবে ছোট ভাইয়ের কথাটার ভিতরে কিন্তু একটা মজা আছে, যদিও কথাটা ঠিক না বাট মজা আছে। সিওয়াত ভাই আমি কন্যা সন্তানের বাবা হয়েছি, দোয়া করুন। এই কংগ্রেচুলেশন বন্ধু, বন্ধুর নাম কি? সজীব। সজীব আপনার লেগে অনেক অনেক অভিনন্দন, মাশাআল্লাহ আপনি অনেক লাকি, আপনি একটা কন্যা সন্তানের বাবা হয়েছেন, মানে এই বাবার দায়িত্বটা ইনশাল্লাহ ঠিকঠাক মতো পালন করেন, আপনার বাচ্চা আপনার মেয়ে ইনশাল্লাহ অনেক বড় হোক, অনেক সুস্থ থাকুক, আমরা এটাই দোয়া করি আমাদের সকল ফ্রেন্ডের পক্ষ থেকে। অনেক অনেক শুকরিয়া, এত সুন্দর একটা গুড নিউজ আপনি দিলেন এই সুযোগে। এইটা সহ আমার যে যে বন্ধুরা আছে সব বন্ধুগুলো আমি একটু ব্যান্ড পার্টি দিয়ে স্বাগত জানাইবার চাইতেছি।

হ্যাঁ ঠিক আছে, এবার ওকে। সো আমগুলোকে ফেসবুকে যারা আছেন, আমি অহনা ইসলাম, আসসালামু আলাইকুম শুভ দুপুর। ওয়ালাইকুম আসসালাম শুভ দুপুর বন্ধু। সো শুনতে পারছি না ভাইয়া, ধর ফ্রিকোয়েন্সিও বলে চলতেছে না, কারেন্টও বলে নাই, এখন কারেন্টের লেগে তাহলে ওয়েট করতে হবে আর কি। আফজাল হোসেন সোহেল, আমি সোহেল বন্ধু যুক্ত হয়েছেন আজকাল, নাম চেঞ্জ করছে, শুক্রিয়া বন্ধু আপনাদের। ভাইয়া আমরা যে হাজিরা দিই প্রতি রবিবার, আপনি আমাদের স্যালারি দিবেন না? লাভ হলে তো স্যালারি দিবই, লাভ আয়ু কাকে। আচ্ছা লিখছে এলাকা, ভাইজান কেমন আছেন? অফিস শেষে ঢাকা এফ এম এ হাজিরা দিলাম, শুক্রিয়া। হাজিরা না দিলে তো সিবত ভাই ভুলে যাবে, দুপুরে খাওয়া হয়েছে ভাইয়া, কক্সবাজারে বৃষ্টি হবে, আকাশ ডাকতেছে। ওকে না, দুপুরে খাওয়া হয় নাই বন্ধু, আপনি যে হাজিরা দিচ্ছেন দিলটা ভরে গেছে গা আমার। আর বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার আজকে আমার মনে পুরো বাংলাদেশ জুড়েই, যাকে আপনি এনজয় করেন ওয়েদারটার লগে, ঢাকা এফ এম এনজয় করতে থাকেন আর একটু রেস্ট নেন, ঠিক আছে। উমের আহান কি লিখছে, যার ছবি তুমি এঁকেছিলে সে তো আমি নই, সে তো তোমার কাল্পনিক রূপকথার গল্পে আজও আছো তুমি পড়ে, কেন বুঝিনি বুঝনি আমার ভাষা, সে তো কেবলই ছিলে তুমি একজন, যার ছবি তুমি এঁকেছিলে গল্প কথায় আর গানের সুরে, কত রাত জেগেছি তোমার সাথে, কখনো তোমার গান শুনে মন প্রাণ উঠেছে হেসে, বাহ, কখনো আবার তোমার গানে অশ্রু সজল চোখে দেখেছি কত ভোর, যার ছবি তুমি এঁকেছিলে সে তো আমি নই, সে তো তোমার কাল্পনিক। সিফাত ভাই আপ সুন্দর খুব, কিন্তু মাঝখানে একটা কনফিউশন ক্রিয়েট হলো যে গল্প কথায় আর গানের সুরে, কত রাত জেগেছি তোমার সাথে, তারপর আবার কইলেন যার ছবি তুমি এঁকেছিলে সে তো আমি নই, তো কার ছবি আঁকলো? হ্যাঁ গল্প কবিতা তো আপনার লোকই করতেছিল, তো হ্যাঁ কি দিনে অন্য জনের লোক গল্প করতেছিল তার ছবি, আপনার কি এই ধরনের প্রশ্ন হয়নি? তবে আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে বন্ধু। শাহজালাল, আচ্ছা শাহজালাল মারুফ আছে আমাকে, ভাইয়া কমেন্ট পড়লে না মন খারাপ করলাম, রংপুর থেকে আছে, ধর এত মন খারাপ করেন কে লেগা, মনে কি আর কোনো কাম নেই আপনাকে? তিন ঘন্টার ভিতরে 30 মিনিট যাইতে পারে না, সেকেন্ডের মধ্যে মানে একটা কথা লিখতেছে, সিফাত ভালো একটু বাকি একটু ডট ডট ডট গেলে ভাইয়া তুমি পড়লা না আমার কথা। আরে ভাই আয় তো ওই একটু জিনিসটা বইবো তারপর না পড়বো, এত ইলে জিন্দগি পার করবেন কেমনে? আমি তো মানে খুব টেনশনে আছি। সুজন রহমান আকাশ আছে, হাই ভাইয়া সুজন মাঝি, এখন প্রফেশনাল মাঝি হয়ে গেছি, কংগ্রেচুলেশন। শুধু এক ঘাটে বসে থাকি না, এখন SMS থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক আর কিছু আছে নাকি বলুন, আপাতত হেনেই থাকেন, মজা পাবেন, শুক্রিয়া আপনারে। আচ্ছা আমাকে কাইফ লিখছে, আজকে বরিশালে ভোর রাতে অনেক ঝড় বিদ্যুৎ চমকাইছে আর অনেক মুসলধারে বৃষ্টি হয়েছে, ওয়েদার অনেক ঠান্ডা, আর সকালে বৃষ্টি ছিল দেখে স্কুলে যায়নি। এখন বলো প্লিজ কখন থেকে রেকর্ডিং ওপেন? এটা কি কইলেন? আমি তো কই আলাইছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পড়ে রয়েছে, আপনি মনে রেকর্ড করে ফেলেছেন, আপনি যদি এটা বেশ আগে লিখছিলেন। আমার ফ্রেন্ডের বার্থডে, সো উইশ হিম, আবু নাসিমের ফ্রেন্ডের নাম কইবেন না, আচ্ছা যাই উইশ করে দিই, হ্যাপি বার্থডে টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ, ঠিক আছে। ওকে মোরসালিন শেখ লিখছিল, ভাই একটা কুবুদ্ধি দেন তো, একটা কুকুর কি দিয়ে লাগবে বুঝি নাই, দেন তো একটা আপনাকে গুছাই লিখে নেলে, কুবুদ্ধি তো হইব না তো, আপনার অ্যাটলিস্ট কুবুদ্ধি চাইলেও তো গুছাই লিখতে হবে কথাটা। মোরসালিন শেখ, ভাই আপনার খালি গিফটের খাবার দাবার, আজকে খাওয়ানোর কোটা দিলেন আপনি আজকে মোরসালিন আমারে, ছি সেম অন ইউ ম্যান। আচ্ছা অনেকদিন পর আপনাকে সময় দিলাম, খুব ভালো লাগলো, কেমন আছেন ভাইয়া? আচ্ছা এটা আমরা করেছিলেন যে আমরা এটা পড়ছিলাম ইনফ্যাক্ট, আমরা এবার যাই একটু SMS এর দিকে, কিছু SMS আমরা তো পড়মই। এই জায়গায় লিখছে আমগো বন্ধু, লিখছে আমি আবদুল্লাহ নরসিংদী রায়পুরা থেকে আপনাকে 2 বছর ধরে শুনছি, এটা আমরা পড়ছিলাম। আরেকজন বন্ধু লিখছে আমি ভূত, তাই আপনার দিনে কি আপনি রাইতেন? ভূতেও আজকাল টাইম টেম্পো মেনটেন করে না, আইছে দুপুরবেলা, দুপুরবেলা ভূত থাকে কোনো দিন? ভূতের লজ্জা শরম হায়া কিচ্ছু নাই, দুপুরবেলা হয়ে উঠছে। আচ্ছা দুপুরই জনাব কি এটা কি মানে ই ওই কি এটা দেব ওভার টাইম করতেছে, টেকা এক ফুটো পাইব না। আচ্ছা এই জায়গায় লিখছে সীতা স্যার আগে পিঠা খেয়ে ফেলেছে সিওত ভাইয়া, চক্কর বক্কর বাচ্চে টিউন করে ফেলেছে, এইবার পরীক্ষায় A+ পেলে তোমার মিষ্টি খাওয়াবো, জুলি কেরানীগঞ্জ থেকে। বন্ধু বিশ্বাস করি না, এরকম বহু তুনছি আমি, শেষ পর্যন্ত সাথে আছি আমগো জুলি কেরানীগঞ্জ থেকে, শুক্রিয়া বন্ধু। আমাদের আমগো তৌহিদুল রে পাই গেছে গা, প্লে লিস্টে গানগুলো চমৎকার লাগছে, আছি তোমার সঙ্গে পুরোটা সময় জুড়ে ওস্তাদ, আমার বার্থডে আগামীকাল, উইশ করো। আচ্ছা উইশ করছিলাম আবার আমগো এই নিয়মিত বন্ধুর লেগা, আমি আলবত আবার উইশ করবো, হ্যাপি বার্থডে টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ, ফিল হয়েছে কিন্তু লাস্টে একটা, খেয়াল করছেন? ওকে এই জায়গায় লিখছিল কি আমগো বন্ধু, আরো সারমিন আক্তার মুবারিকা, ফোন দিয়েছিলাম তাই ব্লক হয়েছে, যেখানে ব্লক করা হয় খুলে দিতে বলবেন প্লিজ ভাইয়া, যদি না খোলেন FM শুনবো না, প্লিজ প্লিজ,
দেন, নিজে কল দিতে গিয়ে ব্লক খাচ্ছেন, তারপর আপনি রাগ করে আমগুলো কি হুনবেন নাম করে, এটা কেমন বিচার হলো ভাই? যাই হোক, অবহেলা করলেন আপনি। আচ্ছা, এই গানটাই শুনলো আমরা, সোমলতার গান অবহেলা, চমৎকার একটা গান, শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
5: চক্করবক্কর বাতচিত সিফাত আপনার লগে আছে, আর থাকবো আর একটা ঘন্টা আছে, এক ঘন্টা একটু বেশি আছে, মানে 1 ঘন্টা 15 মিনিট আছে। আবার যদি দিক দিয়ে আমি হিসাব করি, তাহলে মনে করেন যদি একটু আগে যাই আমি, তাহলে দেখা গেছে 1 ঘন্টাই মোটামুটি আছে। তাহলে বুড়ায় ফিরে আমরা যেই সিদ্ধান্ত উপনীত হইলাম যে শেষ পর্যায়ে আছে, মানে 1 ঘন্টা আছে, মানে এইটাই কিন্তু করছিলাম। দেন কথা একবারও কন যায়, আবার একই কথা অনেক ঘুরেও কন যায়। তো আমরা এটার একটা এক্সাম্পল আমরা দেখলাম। যাই হোক, বৃষ্টির সময় মাথা ঠান্ডা থাকলে ব্রেন অনেক বেশি কাজ করে, যেটা করতেছে আমগো সপ্তাহে। সপ্তাহে আরও একবার স্বাগত জানাইতেছি আমগো এই চক্কর বক্কর বাতচিতে, যারা এই মাত্র টিউন করছেন 90.4। অনেকে হয়তো বা রাস্তায় আছেন, অনেকে অফিসে হয়তো বা একটু হুনতাছেন, কেউ কাজ করতে করতে হুনতাছেন। সপ্তাহের শুক্রিয়া এবং স্বাগতম। সিফাত ভাই, আমি রংপুর থেকে মুনতাসির বলছি। আজকে আমার প্রিয় বন্ধু ওয়াসেক মারা যাওয়ার 1 বছর পূর্ণ হইলো। আচ্ছা আচ্ছা, সবাই তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আলবত বন্ধু, অনেক অনেক দোয়া রইল। এই জায়গায় লিখছে, ও ভাই কেমন আছো? আমি নুসাইফা, না সামনে এক্সাম প্লাস প্রতিযোগিতা, দোয়া করি। অবশ্যই অনেক অনেক দোয়া রইল বন্ধু। আচ্ছা, এই জায়গায় এই জায়গায় আমার আরেক বন্ধু, ভাইয়া কেমন আছেন? আমি এখন আমার শ্বশুর বাড়ি কাউনিয়াতে আছি। তানিয়া, ও তানিয়া, তাহলে তো মানে প্রেশারও আছে, আবার একটু ভালো লাগাও তো মনে কাজ করতেছে নাকি? মানে একটা জায়গায় থাকতে থাকতে বিয়ার পরে মেয়েরা যেহেতু শ্বশুর বাড়িতে জায়গা, নিজেকে বাড়ি হয়ে যায়গা ওইটা সময়। একটা সময় আমি নিজেই দেখছি অনেকে যে হ্যাঁ নিজের বাড়িতে গিয়ে আর শান্তি পায় না, কয় না আমার বাড়িতে ফিরতে হইব, একটা ব্যাপার আয়া পড়ে, মানে মানুষ অভ্যাসের দাস। আচ্ছা রংপুর, আচ্ছা সাগর হইলো আমগো হুনতাছে আর কি। আমি আপনি আতখা লিখছেন তো, হাই সাগর ভাই। আমি কি রে সাগর ভাই, কারে গুলো? আমার নাম তো সিফাত। আচ্ছা আকলিমা লিখছে, লোক আসসালামু আলাইকুম ভাইয়া, জয়েন করে ফেললাম, লেট হয়ে গেছে গেছে বলছি আকলিমা। ওকে আকলিমা, আকলিমা ভাইয়া একটা খুশির খবর আছে, সেটা হলো কয়েকদিন পর আমার ফোন আসবে। ওয়াও, বেস্ট অফ লাক। আচ্ছা তখন আমার FB হোয়াটসঅ্যাপে শুনবো আপনাদের ফানি ভিডিও, আপনার গান শুনতে দেখতে পারবো। জাক মাসাল্লাহ, অনেক অনেক দোয়া রইল বন্ধু, খুব শীঘ্রই আপনি পান। এবং লিখছে দূর ভাই, আমি 2টা SMS দিলাম, একটাও পড়লেন না, থাকবো না ধর বন্ধু ধর, আপনারা দোয়া করবো না যান। না না, দোয়া করতেছি আকলিমা, শুক্রিয়া আপনাদের। ওয়েট করতে হবো বন্ধু, একটু ওয়েট করতে হবো, অধৈর্য লইব না। ফাবিহা লিখছে, ফাবিহা তারান্নুম রংপুর থেকে খামার মোড় থেকে শুনছি, কেমন আছেন ভাইয়া? আমাকে গান শোনাবেন, আমি ভুলিনি তুমি আসুনি, তুমি স্বপ্নতে কেন আসুনি, তামাক পাতা কালো মেঘের ছায় খেলা আমাদের নির্বাসন। আপনি নিজে গায়ে ফেলান বন্ধু, এমনি তো গান প্লে করা সম্ভব না, গায়ে লান আপনি। রংপুর থেকে সামিয়া আছে আমগুলোকে, কষ্ট করে, আচ্ছা এটা তো মালার কথা কইছিল, আচ্ছা সাথে থাকবো পুরোটা সময় ধরে, মনটা খারাপ তো তাই ওটা লিখেছি, কিছু মনে করবেন না। না মনে করবো কে লেখা বন্ধু, আপনার মন খারাপ থাকুক ভালো থাকুক যেই কথাই হোক, আপনি আলবত শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। বরং আমি আমার বন্ধু করে কই যে আপনারা আমার কষ্ট পায় না, আমি কিন্তু ফ্লো ফ্লোতে অনেক কথা কয়ে ফেলাই। আচ্ছা মৈত্রী লিখছে আমগরে, আমি ভিকারুননিসন কলেজে চান্স পেয়েছি, কংগ্রেচুলেশন বন্ধু। আচ্ছা ফার্স্ট চয়েস এটাই ছিল, সবাই খুব হ্যাপি, কিন্তু আমার মনটা অনেক খারাপ, কারণ আম্মুকে ছেড়ে, আমার গ্রামকে ছেড়ে ঢাকা চলে আসছে, যদিও বাবার সাথেই থাকবো, তাও আম্মু আর ছোট ভাইকে অনেক মিস করি। তাই হ্যাঁ করে লয়া পড়েন ঢাকায়, সমস্যা কি? সবাই একখানে থাকেন, এরকম ভাগে ভাগে কিস্তিতে থাকার দরকারটা কি? কন হ্যাঁ করে যাচ্ছে, আমি যাইতেছি, তোমরাও মোটামুটি প্রিপারেশন নাও, আমরা সবাই একখানে থাকবো, তাহলে একটা মজা লাগবো, বুঝেন নাই? আচ্ছা ভাইয়া, আমার বাড়ি পার্বতীপুর, রং থাকি রংপুর থেকে, রংপুর আগে ছিলাম, গন্ধর্বপুর। আচ্ছা ব্যাপার কি বলেন তো, এই পুর আমার, এই পুর আমার পিছন ছাড়ে না কেন? নাফিজ, নাফিজ আপনি কিন্তু বাইরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, দেখেন এই যে সব পুর আপনি পাইলেন, ওই জায়গায় কিন্তু সিঙ্গাপুরও আছে। এই ম্যান, আপনার পরবর্তী ডেস্টিনেশন সিঙ্গাপুর, কাম অন। সাইদুল ইসলাম আছে আমার লগে, সাইদুল ইসলাম সোহাগ পঞ্চগড় থেকে। শিবু ভাইয়া কবে? আচ্ছা আপনার এইটা লোয়া এত মাথা ব্যথা কেলে আমার একটু কন্ত, আপনি ছাড়া বিয়া করলে বিয়া লোয়া পড়ে রয়েছে, ভালো হইব না কিন্তু কয়ে দিচ্ছি, আমগো ছাড়া বিয়া বাই মাইনসে একাই করে কেউ রোলা ওটা এমনি সোসা আর কি। আচ্ছা আর আমার আগের মেসেজগুলো পড়েন কিন্তু বন্ধু, আপনার আগের তো এস এম এস তেমন পাইনি কা, নইলে আপনার নামে মামলা করে দিব, কয়ে দেবো হুনচেনার কথা। হ্যাঁ কথাবার্তা শুনলে মনে হয় রাস্তায় খাড়া করে থ্রেড দিতে চায়, আবার বিয়ার দাওয়াতও চায়। মানে আপনি তো আগে ডিসাইড করবেন আপনি কোনটা করবেন। সাইদুল ইসলাম সোহাগ লিখছে আপনার নাম কিতা কই বেননি, না কইলে চলে যাবো, কই লাগছে মানে স্টুডিওতে। ওকে ঠিক আছে, এই জায়গায় লিখছে ইস্ক বি কিয়া আজীব বিমারি হ্যায়, আহা হা ইস্ক ভি ক্যা আজীব বিমারি হ্যায়, ইস্ক ভি ক্যা আজীব বিমারি হ্যায়, জিন্দগি হামারা হ্যায় আর তলব তোমারা হ্যায়। সিলেট থেকে জানবে, ও হো হো শের শের, হ্যাঁ সরি ওইটা তো অন্য শের, ওকে ওই শের মানে বাঘ। এনিওয়ে আমরা একটু গানে যাবো, যে গানটা শুনবো ওটা লোকে মাইকেল জ্যাকসনের গান বেট ইট। তো শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: চক্রবক্কর
1: চক্রবক্কর
0: চক্রবক্কর বাতচিত
2: চক্রবক্করের নয় আর শেষ ঘন্টা শুরু হয়ে গেছে। বন্ধু একটাই আছি, মানে সিফাত আপনার লগে আছি। আপনি হুনতাছেন ঢাকা FM 90.4, যেন প্রতি রবিবারে আপনি এই আয়োজনটা পেয়ে যাবেন দুপুর দুইটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। আর যারা যারা এর মধ্যে যুক্ত হয়েছেন, সপ্তাহে আরও একবার স্বাগত জানাতেছি এই শেষ ঘন্টায়। আশা করতেছি এই ঘন্টায় থাকবেন। SMS এর কথা কি কম, নয় করে না ভাই, এমনি যেমনি পাঠায় দুজন আমি হাতরায় হাতরায় পড়তেছি। আফ্রিদা ওয়াসিমা ভাই, আজকে ভোরে বৃষ্টির সময় আপনি কোথায় ছিলেন? বাসাই আছিলাম আমি, এটাতে হাসনের কি হইল? যাই হোক, স্বপ্নের রাজকুমার, আপনার শো শুনছি ভালো লাগছে। আমি পায়েল শুনছি রংপুর থেকে, পায়েলিয়া হো হো হো। যাই হোক, পায়েলিয়া থুকু পায়েল, আপনার স্বাগত জানাতেছি, খুব সুন্দর নাম। এই জায়গায় লিখছে আমগো অহনা ইসলাম আছে আমগুলোকে, আরো অনেক অনেক বন্ধুরা আমগুলোকে ফেসবুকে যুক্ত হয়েছেন, সপ্তাহের স্বাগত। এবং আপনার কাছে অনুরোধ থাকবো যে আপনারা যখন দেখবেন যে পোস্ট দেওয়া আছে, আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে পারেন, যাতে বাকি বন্ধুরাও বুঝতে পারে যে আমরা আছি। আচ্ছা, এই জায়গায় আমগো বন্ধু সজীব, সজীব আর একটা ছবি পাঠাইছে, খুবই সুন্দর মাসাল্লাহ। সজীব অনেক অনেক দোয়া রইল আপনার লেগা, আপনি সুস্থ থাকেন, এরকম সবসময় সুন্দর থাকেন, আমরা দোয়া করি সবসময় আপনার লেগা। সুজন মাঝে লিখছে, ভাই তোমার হেয়ার তো অনেক বড় বড় ছিল, তো এই বড় বড় হেয়ারগুলো তুমি কিভাবে যত্ন নিতে, মানে চুল পড়া কম, দেখতে সুন্দর করতে কিভাবে? বন্ধু আমি আসলে না ওরকম কোনো কিছু না, আমি সবসময় ন্যাচারাল থাকার চেষ্টা করতাম। আপনি সবসময় দেখবেন যে আমার কথা গানের ভিতর থেকে শুরু করে নিখোঁজ গানে সবগুলোর ভিতরে আমার চুল খুব আউলা জল্লা। এটা হলে আমার অনেক বন্ধু যে তুই চুল আছড়াস না, আমাকে আছড়াই, শুটিং করবার গেলে বাতাসের জায়গায় লইরা, আমি আর কিছু কই না, প্রকৃতির লোকে তো ভাই আমি যুদ্ধ করবো পারবো না, আমার স্টাইলই এটা। তো আমি আসলে ওইভাবে কোনো কিছু করতাম না, তবে নিট অ্যান্ড ক্লিন থাকাটা তো অনেক বেশি পরিমাণ জরুরি, আপনি জাস্ট নিয়মিত যত্ন নেন। অনেক বন্ধু মানে অনেকেরই আমি দেখি, যিনি আমারই নিজেরই কিছু বন্ধু ছিল, ওমা চুল মনে করেন তিন কি বার, এই টু তিন কি বার, তিন কর বড় হয়েছে, আয় হাই স্ট্রেট মিস্ট্রেট করে গলা শুদ্ধ স্ট্রেট করে লেছে, মনে বাসের মতো বাস আটতেছে সামনে দিয়ে। তো আমি এটা যার যার একটা ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি আসলে এগুলার ভিতরে কোনোদিন যাইনি। চুলের যত বেশি পরিমাণে যে এরকম কোটবার যাবেন, মনে করেন শ্যাম্পু কালার আরও যা যা আছে যদি করবার যাবেন, চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, করলেও খুব ভালো জায়গা থেকে, মানে যেগুলো একদম মনে করেন সার্টিফাইড ওই সব জায়গা থেকে করা উচিত। তবে আমার আসলে এত টাকা নাই, আমি এই ধরনের কোনো কিছু করে আমি খুব ন্যাচারালি রেখে দিচ্ছি, খালি মাঝে মাঝে ছাড়তাম আর নিট অ্যান্ড ক্লিন থাকতো, দ্যাটস ইট, আর কিছু না। ও তেল দিতে হইব, তেল দিয়ে না, মানে তেল মানে ওরকম না, ওই যে আমার এক বন্ধু করতেছিল দাদি নানির মতো বেনি করা তেল না, মানে নর্মালি চুলের যত্নের লেগে সাপ্তাহিকভাবে আপনি একটা নর্মাল একটা রুটিন আপনি ফলো করবার পারেন। আপনি কি চুল বড় করতেছেন আপনি জানেন তো এটার? আচ্ছা যাই হোক, এই জায়গায় লিখছে জানো কিউট ভাইয়া, আমার কাজিনরা মাঝে মাঝে আমাকে উল্টঙ্গি বলে ডাকে। উল্টঙ্গি কি? আচ্ছা রে, কারণ আমি সবসময় উস্তাকে, আচ্ছা উস্তাকে পড়ে যাই, সবসময় ত্যারিং ব্যারিং করে হাঁটি। ইসানা ইসানা, ওকে যাক, এটা ভালো একটা নতুন একটা নয়া স্টাইল, এটা থেকে একটা জোক মনে পড়লো। জোকটার ভিতরে লোকে মানে এক ইয়ের ভিতর মানে লঞ্চ আর নৌকা কোনো একটা কিছু ডুবে গেছে আর কি, ডুবে যাওয়ার পরে সপ্তাহে একদিকে খুঁজতেছে এক আত্মীয় স্বজন গো, আরেকজন লোক হ্যাঁ উল্টা দিকে খুঁজতেছে, মানে স্রোতের উল্টা দিকে খুঁজে, সবাই জিজ্ঞেছে যে সমস্যা কি আপনার, মানে ডুবছে এই জায়গায়, হয়তোবা কেউ যদি পাওয়া যায় তাহলে হয়তোবা স্রোতের ওই সাইডে পাওয়া যেতে পারে, আপনি স্রোতের বিপরীতে খুঁজতেছেন কেন? আরে কইন না, আপনি চিনেন না আমার বউরে, আমার বউর কাহিনী লোকে সবসময় উল্টা উল্টা কথা কইতে হয়, ওই উল্টো গেলে ওই উল্টা দিকে যাবে আমি শিওর, ঠিক আছে ওকে। এটার লোক ওটার কোনো কানেকশন নেই, আজকে মনে পড়লো লেগে শেয়ার করলাম। এরকম এটা করার কারণটা হলো যে আপনার দিলেও যেমন আজকা কথা এলে শেয়ার করবার পারেন, কোনো সমস্যা নেই। গতকাল সকালে আমার এক্সাম ছিল, আমি সারা রাত পড়বো বলে টেবিলে বই গুছিয়ে রাখলাম, মাগরিবের পর ভাবলাম একটু ঘুমিয়ে নিই ফ্রেশ লাগবে, ঘুম দিলাম, জাগনা পেয়ে থেকে সকাল 7:16, এক্সাম 8টায়। আই হায় যারা, আপনার জিন্দগিতে তো বড় বড় অ্যাডভেঞ্চার হয়ে গেছে, হ্যাঁ এলে গিয়ে নি চুল কাটছেন আপনি, তো মাথা গরম হয়ে যাওয়ার কথা তো। আচ্ছা আমি এটা কেটা, তোমার রূপে আমি ধ্বংস, আচ্ছা আটার রুটি খাসির মাংস তোমার রূপে আমি ধ্বংস, সুন্দর একটা ছবি ই করে পাঠাইছে। এটা আমি কোন বন্ধু, আমগো বন্ধু মিনহা, মিনহা আপনার 10 বান্ধবী কি আজকে আছে লগে? এ আমগো অবস্থানটা দেখবো পারতেছি, আমি কই গেল, ও আচ্ছা আসসালামু আলাইকুম সিরাজ ভাই, কেমন আছেন? অবস্থান কইতেছি উত্তরা থেকে, অফিস থেকে জয়েন হয়ে গেলাম গা, একটু কাম আছিল তাই দেরি হয়ে গেল গা, সমস্যা নাই গা বন্ধু, আইছেন তো? আচ্ছা হাই সিবাদ ভাই, আমি রমজান, আপনি ভালো আছেন? রমজান আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আপনার অনেক অনেক শুক্রিয়া আপনি জয়েন করছেন আমগুলোকে। আচ্ছা আমগুলোকে এই জায়গায় কেটা, ওকে এই জায়গায় লিখছে সিফাত ভাইয়া, আমরা চার বোন, আমরা আমার ছোট বোন, ছোট দুইটা বোন মারিয়া অ্যান্ড মুনিরা জমজ মাসাল্লাহ। আচ্ছা ওরা 90.4 এর অন্ধভক্ত, আম্মুর ফোনে মেসেজ থাকে তাই মেসেজ করতে পারে না, আচ্ছা, অমানিসা শুনে ভূত দেখছে ওরা, ভুল দেখছে না ভুল ভূত দেখছে? আপনি লিখছেন ভুল, কি ভুল দেখছে? মানে সাফি বা রনির মধ্যে ভূত দেখছে এরকম কিছু, না রিদমের মধ্যে দেখছে? আচ্ছা, এটা একটু জানান। অনেক অনেক শুক্রিয়া আপনার এই দুই জমজ বোন এবং আপনারে, আপনাকে তিনজন দিয়ে অনেক অনেক শুক্রিয়া। আমার ছোট দুই বোন, মানে আপনার আপনার নাম কু, আপনার নাম তো দেন নিকা। আচ্ছা, এটা হলো মুনিরা অ্যান্ড মারিয়া, দুইজনের অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা সবসময় জমজ থাকেন, কি ধোয়া চিন্তা করেন, তো জমজ না থেকে এরা যাইব কই? এটা অনেকটা ইয়ের মধ্যে আছে, আপনি দেখবেন যে ইয়ের ভিতরে, যে নিউজ পেপার ভিতরে, রমজানের ভিতরে, রমজান যেহেতু আমার বন্ধু হইলো, আজকে আমার মনে পড়লো এই কথাটার ভিতরে, লগে আবার জমজ বোন, আমিও যে দোয়াটা করলাম, সব মিলে আমার একটা কথা মনে পড়লো। আপনি দেখবেন যে 29তম রোজার দিন বা চাঁদ রাইতের দিন, আর আমরা যখন চিন্তা করি যে 29টা রোজ হইব, ওই সময় হয়তো বা চাঁদ দেখার লেগে আমরা ওয়েট করতে থাকি যে 30টা হবে না 29টা হবে, ঠিক 29তম ইয়ের ভিতরে লেখা থাকে পেপারের ভিতরে, আজ চাঁদ উঠলে কাল ঈদ, আজকে চাঁদ উঠলে কাল ঈদ, এটা আপনার লিখতে হবে, আমরা জানি না এটা। অবাক লাগে আমার, যতবার পড়ি আমি ততবারই হাসি আয়, মানে মনে হয় কি যে মানে হ্যাঁ এটা না লিখলে বা এটা না করলে আমরা জানতাম না রোজা হয়তো 32টা, মানে এরকম মনে হয়। আর যাই হোক শিবত ভাইয়া, তুমি কি জানো তোমার ভয়েসে আমার এক ভাইয়ের মতো লাগে আসলে। আচ্ছা, আমার ভাই, ওর নাম কি বলবো বলি বললাম, কিন্তু আমার ভাইয়ার নাম আরজে সিফাত। ও হো, হ্যার লোকে মিলে আমারও অনেকে কইছে আর কি, অজানা ফুরি সিলেট থেকে। ওকে, টাকা নেই, মেসেজ করতে পারছি না, আপনাকে টিকটকে দেখেছি, আমিনা সুলতানা। অনেক অনেক সুপ্রিয়া বন্ধু, সব জায়গায় দেখবার পারেন, আমি ইনস্টাতেও আছি, ইউটিউবেও আছি, ফেসবুকেও আছি, টিকটকে আছি, ঢাকা এফএমেও আছি, সব জায়গায় আছি আমি। পুরী লিখছে লোকে রংপুর থেকে, উপন্যাস পড়ছিও তোমাকে শুনছি, উপন্যাসের নাম হলো ঘর বাঁধলেই ভালোবাসা হয় না। বাহ সুন্দর, পুরী তাহলে উপন্যাস প্রিয় একজন মানুষ, যারা বই পড়ে যারা উপন্যাস পড়ে এক চিন্তাধারা কিন্তু মানে সাংঘাতিক হয়, ইমাজিনেশন পাওয়ার অনেক বেশি থাকে। এ বাদাম বাদাম বাদাম লাগবে, বাদাম সুরঙ্গ মাসুদ না লাগবো না, পরে কামনে আপনারাই খাজান টেবিলে। শিবু ভাইয়া, আমার মেয়ে আপনার কেমন কইরা চাও, আমার দিকে কেমনে চাও, গানটা শুনতে চায়, প্লিজ প্লে করে দিয়েন, এটা হচ্ছে বিউটি বন্ধু গো, আমার বাচ্চাটার লেগে অনেক অনেক ভালোবাসা বন্ধু, আমার প্লে লিস্টে যদি থাকে আলবত প্লে হয়ে যাবো গা বন্ধু, এমনি তো বাজাইবার পারতেছি না, বাকার এর লেগে অনেক অনেক ভালোবাসা। তবে ঢাকা এফএম এর প্লে লিস্টে আপনি এই গানটা আলবত পাবেন, এই গানটা পাবেন, আরও কিছু গান পাবেন, সামনে আরও আইতে আছে ওটিও পাবেন। আচ্ছা, আপনাকে শুনলে আম্মু শুধু বকা দেয়, আজকেও দিচ্ছিল, তাই জোর করে কানে হেডফোন ঢুকাই দিচ্ছি, এখন দেখি শুধু হাসে আর বকা দেয় না। রংপুর থেকে আখি, আখি এবং আখি যার পাখি, এর লেগে মানে আপনার আম্মুর প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা সালাম, আমার লেগে দোয়া করবেন বেশি বেশি করে। উদা উদে আপনি মাইয়াটার উপরে চিলাইলেন না, দেখেন তো ভালো লাগতেছেন, এই যে কত সুন্দর আসতেছেন আপনি, আসেন দেহি, হ্যাঁ তো হ্যাঁ আসেন। আকলিমা লিখছে, ও মা গো, আমার ভাই আমার সব বিজনেস পড়ছে গো, খুব রাগ হয়েছিল, এখন শেষ থেকে হুদা হুদি রাগ করেন কি লেগে? আকলিমা আপনি জানেন না কি মনে, আপনি কি নয়া বন্ধু? সিলেট থেকে আসাদুজ্জামান আছে, শিবাদ ভাই বলুন তো, দু মাস হলো বিয়ে করলাম, এখন দেখে আরেকজনের সাথে ট্যাঙ্কি মারে, বিষয়টা কি কেরম কোনো ইয়ে আছে যে ছয় মাস পরে যা ট্যাঙ্কি মারতে পারবো? দুই মাসের ট্যাঙ্কি তো দুই মাস হোক ছয় মাস হোক, ট্যাঙ্কি একমাত্র ভালো বাড়ির ছাদে পানি রাখুন লেগে, তাছাড়া ট্যাঙ্কি কোনোদিনই ভালো না, ঠিক আছে? তো হ্যাঁ রে, সুন্দর করে বুঝায় কোন, অথবা আপনি বোঝার চেষ্টা করেন যে হ্যাঁ কি আসলে এটা করতেছে নাকি কেউ কথা কইতেছে, এটা আপনার মনের কোনো ভুল ধারণা বা আপনার কোনো সন্দেহ, ওইটা আপনি আগে একটু ক্লিয়ার করেন, ঠিক আছে? ওই কথাটা বলছে দুই মাস হয়েছে বা এটাই না, এটা তো আপনি এমনি করছেন আর কি, শেয়ার করছেন আর কি, তো আপনি একটু নর্মালি এলো কথা কন, হ্যাঁ আসলে কি সমস্যা, কি চাইতেছে উনি, কি পায় নাই আপনার মধ্যে, এইগুলো নিয়ে আপনারা নিজেরা নিজেরা কথা কন, ঠিক আছে? কথা কয়ে দেখেন, একটা আশা করি একটা সমাধান হইব। আমাকে সালিও লিখছে, আজ বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, যখন তখন ঘুম আসে, তো ওয়েদারটা তো ঠান্ডা বন্ধু, আপনি হয়তো একটু টায়ার্ড এই কারণে ঘুমাইতেছে। মৈত্রী লিখছে, ভাইয়া দুঃখের কথা কি বলবো, আমার আম্মু গ্রামে স্কুলের টিচার, এটা দুঃখের কথা কি আছে, এটা তো আনন্দের কথা, তাই এখানে থাকা সম্ভব হচ্ছে না, হ্যাঁ পরেরটা দুঃখের কথা এটা ঠিক আছে, কিন্তু প্রথমটা আনন্দের কথা। যাক তাহলে আপনি আর কি করবেন বন্ধু, একটু কষ্ট করেন, কষ্ট করে বেশি সময় না তো, অল্প কয়েকদিন পড়ালেখা করে আবার আম্মুর কাছে ফিরা যান। আচ্ছা আমগো বন্ধু, কিসের ভালো লাগে আর কিসের কি, আমার আমার শুধু বাড়ি যেতে ইচ্ছা করে। তানিয়া, তানিয়া আপনার বিয়ে মানে বয়স কতদিন এটা জানা দরকার আগে। আচ্ছা হ্যাঁ সিরাজ ভাই, কেমন আছো, তোমার মিষ্টি মিষ্টি কথাগুলো শোনার জন্য হাজির হয়ে গেলাম, শুক্রিয়া বন্ধু, নাম তো লিখেন নাই কা। আচ্ছা আমার বার্থডে কালকে, নাম ঠিকানা কিচ্ছু দেন নাই তো। শিবত ভাইয়া কি মনে আছেন, আমি সাউন আজ প্রথম এস এম এস করলাম রংপুর থেকে। ওকে সাউন, স্বাগত জানাইতেছি বন্ধু আপনারে, এই জায়গায় ফাইম আছে ড্যামরা থেকে, ভে বাস ফাহিম ড্যামরা থেকে ভে বাস, পরে একটু কি বুঝি নাই এটা আমি, আপনি আর একটু সুন্দর করে বুঝা এখন বন্ধু। তারপর আমি বাকি কথাবার্তা পড়তাছি। ওকে, এর মধ্যে আমার মনে একটু আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপ করে যাই। সিওদ ভাইয়া, সকাল 11টা থেকে 2টা এই সময় কোনো শো কেন থাকে না? তো এইরকম তো আরো অনেকগুলো টাইমে থাকে না, আপনার কি লেগে মনে হলো খালি এই টাইমে থাকে না, অন্যান্য টাইমে তো থাকে না? যেই টাইমে থাকে ওগুলো আপনি পাই যাবেন বন্ধু। মনে করেন 24 আওয়ার শো করতে গেলে তো চোপা উপায় একজনের থাকবো না আর কি। রাইসার চট্টগ্রাম থেকে লিখছে, কিমন আছেন? নিশ্চয়ই ভালো, নাহলে তো এইখানে আসতেন না। এটা একটা ভালো কথা কইছেন, সুন্দর কথা কইছেন। চিরঙ্গিতে দুপুর থেকে শোনা যাচ্ছে না ফ্রিকুয়েন্সিতে, তাই আমি মেডিকেলে আসতাম, এমনিতেও আসতাম আব্বুর কাছে, এখন এখানে অ্যাপ দিয়ে শুনছি। দোয়া করবেন আব্বু যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি বাসায় চলে যায়। অবশ্যই অনেক অনেক দোয়া রইল বন্ধু, উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে, আমরা দোয়া করি। এই মুহূর্তে আমরা একটা গানে যাবো, যে গানটা শুনবো ঈশান এন সুনিধির কণ্ঠে, পাতার বাসুরি। শুনতে থাকেন, লগেই থাকেন।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি নাবলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 94.4

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আপনার সাথে 90.4
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 0961199966

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চক্করবক্কর বাতচিত
2: যেটা প্রতি রবিবারে দুপুর 2টা তেলে বিকাল 5টা পর্যন্ত আপনি পাওয়া যান। আর এদিকে যারা আছে বন্ধুর কথা একটু পরি শুরু করি আর কি। আমগো সিয়াম হাসান, টিআরএক্স সিয়াম হাসান লিখছে, কংগ্রেচুলেশন শোতে আসার জন্য, দিন দিন বদলে গেছেন সিউ ভাই। এরম হাজার বছর পরে তো আপনি বদলায়েন, আমি কই তো বদলাইলাম, মর্যালা কি কইলেন এটা। আচ্ছা লিখছে, ধানমন্ডি হাতিপুর ভূতের গলি থেকে সিয়াম ও সায়াম আমাদের এলাকায় আসবেন, যদি আসেন তাহলে আমাদের ভূতের গলিতে নিয়ে যে আসবো, ভূতের সাথে দেখা করবো। প্রতি শুক্রবার আমগুলোকে ভূতের দেখা হয় অমানিসার মাধ্যমে 11টায়। আপনাকেও দেখতে মন চাইলে আপনারা কিন্তু দেখবার পারেন আমগো ফেসবুকের থ্রুতে। উমের আহান লিখছে, আজকের মতো বিদায় নিচ্ছি, ওকে বন্ধু ভালো থাকবেন। এই জায়গায় আমগো সায়েম আছে, আইজান ভাইজান সিফাত ভাই, ওকে ঢাকা এফএম থেকে হারিয়ে গিয়েছিলাম, আবারও যুক্ত হলাম সবসময় থাকার জন্য, আলহামদুলিল্লাহ, ওকে ওয়েলকাম ব্যাক সায়েম। এই জায়গায় লিখছে আমগো বন্ধু আফ্রিদা ওয়াসিমা ভাইয়া, আমি ঢাকার মেয়ে না বলে আপনি আমার সাথে কথা বলতেছেন না, মানে যেই প্রশ্ন করেন এটা নিজে একবার নিজের প্রশ্ন করেন, মানে আমি জানি এটা আপনি কমেন্ট পড়ানোর লেগেই করছেন, তাহলে তোমা কি ঢাকার মেয়ে, তারপর আমগো নুসাইবা কি ঢাকার মেয়ে, তারপর আমগো রানী কি ঢাকার হ্যাগোটাপুরি কিল্লিকা। আহারে ওয়াসিমা রে, পুরান মানে ই করলেন আর কি, ট্রিক্স খাটাইলেন। যাই হোক, আমি এটা এমনি পড়তাম আপনারটা, কিন্তু এখন আমি বুঝলাম যে না আপনি আশেপাশে আসলে খোঁজ খবর নেন না, আন্তাজে একটা কথা কোন। স্বপ্নের রাজকুমার আছে, আপনার শো শুনছি ভালো লাগছে, আমি পায়েল, ওকে পায়েল শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া আপনারে। আমগুলোকে হোয়াটসঅ্যাপে কোন বন্ধুরা আছে একটু দেখি। সুজন মাঝে লিখছে, ভাই চুল বড় রাখছিলাম, তবে বেশি শ্যাম্পু তেল হেয়ার ড্রায়ার এক্সেট্রা নেয়ার কারণে অনেক পরিমাণ চুল পড়তেছিল, তাই সাথে সাথে চুল ছোট করে এখন ন্যাচারাল থাকার চেষ্টা করতেছি। দোয়া করিও ভাই আমার চুলগুলো যেন ঠিক থাকে, এই জন্য আজকের মতো ভাই আবার কথা হবে, দোয়া তো আলবত করমু। যাই হোক, পরের বার যখন চুল বড় রাখবেন আর কি, বেশি অতিরিক্ত করতে যাবেন না, অতিরিক্ত যে কোনো জিনিসই যে কোনো ক্ষেত্রেই খারাপ, অতিরিক্ত ভাত খাইলেও খারাপ। আচ্ছা এই জায়গায় আছে আমগো বন্ধু শান্তি ইসলাম নরসিংদী থেকে, স্বাগত জানাইতেছে বন্ধু, যদিও বিদায়ের সময় হয়ে গেছে। ধানমন্ডি হাতিপুর ভূতের গলি থেকে সিয়াম ও সায়েম আমাদের এলাকা আছে, আমরা পড়ছিলাম, আমগো ফেসবুকেও লিখছে, আমগো বন্ধু সব জায়গায় আছে, ভেরি গুড। এই জায়গায় আমগো বন্ধু রাইসা লিখছে কি চট্টগ্রাম থেকে, লিখছে লোকে ব্যাকগ্রাউন্ডে প্লে করা যায় না, ব্যাকগ্রাউন্ডে তো প্লে করে যাওয়ার কথা, চেষ্টা করে আপনি কি পাইতেছেন, যদি না পান তাহলে যায় না। আচ্ছা লিখছে লোকে আমগো বন্ধু, গতকাল সকালে আমার এক্সাম ছিল, সারা রাত পড়বো বলে আছে, আমরা পড়ছিলাম, হ্যাঁ নিজে লিখছে ভাইয়া নিজের পাগলামের কারণে এতক্ষণ শুনতে পারছিলাম না জাহারা। আহ আরে জাহারা, উফ না পাগলামের কারণে না, এটা অবশ্য আমার হয়েছে কি, আমার মনে হয় আপনার আম্মু এবং দাদু যে মাইকটা দিচ্ছে বা বকাবকি করছে এটা আপনার এফেক্ট করছে আই থিঙ্ক, এটা হইবার পারে বন্ধু। আচ্ছা ব্যাপার না, আপনি এখন তো শুনতেছেন। এই জায়গায় লিখছে আমগো বন্ধু ইসানা, আমার তো অনেক ভালো লাগছে, ইভেন হরিজন গানটা শুনিও, আশা করি ভালো লাগবে। কি কয় না কয়, প্রতিদিন এক কথা কয়, প্রতিদিনই কয়, মানে শুনে তারপরে আবার একই কথা কয়, মানে কি কইতাম। যাই হোক, আমগুলোকে আরও আছে এস এম এস এর মাধ্যমে যে যে বন্ধুর একটু পড়ি আমরা। লিখছে ফাহিম আছে আমগুলোকে ড্যামরা থেকে, ভে বাস মানে লোক আমার ডায়লগ। ও আচ্ছা, এটার আমি আসলে কোনো মিনিং খুঁজে পাইনি, তো আপনি যে কোনো শব্দ যেমন পদ এটা আপনার জানতে হলে প্রত্যেকটা মানে আপনার বাক্যের ভিতরে যতগুলো শব্দ থাকবো শব্দগুলোর একটা মিনিং থাকতে হবে, একটা অর্থ থাকতে হইব। যেমন ভে বাস, তো বাসের তো একটা মিনিং আছে, ভের কথাটা আমি বুঝি রেখে। আর দ্বিতীয় কথা হলো, যদি আপনার নিজের ওন ক্রিয়েটেড কোনো এটা ডায়লগ হয়ে থাকে তাহলে আবার সবার প্রথমে আপনার মাইন্ডসেটে জানাইতে হবে যেটার অর্থটা কি, তারপর আপনি কইলে এটা মিনিং হইব, নাহলে মানুষ কইব কি যে ধর এটার তো কোনো মিনিং নাই, মিনিংলেস কথাবার্তা কইতেছে। এলাকে আমি বন্ধু কম ফাহিম, ডায়লগ যদি এটা হয়ে থাকে তাহলে আপনার সবাই আগে জানাইতে হবে যে কথার অর্থটা কি এবং এটা যেন বোঝা যায়, নাহলে ডায়লগ দিয়ে লাভ কি। যেমন ওই যে মনে করেন ইয়াস দিচ্ছিল ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, এটার অর্থ আমরা জানি। এখন যদি হ্যাঁ ঠুস ঠুস নিজেরাই হাসে, আমরা কিন্তু কেউ হাসি না, মানে অবাক লাগে আমার কাছে। যে বেসিক্যালি কি বুঝাইতে চাইতে। যাই হোক, শুকরিয়া বন্ধু আপনারে। এই জায়গায় লিখছে আমগো বন্ধু রুহি, আমি সামিয়া কেমন আছো, আজকে ফার্স্ট মেসেজ করলাম। আমি রুহি, তুমি কে কদম সংটা দিবা, আপনাকে ডিসাইড করেন আপনি কে। রানী লিখছে ভাইয়া জানেন আমার কোচিং এ যে ভাইয়া ক্লাস নিল ওই ভাইয়াকে ক্লাস শেষে খাটে কিছু রিটেন রাইটিং দেখাইলাম, তখন খাতায় আমার স্টাইলের করে লেখা নাম MS কুইন দেখার পরে কি মজা করলো, আর আমার রাজাকে মানে কি জ্বালা বলেন তো, রাজা কই পাই। আমার আগের টেক্সটটা পড়েন প্লিজ, আগের টেক্সটটা আপনি লিখছিলেন ভাইয়া গো আমি আয়া পড়ছি আড্ডা দিতে, আজও কোচিং আমাকে লেট করে দিল। তো এইটা তো আগে পড়ছিলামই, একই এস এম এস দেবো, আপনি টাকা দিবেন আমার, টাকা ছাড়া আপনার এস এম এস পড়েন যোগনাথ। ভাইয়া আমি লুবা, ভাইয়া তোমার কথা কয়েকদিন ধরে শুনতে পাই নাই, তাই স্কুল থেকে এসেই জয়েন হয়ে গেলাম। ওকে বন্ধু লুবা, অনেক অনেক শুক্রিয়া বন্ধু। রংপুর থেকে আমগো এই বন্ধু আছিল। আচ্ছা, আরও আছে আমগুলোকে, বুঝছি ভাইয়া সরি, আমাকে ক্ষমা করে দাও, মানে বিশ্বাস হয়েছে না মেরা এস এম এস আপনা হে যে পড়ছেন। হ্যাঁ, তাই আপনি এটাও মনে রাখেন যে এস এম এস সবসময় যে পড়াইব বিষয়টা এমনও না, আপনি মজার কিছু লিখবেন, সেটা যদি সময়ের লগে পরিস্থিতির লগে ওই সময় যদি ওই আর যে পড়বার পারে আলবত পড়বো, আর নাইলে ওটা পড়বো না, কিন্তু অফ ইয়ারে পড়ে লেবেন। এটা কয়ে লইলাম এই কারণে, কারণ আপনি অনেক খুশি হয়ে তারপরে কইলেন যে কই ওদিন তো পড়লা, আজকে তুমি পড়লা না কেন, ওইটাই আমি কইলাম আর কি, যে মানে সবসময় যে পড়াইব বিষয়টা এমন না, আপনি যদি নিয়মিত লিখতে থাকেন, মজার কথা লিখতে থাকেন, এই কথা মাইন্ডসেটে জানালে লেগেও আমার পড়তে হইব, কিন্তু কেমন আছো ভালো আছি এটা অনেক সময় নাও পড়া হইতে পারে। আচ্ছা, ইউসুফ সিকদার লিখছে বিক্রমপুর থেকে, প্রেমের অনলে পড়লে আমার রহে কি রাহে আগুন যাইয়া পড়লো, তোমার জামায় পড়লে আগের মেসেজটা পইর, আগে তো পুরা সাদা আমি কেমনে পড়বো, ব্ল্যাঙ্ক খাতা। তো যাই হোক, আজকে আমার মনে হয় যে বৃষ্টির কারণে মানে আতকা গরমের পর ঠান্ডা হচ্ছে, তো অনেকের স্পেলিং অনেক মিস্টেক হয়েছে, তো ওগুলি পড়তে যায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 12 কিলোমিটার হেঁটে কোচিংয়ে প্রবেশ করতে যেয়ে মনে পড়লো ফলাফল পত্র আনিনি, এক ছুটে বাড়ি যেয়ে ফলাফল পত্র নিয়ে হাঁপাতে হাঁপাতে কোচিংয়ে প্রবেশ করে দেখি যেই স্যার ফলাফল দেখবে সেই স্যারটাই আসেনি, সুথি নাটোর থেকে সেরকম। তো আচ্ছা ভাইয়া, একটা অনুরোধ করবো, আপনার এখানে যে সজীব নামের ছেলেটা ওকে বলবেন ওর বাড়ি কোথায় বলতে, না ও কইলেও তো আমি কমু না আপনার বন্ধু, এটা কেমন মানে আরেকজনের বাড়ির অ্যাড্রেস আমি দিব পাবলিকলি, এটা আপনার মনে হয়? আর যাই হোক, পরি রংপুর থেকে লিখছে আমি কানে হেডফোন দিয়ে তোমাকে শুনছিলাম, পাশে মা ও দাদি ঘুমাচ্ছে, বাবা এসে দেখে আমি বই পড়তেছি, আমি ভাবছি বকা খাবো, ও মা কিছু বললো না। আচ্ছা ভাই একটা প্রশ্ন, যে আচ্ছা সৈয়দ নোট বইয়ে কি আছে, মা আমাকে বইটা পড়তে নিষেধ করেছে, তবু আমি পড়বো কালকে থেকে। বন্ধু আমি আসলে এই বইটা পড়ি নাই, আর হয়তো বা নামের কারণে আপনার মা আপনার পড়বার না করতেছে, আর আপনার আম্মু এটাও মনে হয় জানে, এবং আপনিও জানেন কিনা আমি কয়ে রাখি, মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণটা একটু বেশি থাকে। ফুয়াদের একটা অ্যালবাম ছিল, মানে ফুয়াদ আল মুক্তাদিরের, ওই অ্যালবামের প্রথম ট্র্যাকটা ছিল এই অ্যালবাম কিনবেন না, এই অ্যালবামে পাপ আছে, আপনারা কিনবেন না এই অ্যালবাম, সপ্তাহে যায় এর পরের দিনে কিনে আনছে যে কি আছে একটু দেখি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই নাই, নর্মাল গানই আছিল ওইটার ভিতরে। তো হয়তো বা আপনার আম্মু নিঃসন্দেহে আমগো চেয়ে ভালো জানে, আপনি তারই সন্তান, তো সেই ক্ষেত্রে হয়তো বা তিনি যদি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনার ওই জায়গা থেকে বিরত রাখতে চায়, আপনি বিরত থাকেন, সমস্যা কি, পরে পড়েন, এমন তো না যে না সবসময় আপনার পড়তে না করছে, পরে যে এক সময় পড়ে লেবেন। তানজিনা ফ্রম সিলেট, আমগো সিলেটই আরেকজন বন্ধুরে দেখবো পড়তেছে, ভাইয়া বাসায় ঝগড়া করে আমার বাপ গেছে তার শ্বশুর বাড়ি, মা গেছে তার বাপের বাড়ি, আমি গেলাম আমার নানু বাড়ি, ও মা গিয়ে দেখি সব এক জায়গাতে, কেমতে কি মজা হয়েছে, তো এরকম ঝগড়া ভালো, যে ঝগড়া আবার মনে করেন গেট টুগেদার পার্টির মতো হয়ে যায়। এনিওয়ে আমার বিদায়ের সময় হয়ে গেছে, আমার বিদায় লইতে হইব, মাগার আগামী সপ্তাহে আবার সব ঠিকঠাক থাকলে আয়া পড়বো। আচ্ছা, এই জায়গায় লিখছিল আচ্ছা পানির অপর নাম জীবন হলে মৃত্যুর অপর নাম কি, ঈশানা, মৃত্যুর অপর নাম ও জীবন, কারণ জীবন ওইলি তারপরে মরণায়, জীবন ছাড়া কেউ মরে না। সোহেল আহমেদ সুমন সিলেট থেকে আছে আমগো বন্ধু, সুক্রিয়া বন্ধু, স্বাগত জানাইতেছি, আজকে আর বেশি কথা কমু না, আজকে বিদায় লমু। যাইতে যাইতে বন্ধু আপনার একটা কথা কইবার চাই, খুব রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে অপ্রতিম হারাইছি আমরা, এরকম আরো অনেক ঘটনা ঘটতেছে এদিক ওদিক অনেক কিছু, তো আমি এটা আমার বন্ধুর কাছে রিকোয়েস্ট করবো, যারা আমার অনেক ছোট বন্ধুরা আছে, সায়েম সিয়াম আছে এই জায়গার মধ্যে, আরো অনেক বন্ধুরা আছেন, তো আপনারা দেখেন আমরা কমু না যে না ফাইন, আমরা একটা সময় কি আপনাকে কিছুটা আগের সময়, তো ওই সময়টার ভিতরে আমরা আসলে ওই যে সাইকেল মোটর সাইকেল বা আমরা মনে করেন খুব বড় ধরনের জিনিস চাইলে আমাকে বাবা মা দিতে পারতো, এমন না যে এক সামর্থ্য আছিল না, এরা দিত, মানে দিতে চায়ও অনেক সময় আটকে দিত আরো ফিউচারের কথা চিন্তা ভাবনা করা। তো যারা আসলে প্যারেন্ট আছেন বা যারা আসলে গার্ডিয়ান আছেন, এরা একটু চিন্তা করবেন আপনার সন্তানের যেই খেলনাটা দিতেছেন, ধরেন একটা বাইক কিনা দিলেন আপনি, হ্যাঁ তো ওই বাইকটা লইয়া তো হ্যাঁ উড়াল দিব ভাই, আপনার মন মানসিকতা হ্যার মন মানসিকতা তো এক না, হ্যার কাছে তো মনে হয় যে বাইক লয়ে বুঝি ওই অস্ট্রেলিয়াতেও যান যায় আকাশে যদি জোরে আমি পিক আপ দিই, বুঝানের জিনিসটা। তো এই জন্য এরকম কোনো কিছু দেওয়ানোর আগে একটু চিন্তা ভাবনা করবেন আপনারা আলবত, যে আসলে কোন জিনিসটা তার লেখা ভালো হইব কোনটা ক্ষতি করবে। অনেকে দিয়ে মোবাইল দিয়ে রেখে দেন, দামি মোবাইল দিয়ে বাচ্চাটা পাঠিয়ে দিতেছেন বাইরে ওই যে যোগাযোগের লেখা, কিন্তু আপনি না যোগাযোগের লেখা পাঠিয়ে দেন, বাইরের যারা যারা আছে এরকম ক্রিমিনাল টাইপের এরা কিন্তু মোবাইলের প্রতি অ্যাট্রাকশনটা বাড়বো। তো আপনি যেটাই করবেন আপনার আদরের সন্তান কিছুটা হইলো আপনার একটা শাসনের মধ্যে রাখতে হবে। আর কার লগে মিস্তাচ্ছে, কই মিস্তাচ্ছে, কই যাইতাচ্ছে, যেমন আমরা আমার মনে পড়ে যে আমি সন্ধ্যার পরে আমার মতে হইতে হবে, আপনার বিষয়টা এমন না, আমি জাস্ট আমার একটা এক্সাম্পল দিতেছি, যেমন ধরেন সন্ধ্যার সময় সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে আমরা কোনোদিনই বাইরে থাকতে পারতাম না, আমাকে বাসায় আইতে হইব এবং পড়তে বইতে হইব, একটা সিস্টেমের মধ্যে কিন্তু চলতে হয় সবসময়। তো ওই সময়টা তো আমাকে খারাপ লাগতো যে আরে আমরা ওরা স্বাধীন আমরা তো পারতাছি না এটা সেটা, কিন্তু এখন বুঝি যে না ওই জায়গাটাই সবচেয়ে বেস্ট একটা টাইম ছিল। এখন আমরা অনেক সময় দিই যে পোলাপান অ্যাডভান্স দেখে আমরা একদম মনে করেন ছেড়ে দিলাম, ওরা নিজেকে মতো মনে করেন লাইফ লিড করতেছে, আপনি আপনার মতো বা আমরা আমগো মতো লাইফ লিড করতেছি, এটা কিন্তু একটা সময় যায় আসলে মিলানোটা অনেক বেশি কঠিন হয়েছে এবং আমরা অনেক ধরনের অনেক অপকর্ম অনেক ধরনের ছোট বাচ্চাকে মাঝেও অনেক বড় বড় দেখা গেছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমরা দেখবার পারি। তো এই ক্ষেত্রে আমি আসলে রিকোয়েস্ট করবো প্যারেন্টসগো যে আপনারা একটু খেয়াল রাখবেন আপনাকে বাচ্চাকে দিকে, যে এরা আসলে কই যেতেছে, কার লোকে মিশতেছে, কী ধরনের কথাবার্তা কইতেছে, এখন বডি ল্যাঙ্গুয়েজ কী, এরা কী ধরনের শব্দ ব্যবহার করতেছে, শব্দ চয়নটা কী, এই সব ধরনের জিনিসপত্র আপনার একটু বিশেষ নজর রাখবেন। আর যে ছোট বন্ধুরা আমার আছেন যারা এখনো স্কুলের গণ্ডি পার করেন নাই, কলেজের গণ্ডি পার করেন নাই, তাও আপনাকে অনেক কিছু মনে চাইবো, অনেক কিছু যেটা আমি চাইলেই পারি, ওকে ভালোবেসেছি, ওকে ছাড়া আমি বিয়ে করবো, অনেক কিছু চাইবো, কিন্তু ওইটারে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার। আপনি যদি এই বয়স থেকে নিয়ন্ত্রণটা হিগা যান, আপনি যত বড় হবেন তত তার চেয়ে আরও বেশি বড় হইতে থাকবেন আপনার স্বপ্নে, মানুষের হৃদয়ে, ঠিক আছে? তো এটা আমার বিনীত অনুরোধ থাকবো যে আপনারা আপনাকে সন্তানের দিকে একটু বিশেষ নজর রাখবেন, এরা কই যায় না যায়, কার লগে মিশে, কী কয় না কয়, এবং যারা সন্তানরা আছেন এর কাছে আমার বিশেষ অনুরোধ থাকবো পড়ালেখায় মনোযোগ দেন, খেলাধুলা করেন, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, ঘরে বয়ে গেমস খেলেন, যেটা খুশি করেন, কিন্তু ওই ছোট বয়সে মানে 13-14 বছর বয়সে আপনি প্লিজ আল্লাহর দিকে চাই 25 বছর বেটাকার মতো অ্যাটিচিউড করেন না, তাহলে মায়ের খাওয়া আপনার লেগে একদম মনে করেন যে গাড়ে গড়তানে দুই চারটা ঘুষি খা আমগো বাপ্পারে মারতো আগে, আলবত আমি যদিও কম খাইছি কিন্তু দেখতাম তো আশেপাশে বন্ধু বান্ধব যে খাইতো মায়ের, তো ওই জায়গাগুলো আপনি একটু শাসনের মধ্যে রাখতে হইব, ঠিক আছে বন্ধু? তো এই কথা আসলে রাইখে আমি আজকে বিদায় লইবার চাইতেছি, আগামী ঢাকা মেট্রো 9040 আবার ইনশাল্লাহ আড্ডা হইব সব কিছু ঠিকঠাক থাকলে। তো বিকেল 5টায় প্রতি মঙ্গলবার বুধবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত আশা করি আপনিও জয়েন করবেন। যাইতে যাইতে যে গানটা ও আছে কথা দিয়ে যাইতেছি ঠিকঠাক থাকলে আয়া বর্মু, যে গানটা শুনবো এটাই, এটা কথা দিয়ে যাও বাই তানভীর ইভান। আপনি শুনতে থাকেন লগে থাকবেন ঢাকা এফএম 90.4 এর, আর যাইতে যাইতে কইবার চাইতেছি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটারে। আজকের লেগে সিফাত কইতেছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: रहते।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে।
5: সানডে ফান্ডে।

listeners, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। This is RJ Rhythm here, আজকে রবিবার, আর রবিবার মানে কিন্তু সানডে ফান্ডে। লিসেনার্স, সানডে ফান্ডে নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম, একটু লেট হয়ে গেল। কি ভেবেছিলেন রিদম নেই? না, রিদম আছে আপনাদের সাথে একদম আটটা পর্যন্ত কিন্তু আজকে আছি। আর রবিবার মানেই আপনারা জানেন যে ইন্টারেস্টিং আড্ডায় কিন্তু আমাদের এই ঢাকা FM 90.4 মেতে উঠবে। সো গেস্ট, আচ্ছা আজকে আমরা কার মিউজিক শুনছি, আজকে কে থাকছে আমাদের সাথে মিউজিশিয়ান, সেটা যদি জানতে চান অবশ্যই কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে। আর লিসেনার, শুরুর এই মুহূর্তে সবাইকে বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু রিদমের সাথে আপনিও এই আড্ডায় যুক্ত হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু রিদমের সানডে ফান্ডের পোস্টার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড কমেন্ট সেকশনে যদি কমেন্ট ড্রপ করেন, না আল্লাহ সাপাত, আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন লিসেনার্স। আর আমাদের একটা অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু খুব ইজিলি আমাদেরকে শুনতে পারবেন, শুনতে পারবেন আমাকে। আচ্ছা, মাঝখানে থাকছে সাউন্ডস, সানডে সাউন্ডস। অ্যান্ড সানডে সাউন্ডসে কিন্তু আজকে আমাদের আরও একজন স্পেশাল গেস্ট থাকছে। আচ্ছা, গত রবিবারেও কিন্তু আমাদের দুর্দান্ত একটা আড্ডা হয়েছিল যেখানে আমরা খুব সুন্দর সুন্দর গান শুনেছি। আজকেও আমাদের এই লাইভ মিউজিক লাইভ আড্ডায় যদি আপনি যুক্ত হতে চান অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল পেজে চোখ রাখতে হবে। আমরা ছয়টার দিকে কিন্তু, ছয়টার আশেপাশে কিন্তু আমরা চলে আসবো লাইভে, অর্থাৎ এখন যারা শুনছেন আপনারা কিন্তু খুব জলদি আমাদেরকে দেখতেও পারবেন। তো আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, আর লাইভে যুক্ত হয়ে গেলেই কিন্তু আমাদের সাথে লাইভ আড্ডায় আপনিও যুক্ত হয়ে যেতে পারবেন। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে। আর আজকে যারা আমাকে মেসেজ করছেন, মেসেজ করবেন, নাম্বারে যারা লিখছেন, আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমাকে যদি পেতে চান অবশ্যই ফেসবুকের পোস্টের কমেন্ট সেকশনে আসতে হবে, সেখানে কমেন্ট ড্রপ করতে হবে, তাছাড়া কিন্তু আমি আপনাকে পাচ্ছি না। সো লিসেনার্স, আশা করছি ফোনটা হাতে নিয়ে সবাই জানিয়ে দেবেন কোত্থেকে যুক্ত আছেন এবং সানডে সাউন্ডসের সাথে, সানডে সাউন্ডসের অপেক্ষায় থাকবেন। যাই হোক, এখন আমরা এই বিকেলটাকে, সুন্দর বিকেলটাকে, সানডে ফান্ডের এই সুন্দর বিকেলটাকে একটা সুন্দর গান দিয়ে শুরু করব। আমরা এখন পৃথিবী মিক্সে অ্যালবামে একটা গান শুনবো যেটা করেছে হচ্ছে কোনাল, বিবর্ণ ভালোবাসা। আর এই গানটা যেমন কম্পোজিশন তেমন হচ্ছে এটার লিরিক্স, অ্যান্ড খুব সুন্দর এই গানটা, খুব সুন্দর। সো এই গানটা দিয়েই আমরা আজকে এই বিকালটাকে শুরু করে দিচ্ছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই সানডে ফান্ডের সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শান্তি নাই রে?
2: আছে।
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
5: এক নেশন এক স্টেশন।

0: selfish.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. Apna shunchen apnader priyo station Dhaka FM 90.4. বরাবর পাঁচটা পরপরই কিন্তু হাজির হয়ে গেছি। আজকে রবিবার, আর রবিবার মানেই কিন্তু সানডে ফান্ডে উইথ আরজে রিদম। লিসেনার্স, আড্ডা পর্যন্ত আছি, আজকেও কিন্তু জমিয়ে গল্প হবে, জমিয়ে আড্ডা হবে, আর আজকেও কিন্তু আমাদের সাথে একজন মিউজিশিয়ান থাকছে। হ্যাঁ লিসেনার্স, মিউজিশিয়ানটা কে সেটা যদি জানতে হয়, সেটা যদি জানতে চান, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। কজ এখন যারা আমাকে ফ্রিকোয়েন্সিতে শুনছেন, কিছুক্ষণ পর কিন্তু আপনারা আমাকে দেখতেও পারবেন। হ্যাঁ লিসেনার্স, দেখতেও পারবেন, অর্থাৎ আমাদের লাইভ মিউজিক, লাইভ আড্ডা কিন্তু আজ একসাথে হবে। অ্যান্ড আপনি যদি সেই লাইভটা জয়েন করতে চান, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু যে কোনো সময় আমাদের লাইভটা শুরু হয়ে যাবে। অ্যান্ড সেই লাইভে কিন্তু আপনিও যুক্ত হতে পারবেন, আপনিও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করতে পারবেন, আপনার পছন্দের গান কোনটা, গান কতটুকু ভালোবাসেন সেটা কিন্তু আমাকে জানাতে পারবেন। ওকে ওকে, সেই সেশনটার নাম থাকছে সানডে সাউন্ডস, অর্থাৎ সানডে ফান্ডের মাঝে সানডে সাউন্ডস থাকছে। অ্যান্ড সানডে সাউন্ডসে অবভিয়াসলি যদি যুক্ত হয়ে যান, আপনিও কিন্তু এই লাইভ মিউজিক আড্ডায় যুক্ত হতে পারবেন। ওকে, আজকে আমার সাথে যে মিউজিশিয়ান থাকছে সে কিন্তু আমার খুব কাছের একজন মানুষ, আমার কাছের একজন বড় ভাই, আমার কাছের একজন কি বলবো, যে সিনিয়র ফ্রেন্ড, যে কিনা আমার বিপদ আপদে, আমার খারাপ সময় আমার পাশে ছিল, হয়তোবা গান গেয়ে, গানের কথা দিয়ে আমাকে কিন্তু বিভিন্নভাবে আগলে রেখেছিল। হ্যাঁ লিসেনার্স, আজকে সেই বড় ভাইয়ের সাথেই কিন্তু আমাদের আড্ডাটা জমে উঠবে। সো অবশ্যই চাচ্ছি যে শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। অ্যান্ড আমার এখনের পোস্টও কিন্তু চলে এসেছে, অর্থাৎ সানডে ফান্ডের, সেখানেও যদি কমেন্ট সেকশনে চলে আসেন সেখানে কিন্তু আমাকে লিখতে পারবেন। সো যারা আমাকে নাম্বারে লিখছেন তাদের উদ্দেশ্যে বলছি, কষ্ট করে আজকে একটু ফেসবুক পেজে চলে আসতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। সো ফেসবুক পেজে যুক্ত হয়ে যান, হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারবেন। আর দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে কিন্তু অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে। প্রথমে অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল দাদা, শুভ বিকেল। উম্মে রেহান যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে, রিদম ভাই উপস্থিত, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আফ্রিদা ওয়াসিমা আছে দেখা যাচ্ছে, হাই ভাইয়া, হ্যালো। সায়েম খান যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে, আমিও আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা আফজাল হোসেন সোহেল ভাই আছে কমেন্ট সেকশনে, আসসালামু আলাইকুম রিদম ভাই। ওয়ালাইকুম আসসালাম, গুড আফটারনুন। আচ্ছা শান্তি ইসলাম কমেন্ট করেছেন, জয়েন হয়ে গেলাম, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, আজকে কিন্তু জমিয়ে আমাদের এই আড্ডাটা হচ্ছে ফাটাফাটি করে তুলতে হবে। সো আপনাদের এই সাপোর্টটা কিন্তু আমার অনেক বেশি দরকার। সো আশা করছি যারা যুক্ত আছেন নাম্বারে লিখছেন, আজকে নাম্বারে তো হচ্ছে না, একটু কষ্ট করে চলে আসেন ফেসবুক পেজে, তাহলে আমি কিন্তু আপনার মেসেজটা পেয়ে যাচ্ছি। আজকেও আমাদের গান হবে, আড্ডা হবে, গান নিয়ে আমাদের সব কথা হবে। সো লিসেনার্স, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথেই। এই মুহূর্তে আরও একটা গানে চলে যাব আমরা, মুজা অ্যান্ড হাবিব ওয়াহিদের করা বেনি খুলে, খুব সুন্দর একটা গান, খুব ইন্টারেস্টিং একটা গান, এনার্জেটিক একটা গান, আশা করছি গানটা দিয়ে আবারও আপনাদের মনটাকে ভালো করে দিতে পারবো। আর যে কোনো সময় কিন্তু ফেসবুক লাইভে চলে আসবো, কখন আসছি তা জানার জন্য অবশ্যই কিন্তু ঢাকা এফএম 90.4 টিউন করে থাকতে হবে। লিসেনার্স, এত কথা বাড়াচ্ছি না, সোজা বেনি খুলে এলু চুলে গানটাতে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। প্রথম ঘন্টার প্রায় শেষ পর্যায়ে আছি, জমজমাট হয়ে উঠছে আমাদের আড্ডা, দেখা যাচ্ছে কমেন্ট সেকশন অনেকেই যুক্ত আছে। এদিকে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করছে কেমন আছেন রিদম ভাই। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কে নামটা তো লিখে নাই, নামটা লিখলে খুব খুশি হতাম। আচ্ছা যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ফেসবুকের কমেন্ট সেকশনে চলে এসেছে সায়েম খান, আফ্রিদা ওয়াসিমা আছে, আফজাল হোসেন, সোহেল ভাই আছে, শান্তি ইসলাম আছে। আচ্ছা আমি আরও একবার বলে দিচ্ছি, যারা আমাকে নাম্বারে মেসেজ করছেন সবার উদ্দেশ্যে বলছি যে আজকে কিন্তু নাম্বারের মেসেজটা আমি পাচ্ছি না। সো যারা এই মুহূর্তে শুনছেন বা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন, লিখতে চাচ্ছেন, সবাই একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন, যেখানে আমি সানডে ফান্ডে নিয়ে চলে এসেছি সেটা জানিয়ে দিয়েছি। কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলেন, তাহলেই আমি আপনাকে পেয়ে যাচ্ছি। আর যেমনটা বলছিলাম যে আমাদের কিন্তু মাঝখানে সানডে সাউন্ড আছে, সো সানডে সাউন্ডে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে তার জন্য কিন্তু ফেসবুক পেজে থাকতে হবে। আমরা ফেসবুক পেজে কিন্তু কিছুক্ষণ পরে লাইভে চলে আসবো, সেখানে আমাকেও পেয়ে যাবেন, আমাদের সাথে থাকা আজকে যে স্পেশাল গেস্ট আছে আমার বড় ভাই তাকেও পেয়ে যাচ্ছেন। আর খুব সুন্দর সুন্দর গান হবে, গানের আড্ডা হবে আজকে। সো যারা গানের রিকোয়েস্ট করতে চাচ্ছেন, আপনাদের পছন্দের গান শুনতে চান, আপনাদের পছন্দের গানটা আমাদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক লাইভে যুক্ত হতে হবে। সো লাইভ যে কোনো মুহূর্তে চলে আসবে, রেডি থাকেন, স্টে টিউনড উইথ ঢাকা এফএম 90.4। এই মুহূর্তে আরও একটা গানে চলে যাব, মাইলসের করা নীলা, খুব সুন্দর একটা গান। আমি খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছ। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা 6টা। 90.4

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এন্ড দিস ইজ আরজি রিদম হিয়ার। সানডে ফান্ডেতে কিন্তু আমাদের এই আড্ডাটা কিন্তু জমে উঠেছে, দেখতে দেখতে দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, 6:01। ওকে, খুব সুন কিন্তু আমরা চলে আসবো ফেসবুক লাইভে। মাঝখানে কিন্তু আমাদের মাগরিবের একটা ব্রেক আছে, তো আশা করছি মাগরিবের আজানের পরে সবাই যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুক পেজে যদি যুক্ত থাকেন facebook.com/ilovedhakafm সেখানে কিন্তু আমাদের পেয়ে যাবেন, লাইভটা এনজয় করতে পারবেন অ্যান্ড লাইভ মিউজিক আড্ডা কিন্তু আপনিও যুক্ত হতে পারবেন। কমেন্ট সেকশনে জানাতে পারবেন আপনার পছন্দের গান কোনটা, গানকে আপনি কতটুকু ভালোবাসেন। সো লিসেনার্স, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আমি রিদম কিন্তু আছি আপনার সাথেই। আর আমাদের গেস্ট, যেটা বলছিলাম যে আমার বড় ভাই কিন্তু চলে এসেছে আমার সাথেই বসা আছে। তবে এখন আমি কোনো কথা বলছি না, একবারে লাইভে যখন চলে আসবো তখন আপনারা সবাই দেখবেন যে আজকে আমার সাথে কে আছে। সো লিসেনার্স, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন সানডে ফান্ডের সাথে, থাকবেন সানডে সাউন্ডসের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।

0: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. এখন পর্যন্ত কিন্তু আমি যুক্ত আছি। আচ্ছা, এখন পর্যন্ত যুক্ত আছি ব্যাপারটা বললে রং হবে, কারণ আপনারা সবাই তো জানতেন যে আজকে সানডে ফান্ডের মাঝে কিন্তু সানডে সাউন্ডস আছে, এন্ড সানডে সাউন্ডসে কিন্তু আজকেও আমার সাথে একজন স্পেশাল গেস্ট থাকছে, যার সাথে আমরা মিউজিক নিয়ে গল্প করব, আড্ডা দিব, আমরা গান শুনবো, আমরা গানের কথা, গান আসলে কি বলতে চায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো লিসেনার্স, এই মুহূর্তে কিন্তু আমাকে শুধু রেডিওতে শুনতে পাচ্ছেন তা কিন্তু না, আপনি ফ্রিকোয়েন্সির বাইরে আমাকে কিন্তু এখন দেখতেও পারবেন। আচ্ছা, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু আপনি আমাকে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড আপনি কিন্তু এখানে আমাকে দেখতেও পারবেন। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার সাথে থাকা আমার গেস্টের কাছে। আমার সাথে আজকে আছে আমার প্রিয় এক বড় ভাই, যেমনটা বলছিলাম আর কি তখন, যে আমার খারাপ সময়ে বা হচ্ছে আমার যখন আসলে আমি যখন আমার লাইফের একটা ডাউন পজিশনে ছিলাম, আমাকে কথা দিয়ে গান দিয়ে খুব সুন্দর করে কিন্তু আগলে রেখেছিল। আচ্ছা, আজকে আমার সাথে আমাদের এই ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল, সরি, ঢাকা এফ এম 90.4 এর স্টুডিওতে আমার সাথে আছে কিন্তু আমাদের বড় ভাই জিশাক ভাই। জিশাক ভাই, কি অবস্থা? আচ্ছা, সবাই এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে ফেসবুক লাইভে, আমাদের নাম্বারেও লিখতে পারেন 01841904904, ঠিক একই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন। আচ্ছা, যাই হোক, আশা করছি আজকে জিশাক ভাইয়ের সাথে আমাদের এই গানের আড্ডা জমজমাট হয়ে উঠবে, অ্যান্ড সানডে ফান্ডের মাঝে এই যে সানডে সাউন্ডস, সাউন্ডস গুড রাইট, সানডে সাউন্ডস আমাদের জমজমাট হয়ে উঠবে। জিশাক ভাই, কি অবস্থা, কেমন লাগছে আজকে রিদমের সাথে এসে বসলেন এবং হচ্ছে আমরা এই যে এখন গান নিয়ে গল্প করব, আড্ডা দিব,
1: এখন খুব ভালো লাগতেছে।
0: ওকে,
1: আশা করি আর যখন লিসেনারদের গানগুলো শোনাইতে পারবো তখন আরো বেশি ভালো লাগবে।
0: আচ্ছা, আমি কিন্তু খুব বেশি এক্সাইটেড, কজ আপনার সাথে এভাবে বসতে পারবো, বসে গানের আড্ডা দিব, এটা আমার কি বলবো যে একটা ভালো লাগার মধ্যে পড়ে আর কি। অ্যান্ড আসলে এত দ্রুত যে আমি আপনাকে পেয়ে যাব, গত রবিবার কিন্তু আমি মানে ভাবছিলাম যে আমি পরের রবিবারে কি জিশাক ভাইকে আদৌ পাবো কিনা, দেখতে দেখতে কিন্তু আপনি চলে এসেছেন, খুব ভালো লাগছে। তো যাই হোক, আপনার হাতে দেখা যাচ্ছে আপনার সঙ্গীও আছে, হ্যাঁ, গিটার, ওকে ওকে ওকে, আচ্ছা, একমাত্র সঙ্গী। আচ্ছা, যাই হোক, আড্ডা হবে, অনেক আড্ডা হবে। এই মুহূর্তে সবাই আমাকে কিন্তু ফেসবুকের লাইভে দেখতে পাচ্ছেন, সো যারা ফেসবুকে আছেন এখনই কষ্ট করে আমাদের ফেসবুকের লাইভে চলে আসেন, সেখানে যদি কমেন্ট সেকশনে আপনি যুক্ত হয়ে যান আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি, অ্যান্ড আপনি যদি কমেন্ট করে ফেলেন আমি আপনাকে পাচ্ছি, আপনার পছন্দের গানটাও কিন্তু আমাকে শেয়ার করতে পারেন, আমার সাথে জানাতে পারেন আপনার পছন্দের গান কোনটা। দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে অমৃত বোস দাদা চলে এসেছে কমেন্ট সেকশনে, লাইভ শেয়ার করে দিলাম কলকাতা ইন্ডিয়া থেকে। ওকে ওকে দাদা, অনেক অনেক ধন্যবাদ, সন্ধ্যার এই মুহূর্তে যুক্ত আছেন। উমের রেহান আছে, হ্যালো জিসান ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, জিসান ভাইয়া না, জিশাক ভাইয়া, ঠিক আছে, আজকে আমাদের সাথে আছে আমাদের জিশাক ভাইয়া,
1: নয়ের জায়গায় শুধু কলিকলি
0: হবে, রাইট রাইট। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরো অনেকেই যুক্ত হয়ে গেছে, আমার সাথে আছে কে আছে, মিনহা যুক্ত আছে, ওকে মিনহা মোস্ট ওয়েলকাম, আমার সাথে যুক্ত হয়ে গেছে আশিক, হাই হাতিরঝিল থেকে আশিক বলছি, টিয়ার্স ইন হেভেন গানটা শুনতে চাই। ওকে,
1: অবশ্যই
0: এই গানটা তো অবশ্যই আমাদের পছন্দের তালিকা সবসময় ছিল, এখন পর্যন্ত আছে এবং সবসময় থাকবে, যাই হোক এই গানটাও আমরা শুনবো। এদিকে দেখতে পাচ্ছি মোশারফ হোসেন মহারাজ ইব্রাহিমপুর পশ্চিমপাড়া পুকুরের পাশ থেকে যুক্ত হয়ে গেছে, ওকে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে শান্তি ইসলাম নরসিংদী থেকে, আমার সাথে আরও যুক্ত হয়ে গেছে মিজানুর রহমান বনানী থেকে, ওকে ওকে, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে এখন শুনছেন, আশা করছি সবাই লাইভের কমেন্ট সেকশনে চলে আসবেন। জিশাক ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি?
1: দিনকাল ভালোই যাচ্ছে।
0: আচ্ছা,
1: চেষ্টা করতেছি আরো ভালো থাকার জন্য।
0: ওকে, ভালো থাকার জন্যই কি গান এই সঙ্গী নাকি?
1: হ্যাঁ,
0: যাই হোক, জিশাক ভাই আসলে অনেক আগে থেকেই কিন্তু মিউজিক করে, আর আমি যেটা আপনারা হয়তোবা জানেন যে আমি টুকটাক ক্যাম্পাস বলেন বা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আড্ডা, হয়তোবা ভাই ব্রাদারের সাথে একটু গান বাজনার আড্ডা দেওয়া বা হচ্ছে সেখানে সেই আড্ডায় যুক্ত হওয়া, তার মধ্যে কিন্তু জিশাক ভাই একজন, যার সাথে হয়তো একটা সময় বহুত এরকম মিউজিক করা হয়েছে, একসাথে বহুত গান করা হয়েছে আমাদের, যদিও আসলে এখন সেই আড্ডাটা আর হয় না। যাই হোক, হয়তোবা এই যে আপনাদের টানে চলে এসেছি, আজকে আমাদের আড্ডাটা ফুলফিল হবে। সো জিশাক ভাই, আপনার সাথে আপনার এই গানের সাথে আসলে কত বছরের পথ চলা, এই ব্যাপারটা যদি একটু জানতাম আর কি।
1: গিটার শেখা শুরু করছি অনেক আগের থেকে, সেটা 17 সাল হবে, 17 আর কি, 17-18 মাঝামাঝি আর কি, শেষ আর শুরু এই টাইমে।
0: আচ্ছা আচ্ছা, তো লম্বা সময় হলো, 17-18 বলতে 26 চলে,
1: 26 চলতেছে,
0: 10 বছর হয়ে গেল,
1: অনেক বছর ধরে বাজাচ্ছি, কিন্তু সব ধরনের আসলে গান আমি বাজাই না, বাজাইতে পারিও না। তো লং টাইম একটা গানের সাথে থাকা, আমি এর আগে লিড গিটার বাজাইতাম, দেন আমার মনে হয়েছে যে আসলে মানুষকে আসলে নিজের কথাগুলা বলার জন্য,
0: আচ্ছা
1: মানুষকে আসলে গান দিয়েই নিজের কথাগুলো একমাত্র বলা যায়।
0: আচ্ছা মানে গান কথা বলে, ব্যাপারটা এরকম,
1: গান কথা বলে।
0: যাই হোক, আসলে এই গানের কথাগুলো সবসময় আমরা শুনে এসেছি, এই গানের কথাই হয়তো বা আমাদের সবসময় একটা মেন্টাল সাপোর্ট দিয়েছে। সো মানে একটা মানুষের লাইফে আসলে গান কতটুকু ইম্পর্টেন্ট, এই ব্যাপারটাতে আপনার কি মনে হয় জিশাক ভাই, বলেন।
1: একটা মানুষের লাইফে গান অনেক আর কি অনেক বড় একটা ভূমিকা পালন করে। মানুষ যখন অনেক খারাপ সময়ের ভিতর থাকে, গান তাকে মোটিভেট করে। মানুষ যখন খারাপ সময় আর কি সেই জিনিসটাকে আরো বেশি ফিল করতে চায়, গান ওইভাবেও তাকে আর কি আরো বেশি বোঝায় যে আসলে তুমি যেটা কষ্ট পাইতেছো এটা আসলে অ্যাকচুয়াল কষ্ট না,
0: আচ্ছা
1: এর থেকে আরো বড় কষ্ট আছে পৃথিবীতে।
0: আমি আমি আমি জিশাক ভাই পার্সোনালি একটা ব্যাপার সবসময় মানি, বা এই কথাটা আসলে অনেকেই বলে যে গানের কারণে হয়তো বা অনেকে বেঁচে আছে।
1: হ্যাঁ এটা তো অবশ্যই,
0: গানের জন্য অনেকে বেঁচে আছে, আর এই কথাটা আমি খুব মন প্রাণ দিয়ে কিন্তু বিশ্বাস করি। কারণ আমি আমারও মনে হয় যে আমিও আসলে আমার খারাপ সময় কিন্তু গান ছিল, আপনারা ছিলেন, যার কারণে হয়তো বা এই গানের মাধ্যমে নিজেকে আমি গুছিয়ে আনতে পেরেছি বা এই যে উঠতে পেরেছি ব্যাপারটা, এটা আসলে গান আমি মনে করি যে একটা অনুভূতির ব্যাপার।
1: অবশ্যই
0: জিশাক ভাই, জিশাক ভাই সহ আমি বাইরে, আমরা যখন এই লাইভে আসার আগে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা একটা গানের ব্যাপারে কথা বলছিলাম, আমরা আকাশের দিকে তাকিয়েছিলাম, জিশাক ভাই তখন একটা গান করছিল আর কি। আর যেমনটা আজকের ওয়েদার ঢাকায়, সকাল থেকে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে, মোটামুটি বলা যায় ভোর 4-5টা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং বেশ বেশ বৃষ্টি হচ্ছে। সো এই যে বৃষ্টির পর পর আকাশে একটা মেঘ কিন্তু জমে বসেছে, চারিদিকে আপনি তাকান, আপনি আকাশের দিকে তাকালেই এখন যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে বিষণ্ণ মেঘ। আর বিষণ্ণ মেঘ নিয়ে কিন্তু জিশাক ভাইয়ের সাথে কথা বলছিলাম, জিশাক ভাই বলছিল যে আজকে শুরুতেই লিসেনারদের উদ্দেশ্যে এই বিষণ্ণ মেঘ নিয়ে একটা গান শোনাবে। কি জিশাক ভাই, আমরা কি সেই গানটা শুনবো নাকি?
1: হ্যাঁ অবশ্যই।
0: আচ্ছা তাহলে আমরা গান দিয়ে আমাদের এই আড্ডাটা আপাতত শুরু করি, তারপর তো অবশ্যই আরো গান থাকছে। ওকে

বিষণ্ন মেঘ, বিষণ্ন মেঘের গান শুনছিলাম, হারিয়ে গেছিলাম জিশাক ভাই। বিষণ্ন মেঘ, বিষণ্ন মেঘের শেষ কোথায়, এই বিষণ্ন মেঘের শুরু কোথায়, পুরো ব্যাপারটাই কিন্তু অজানা। খুব সুন্দর একটা গান শুনলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ জিশাক ভাই, এত সুন্দর একটা গান আমাদের মাঝে উপহার হিসেবে দিলেন। আমি এই মুহূর্তে একটু আমাদের কমেন্ট সেকশনে চলে যাচ্ছি, দেখি আমার কমেন্ট সেকশনে কে কে যুক্ত আছে। ওকে, প্রথমেই দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আছে অমৃত বোস দাদা, হ্যালো দাদা। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে উমের রেহান আছে, আমার সাথে যুক্ত হয়ে গেছে রায়াতুল ইসলাম সোহান, ওকে গাজীপুর থেকে সোহান ভাই, হ্যালো। আফজাল হোসেন আছেন, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। এদিকে দেখতে পাচ্ছি সুমন মৃধা তন্ময় আছে আমার সাথে, হ্যালো ঢাকা মালিবাগ থেকে দেখছি আমার বাড়ি পিরোজপুর, এত সুন্দর একটা গান আমাদের মাঝে উপহার হিসেবে দিলেন। আমি এই মুহূর্তে একটু আমাদের কমেন্ট সেকশনে চলে যাচ্ছি, দেখি আমার কমেন্ট সেকশনে কে কে যুক্ত আছে। ওকে, প্রথমেই দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আছে অমৃত বোস দাদা, হ্যালো দাদা। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে উমের রেহান আছে, আমার সাথে যুক্ত হয়ে গেছে রায়াতুল ইসলাম সোহান, ওকে গাজীপুর থেকে সোহান ভাই, হ্যালো। আফজাল হোসেন আছেন, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। এদিকে দেখতে পাচ্ছি সুমন মৃধা তন্ময় আছে আমার সাথে, হ্যালো ঢাকা মালিবাগ থেকে দেখছি আমার বাড়ি পিরোজপুর বরিশাল, ওকে ওকে। জিজাক ভাই আমাকে একটা গান শোনাবেন।

0: ভাইও কিন্তু একটা রিকোয়েস্ট করছে, আমাকে একটা গান শোনান। কি গান শুনবেন? চাই না মেয়ে তুমি। ওকে ওকে। আচ্ছা, এদিকে আফজাল হোসেন ভাই আরো লিখেছে হৃদয় খানের একটা গানও শুনতে যাচ্ছে। আচ্ছা, সৈয়দা ফারহানা আছে, সাউদা কিন্তু আমাদের রেগুলার লিসনার জিশাক ভাই, এবং সে হচ্ছে সবসময় মানে আমার সাথে ছিল এবং এখন পর্যন্ত আছে। সে প্রতিটা ক্ষেত্রে আমার আমার খারাপ কন্ডিশনেও কিন্তু সে আমাকে মেন্টালি সাপোর্ট দেয়, মানে লাইক লিসেনারদের মধ্যে আমার প্রতিটা লিসেনারে কিন্তু আমাকে খুব বেশি ভালোবাসে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে খুশি মনে যুক্ত আছে, একটা গান শুনান ভাইয়া। গান তো শুনছি, আরও গান শুনবো। কেমন আছেন আপনারা দুজন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জিশাক ভাই কেমন আছে?
1: আমিও ভালো আছি, কিন্তু দোয়া করবেন অবশ্যই।
0: হ্যাঁ, দোয়ার উপরে আসলে আর কিছু নেই। হাসান মিয়া যুক্ত আছে কমেন্ট সেকশনে, রেজা সোহেল আছে, দুইজন একটা গান গেলে কেমন হয়? রাইসা ফ্রম চিটাগাং। ওকে, আচ্ছা, এটা তো আমাদের চিটাগাঙের রাইসা ভাইয়া। দুইটা দুজন মিলে কি একটা গান হবে নাকি? আচ্ছা যাই হোক,
1: হ্যাঁ অবশ্যই,
0: দেখা যাক, আমরা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে গান তো বেসিক্যালি রিদমের জন্য না, রিদমের নামটাই জাস্ট খালি রিদম আর কি। আচ্ছা, সুমন মিদা তন্ময় আছে, শুভ সন্ধ্যা, ঢাকা মালিবাগ থেকে দেখছি। তারপর এদিকে দেখতে পাচ্ছি গান শুনতে চাই, আকাশ বা বৃষ্টি ভেজা সকাল নামে যে কোনো। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা গান। ওকে, মণিপল আছে, হারিয়ে যাওয়া গান, আলতা পরা পরো রঙে যে তোর আছে কি যে মায়া, রাতের এই লগনে চাঁদ ফেলেছে। বাবারে, এই গানটা আসলে এটা খুব পুরনো গান, বুঝতে পারছি। হাসান মিয়া আছে, সৈয়দা ফারহানা আছে, দেখা যাচ্ছে ওসমান গনি যুক্ত হয়ে গেছে। জিশাক ভাই বাহ, চমৎকার একটা গান শুনলাম। জিশাক ভাই বরাবরের মতো সবসময় চমৎকার গান শুনে আমাদেরকে।
1: থ্যাংক ইউ
0: ভাই। বন্ধুদের নিয়ে একটা গান গাইলে অনেক খুশি হতাম। ওকে জিশাক ভাই, বন্ধুদের নিয়ে কিন্তু আমরা সেদিন গল্প করছিলাম। বন্ধু বন্ধু আসলে আমাদের লাইফে কতটুকু সাপোর্ট করে এবং হচ্ছে আমাদের সাথে মানে কতটুকু থাকে বা কতটুকু থাকে না, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। যাই হোক, শুনবো, হ্যাঁ বন্ধুর গানও শুনবো আমরা। তারপরে দিকে দেখতে পাচ্ছি মিজানুর রহমান চলে এসেছে ময়মনসিংহ থেকে, আছে হাসান মিয়া, সৌরভ এসবি আছে। ভাইয়া, ও সৌরভ, হ্যালো হ্যালো হ্যালো। তারপর এখানে দেখতে পাচ্ছি রাতেরও আকাশে নির্জন সাক্ষী, এই গানটাও শুনতে যাচ্ছে। বাহ, বেশ ভালো কিছু গানের রিকোয়েস্ট আসছে দেখা যাচ্ছে। আচ্ছা জিশাক ভাই, রিকোয়েস্ট তো অনেক আসছে, আমরা সবার গানই শুনবো, সবার গানের রিকোয়েস্টই রাখব। তারপর আপনি বলেন, আপনার এই কেমন লাগে আসলে এই যে গান করেন বা গিটার প্লে করেন, এটার প্রতি আসলে আপনার ফ্যাসিনেশনটা কিভাবে, মানে এই যে গিটার বাজাচ্ছেন এটার মধ্যে কি আপনি আপনার কোনো শান্তি খুঁজে পাচ্ছেন নাকি?
1: এটা তো হ্যাঁ অবশ্যই শান্তি খুঁজে পাই। গিটার আমার যখন আর কি খুব মন খারাপ থাকে তখন আমি অনেক জোরে জোরে গিটার বাজাই, ওর উপরে রাগ ঝাড়ি।
0: ওকে ওকে,
1: এর জন্য সরি বললে নিলাম ওর কাছ থেকে।
0: আচ্ছা, মানে গিটারটা কি ধরেন আপনার একটা বলতে গেলে সো কল্ড গার্লফ্রেন্ড?
1: না, গার্লফ্রেন্ড বলা যায় না, গার্লফ্রেন্ডের সাথে তো আসলে বয়ফ্রেন্ডের অনেক ডিস্টেন্স থাকে।
0: আচ্ছা,
1: কিন্তু গিটারের সাথে কোনো আমার কোনো
0: ডিস্টেন্স। আচ্ছা, গার্লফ্রেন্ডের থেকেও ঘনিষ্ঠ কিছু?
1: গার্লফ্রেন্ডের থেকেও ঘনিষ্ঠ।
0: ওকে ওকে, এ পার্ট অফ ইউ।
1: হ্যাঁ
0: আচ্ছা, যাকে এটা এটা গ্রেট। আসলে গিটারের যে ব্যাপারটা, আমরা বড় বড় গিটারিস্টদের কথাও যদি বলি যে গিটার কথা বলে বা গিটার কান্না করে, গিটার হাসে, আমরা কিন্তু এরকম সবসময় দেখেছি যে যারা বড় বড় মিউজিশিয়ান আছে তারা যেভাবে গিটার প্লে করে। মানে আপনার কি মনে হয় যে আসলে গিটার বাজিয়ে কতটুকু আত্মপ্রকাশ বা আপনি কতটুকু মন খুলে কথা বলতে পারেন?
1: গিটারটা আসলে আর কি যে গিটার বাজায় এটা ওয়ান কাইন্ড অফ তার একটা মন, সে মনটাকে বের করে হাতে নিয়ে নিছে।
0: আচ্ছা, খুব সুন্দর কথা বললেন, খুব সুন্দর কথা। আসলে জিশাক ভাইয়ের কথা সবসময় এমন,
1: একটা আর কি গিটারিস্ট তার মনটাকে বের করে হাতে নিছে, তার মনের কথাগুলা যখন গিটারিস্ট আর কি মুখ দিয়েও বলতে প্রকাশ করতে পারে না, তখন সে আসলে গিটারটা হাতে তুলে নেয় এন্ড সে আসলে চেষ্টা করে যে এইটা কি আসলে সবাইকে দেখানোর জন্য।
0: আচ্ছা, মানে
1: এই যে তো আসলে অনেক মানুষ থাকে, সবাই তো আসলে দেখতে পারে না, এর জন্য শুনানো আর কি, বেলে গিটারও বাজানো লাগতো।
0: হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আসলে আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু কথা থাকে যে কথাগুলো হয়তো বা আমরা সময়ের জন্য বলতে পারি না, সিচুয়েশনের জন্য বলতে পারি না, পরিবেশের সিচুয়েশনের জন্য বলতে পারি না। অনেক সময় দেখা যায় কিছু কথা থাকে ফ্যামিলিকে বলতে চাই, ফ্যামিলিকে বলতে পারি না, কিছু কথা থাকে বন্ধুবান্ধবকে বলতে চাই, বলতে পারি না, প্রিয় মানুষটাকে বলতে চাই, বলতে পারি না, এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু থাকে। আসলে আমি মনে করি যারা বলতে পারেন না তাদের জন্যই কিন্তু মূলত এই গান, মানে অনুভূতি প্রকাশ করার জন্য বা অনুভূতির একটা আউটপুট দেওয়ার জন্য একটা গান কিন্তু অপরিসীম, এটা এটা মানতেই হবে। আর গানকে যে মানুষটা ভালোবাসতে পারে, আমি মনে করি জিশাক ভাই সে নিঃসন্দেহে একটা মাটির মানুষ।
1: আমরা ছোটবেলায় এখন হয়তো বা শোনা যায় না, কিন্তু আমরা ছোটবেলায় যখন ছোটবেলা আর কি বড় হয়েছি তখন আমার আর কি আমাদের আশেপাশে যেই মানুষগুলো ছিল তারা আসলে মনে করতো যে আসলে গানের সাথে যারা

0: জড়িত, মিউজিকের সাথে যারা জড়িত তাদের মন অনেক ফ্রেশ হয়।
1: এটা এটা এটা এটা আমিও মানি, আর এটা মানতেই হবে, এটা আসলে অস্বীকার করার কিছু নেই। মিউজিশিয়ান যারা আছেন তারা তো অবশ্যই জানেন বা বুঝেন যে আসলে মিউজিক ব্যাপারটা কোত্থেকে আসে, এটা টোটাল একটা অনুভূতির ব্যাপার। যাই হোক, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে, আপনার শার্টটা অনেক সুন্দর মানাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। জিশাক ভাই, আপনার কি গান নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে না এমনি ভালোবেসে গান?
0: গান নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু আমার গিটারের একজন গুরু আছে,
1: আচ্ছা
0: সাজ্জাদ আরিফিন ভাইয়া, তার কাছ থেকে আমার গিটার শিখা আর কি।
1: ওকে ওকে, সাজ্জাদ আরিফিন ভাই যদি থেকে থাকেন, দেখেন জিশাক ভাইকে আজকে আমার সাথে নিয়ে বসেছি, গান করছি, গান হচ্ছে। জিশাক ভাই, বেশ কিছু কথা বলে ফেললাম, আমরা কি আরো একটা গানে যেতে পারি নাকি?
0: হ্যাঁ অবশ্যই যেতে পারি। ওই যে কয়েকজনের কয়েকজন বন্ধু আমাদের রিকোয়েস্ট করলো যে আমাদের একসাথে গাওয়া উচিত,
1: আচ্ছা
0: ক্লাস বন্ধুদের নিয়ে অনেক গান গাওয়া উচিত। আসলে বন্ধু প্রেমিকা ভালোবাসা সবকিছু আসলে ভালোবাসা রিলেটেডই, তো ভালোবাসার গান গাইলেই হয়তো বা আমার মনে হচ্ছে যে সবগুলা ফিল আপ হয়ে যাবে।
1: আর ভালোবাসা বহিঃপ্রকাশের অন্যতম একটা মাধ্যম এই গিটার, এই গান। তো চলেন আমরা আরো একটা ভালোবাসার গল্প শুনে আসি জিশাক ভাইয়ের কাছ থেকে।
0: এটা আমার খুব পছন্দের একজন গায়ক প্রবল রিপন ভাইয়ের লেখা।
1: ওকে ওকে, আচ্ছা প্রবল রিপন ভাইয়ের ফ্যান না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে সোনার বাংলা সার্কাস বা প্রবল রিপন ভাই। নামটা শুনলেও কিন্তু আসলে একটা গানের অনুভূতি চলে আসে অটোমেটিক্যালি। ওকে

0: শুধু ভালোবাসি তোমাকে। খুব সুন্দর একটা গান শুনলাম জিশাক ভাই। এই গানের কিন্তু ছোট্ট একটা এক্সপ্লেনেশন আছে, আমি যদি ভুল না হই, আমি আপনার কাছ থেকে কিন্তু শুনেছিলাম। সো আমার ফ্রেন্ড যারা আছে এখন এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছে, তারা তো অবশ্যই সবাই গানটা শুনলো। গানের এক্সপ্লেনেশনটা যদি ছোট্ট করে একটু আমাদের সবার উদ্দেশ্যে আরেকবার বলে দিতেন।
1: গানের এক্সপ্লেনেশনটা আসলে পুরো গানটাই আসলে নিজেকে লেখা।
0: আচ্ছা,
1: তো বাবার মায়ের প্রতি ভালোবাসা, মায়ের বাবার প্রতি ভালোবাসা, তো দুইটা মিলেই তো আমার অস্তিত্ব।
0: আচ্ছা আচ্ছা,
1: এন্ড দেন লাস্টলি যেই কথা বলার জন্য এখন আমার বাইচা থাকা, যেটা আমি তোমাকে কখনোই বলতে পারি নাই, আমি ভালোবাসি তোমাকে।
0: বেশ ভালো লাগলো, খুব সুন্দর গান শুনলাম। আচ্ছা, এদিকে গানের রিকোয়েস্ট কিন্তু আসছে একের পর এক। এখানে আবার দেখতে পাচ্ছি আরো একটা রিকোয়েস্ট চলে এসেছে, আজ তোমার মন খারাপ মেয়ে গানটা বাজিয়ে শোনাবেন। এটাও কিন্তু খুব সুন্দর একটা গান জিজাক ভাই।
1: বাপ্পা মজুমদারের খুব, আমারও খুব পছন্দের একটা গান।
0: আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি শহরতলি ব্যান্ড বা হচ্ছে কনফিউশনের গান শুনতে যাচ্ছে। কনফিউশন বাংলা ফাইভের করা, ওকে, তোমায় আমি চিনি না আবার বোধ হয় চিনি, রাইট? হ্যাঁ, এটা এটাই আসলে। আমি আমি এখন পর্যন্ত প্রতিটা পার্সনকে বলছি তোমায় আমি চিনি না আবার বোধ হয় চিনি। আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি রাইসা আছে চিটাগাং থেকে আমার সাথে। বেসিক্যালি আপনার গান, শিফাত ভাইয়ের গান আমার ভালো লাগে অনেক। ওপস, প্রশংসা করে ফেললাম, অনেক সুন্দর হয়েছে, চমৎকার গানটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ টু জিশাক ভাই। আচ্ছা, সৈয়দ ফারহানা আছে, হারিয়ে যাব এই গানটা প্লিজ শোনাবেন আমার জন্য। আচ্ছা সাউদা, আপনি যুক্ত থাকবেন আশা করছি, অবশ্যই অবশ্যই। হারিয়ে গেলে আপনার গান মিস করবেন। আচ্ছা যাই হোক, জিশাক ভাই আপনিও তো গান লিখেন, বা গানের প্রতি আসলে আপনার যে ভালোবাসা, অগাধ ভালোবাসা, টুকটাক তো লেখা হয়, সেটা তো
1: লেখা হচ্ছে আমার আর কি। আমি চেষ্টা করছি একটা অ্যালবাম রিলিজ করার জন্য।
0: আচ্ছা,
1: সেটা হয়তো বা খুব সুন অডিয়েন্স আপনারা পাবেন।
0: ওকে ওকে, জিশাক ভাই একটা অ্যালবাম নিয়ে আসবে, ও মাই গড, আমি অপেক্ষায় রইলাম, আশা করছি আপনারাও সবাই অপেক্ষায় থাকবেন। জিশাক ভাই, আপনার যেই অ্যালবামটা আসছে বা যে অ্যালবাম ক্রিয়েট করছেন, বেসিক্যালি আপনার অ্যালবামের থিমগুলো কিরকম?
1: অ্যালবামের থিম একটা স্টোরি, মানুষের স্টোরি, তার ছোটবেলা থেকে স্ট্রাগল, তার কষ্ট, তার হ্যাপিনেস, সবকিছু মিলে একটা স্টোরি পার্ট বাই পার্ট গানের মাধ্যমে প্রকাশ করছি। ডিরেক্টলি বললে তো আসলে কে মামলা টামলা দিয়ে বেড়ে বলা যায় না।
0: তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তবে আপনার যে গানগুলো লিখছেন সেখান থেকে কি দু একটা লাইন আমরা একটু শুনতে পারি কিনা?
1: একটা লাইন আপাতত একটু চেষ্টা করতে পারি আমি।
0: হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ জিশাক ভাই।

0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। মনে হলো মানে এই যে কথাগুলো, এই কথাগুলো হয়তো বা সবসময় মানে ভিতরে চাপা থাকতো আর কি। বেসিক্যালি আমরা গান যখন শুনি আমরা তো সেই গানের সাথে আসলে রিলেট খাই বা আমাদের সেই গানের মধ্যে কিন্তু নিজেকে খুঁজে বের করার একটা চেষ্টা করি। এই যে যেভাবে কথাগুলো বললো, এই কথাগুলো আমার কাছে যেটা মনে হলো যে আমার কথাগুলোই হয়তো বা চাপা পড়ে আছে, যেগুলো বের হতে পারছিল না আজকে বের হয়ে গেল। যাই হোক জিশেক ভাই, আপনার এই যেই অ্যালবামটা আসবে তার জন্য আসলে অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি আপনার এই অ্যালবাম যখন রিলিজ হবে আমরা আবারও আপনাকে পাবো, আবারও আপনার সেই গানগুলো শুনবো। এবং সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আমাদের ফেসবুক লাইভে। যারা এখন শুনছেন ফ্রিকোয়েন্সিতে, খুবই দিলে কিন্তু আমাকে এখন দেখতেও পারবেন, আমাদের ফেসবুক লাইভে চলে আসতে হবে facebook.com/ilovedhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আমার লাইভটা এখন পেয়ে যাচ্ছেন। আমি আছি, সাথে আছে জিশাক ভাই। খুব সুন্দর গানের আড্ডা হচ্ছে, লাইভ আড্ডা হচ্ছে, আর কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে অনেকেই যুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন, আর যেমনটা বলছিলাম যে নাম্বারের মেসেজগুলো আজকে কালেক্ট করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমি নাম্বারে যারা থাকে সবসময় আমি তাদের একটু শাউট আউট দিয়ে দিচ্ছি। জান্নাতুল হীরা হ্যালো, আফরিন থাকে আমার সাথে, আমার সাথে মাম্পি যুক্ত থাকে, আমার সাথে যুক্ত থাকে তুবা, আমার সাথে যুক্ত থাকে সুমিন, তারপর শারমিন, অনেকেই আছে যাদের মেসেজগুলো হয়তো আজকে মিস করছি খুব। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি উমের রেহান, সেও কিন্তু জিশাক ভাইকে শুভকামনা জানিয়েছে। জিশাক ভাইয়ের আসন্ন নতুন অ্যালবামের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। ওকে, অসাধারণ লেগেছে। অমৃত বোস দাদা লিখেছেন দারুণ লাগছে। ও তো গান চলুক, গান গান চলুক, আমাদের গানের এই আড্ডা চলবে, চলছে, চলবে। আশা করছি অবশ্যই সানডে সাউন্ডের সাথে সবাই যুক্ত থাকবেন, যে যেখান থেকেই শুনছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জিশাক ভাই, আমরা কি আর আরেকটা গান শুনবো নাকি? এখন
1: আরেকটা গান শুনতে পারি।
0: কি গান শুনবো বলেন?
1: দুইটি শহরের গান।
0: আচ্ছা,
1: শহরের দুইটি গান।
0: ওকে, ওই একই শহরের দুটি গান, দুটি শহরের গান, সব মিলেই কিন্তু আমাদের এই বাংলাদেশ, আমাদের এই সোসাইটি, আমাদের এই প্রকৃতি, আমাদের এই এনভায়রনমেন্ট। এই ব্যস্ততম শহরে আসলে শহরের দুটি গান শোনা ভাগ্যের ব্যাপার। যাই হোক, শহরের ব্যস্ততা ব্যস্ততার মতোই চলবে, সবসময় হয়তো বা এই ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে থাকবে, আর এই ফাঁকে আমরা আছি আপনাদের সাথে একটু সুন্দর সময় কাটানোর জন্য, সময়টাকে একটু সুন্দর করার জন্য, দিনটাকে, বিকেলটাকে, সন্ধ্যাটাকে একটু সুন্দর করার জন্য। যাই হোক, আমরা শহরের দুটি গান শুনবো এখন জিশাক ভাইয়ের কাছ থেকে।

0: এই শহর কেন দিল না কিছু? খুব সুন্দর একটা গান শুনলাম জিজাক ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই শহর আমাকে দেয়নি কিছু, শুধু তোমাকে ছাড়া। তোমাকে দিয়েও নিয়ে গেল আবার। শহরের এই ব্যাপারটা কখনই আসলে বুঝে উঠতে পারলাম না যে শহর কখন কি দিল আর কখন কি নিয়ে গেল। একবার অনুভব করলাম শহর দিয়েছে আমাকে, কিন্তু শহর আবার না বলে সেটা নিয়েও গেছে।
1: যেটা না বলে আসে সেটা না বলেই চলে যায়
0: না, ব্যাপারটা কেমন জানি শহর শহর না বলেই নিয়ে যায়।
1: এটা নিয়ে কিন্তু আমার একটা গান মনে পড়ছে, আজম খানের রিলেটেবল একটা গান, অবশ্যই শোনাবো লিসেনারদের।
0: আমার সাথে এদিকে দেখা যাচ্ছে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন এই মুহূর্তে। ফ্রিকোয়েন্সিতে যারা আছেন আমাদের ফেসবুক লাইভে চলে আসতে পারেন, facebook.com/ILoveDhakaFM, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড কমেন্ট সেকশনে কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন কেমন লাগছে আমাদের এই আড্ডা, আপনার পছন্দের গান কোনটা। এদিকে দেখতে পাচ্ছি জিশাক ভাই বেশ কিছু গান আছে, রিকোয়েস্টের গান। লিওনেল রিচির হ্যালো বা সঞ্জীব চৌধুরীর আমি তোমাকেই বলে দেবো গানটা গাওয়ার চেষ্টা রাখবেন জিশাক ভাই।
1: অবশ্যই চেষ্টা করব।
0: আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি হারিয়ে যাবো এই গানটা রিকোয়েস্ট করছে। তারপর এদিকে দেখা যাচ্ছে লেভেল ফাইভের সরি বাংলা ফাইভের একটা গানের রিকোয়েস্ট আছে। তারপর এদিকে দেখা যাচ্ছে আমার সাথে শহরতলি ব্যান্ডের একটা গানের রিকোয়েস্ট আছে। দেশক ভাই, এই যে রিকোয়েস্টগুলো আছে এখান থেকে কি একটা গান আমরা এখন শুনতে পারি নাকি?
1: তো আমার সবগুলো গান একদম প্রপার মনে নাই।
0: হ্যাঁ হ্যাঁ, আমরা দু চার লাইন করে শুনি না,
1: আমি চেষ্টা করতেছি একটু গাওয়ার জন্য।
0: আচ্ছা, জিশাক ভাইয়ের সাউন্ড একটু কম আসছে। ওকে ওকে, দেখছি আমরা,
1: জানাবেন কেমন শোনা যাচ্ছে।
0: আচ্ছা প্লিজ একটু কমেন্ট ড্রপ করবেন এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন কষ্ট করে। জিশাক ভাই, আমরা একটু ছোট ছোট করে শুনি আমাদের লিসেনার যারা আছে তাদের রিকোয়েস্টের গানগুলো।

0: আমি তোমাকেই বলে দেব, তোমাকেই বলে দেব। থ্যাংক ইউ সো মাচ জেশাক ভাই। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি তাসরিফ তৌফিক লিখেছে গিটার সাউন্ডটা পারফেক্টলি আসছে না। আচ্ছা জানাবেন, আমি আমি দেখছি, অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা। জেশাক ভাই, তারপর আমরা আরেকটা গান শুনতে চাচ্ছিলাম, এখন কি গান শোনাবেন বলেন?
1: গুরুর গান গাই, আজম খান।
0: ওকে, আচ্ছা আজম খানের গান। আমরা এখন একটু একটু পেছনে চলে যাই, আমরা এখন আজম খানের একটা গান শুনবো। ওকে, খুব সুন্দর গান।

0: হারিয়ে গেছিলাম আসলে। আজম খানের এই গান বা আজম খানের কথা যদি টানতি, আজম খান হি ওয়াজ এ লিজেন্ড, মানে আজম খান সবসময় মনে হয় টিকে থাকবে আমাদের মনে হয়। এটা যুগের পর যুগ কেটে যাবে, সময়ের পর সময় চলে যাবে, এক এক বয়সের মানুষ আসবে, নেভার ডাইড, হ্যাঁ ট্রু ট্রু, কিন্তু সে হয়তো বা কখনো মারা যাবে না। যাই হোক, খুব সুন্দর একটা গান শুনছিলাম আমি তো, আসলে টোটালি একদম হারিয়ে গিয়েছিলাম গানের মাঝখানে। যাই হোক, এদিকে দেখা যাচ্ছে অনেকেই আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। রেজা সোহেল আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে তাসফ্রিফ তৌফিক, এদিকে দেখতে পাচ্ছি নুসরাত জাহান যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে। আসসালামু আলাইকুম রিদম মামা, কেমন আছেন? রংপুর থেকে আপনাদের পাগল বন্ধু। ওকে ওকে, রংপুরের সবাই আসলে আমার খুব কাছের বন্ধু বান্ধব, আসলে আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং রংপুর যাব, রংপুর গিয়েও কিন্তু ঠিক একইভাবে একটা গানের আড্ডা হবে। উমের রেহান আছে, দেখা যাচ্ছে, ধন্যবাদ জিশাক ভাইয়া। আচ্ছা, আফজাল হোসেন সোহেল আছে, কোনো প্রবলেম নেই, সবই ঠিক আছে। ওকে ঠিক আছে, মিজান রহমান আছে আমার সাথে, সেরা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর গান শুনছিলাম আমরা জিশাক ভাই। এই গান নিয়ে কি আপনার এই এই যে ধরেন আমাদের বর্তমান যে জেনারেশন আছে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বা ধরেন কলেজ লাইফে ভার্সিটি লাইফে যারা আছে, পড়ালেখার পাশাপাশি আসলে গানের প্রতি যে একটা ঝোঁক দেওয়া উচিত বা গানকে যে ভালোবাসা উচিত, এই ব্যাপারটা নিয়ে কি আপনার কিছু বলার আছে কিনা? মানে এই যে আমাদের ইউথ সোসাইটি যারা আছে বা সামনে আসলে তারাই হয়তো বা দেশের ফিউচার, তারাই হয়তো বা দেশের জন্য কিছু করবে, দেশে বড় হচ্ছে তারা, ইন ফিউচার তারাই হয়তো বা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে হয়তো বা দেশের জন্য করবে, তো তাদের উদ্দেশ্যে আসলে এই যে গানের সাথে সম্পর্ক গড়ে তোলা, এই ব্যাপারটা নিয়ে কি আপনার কিছু বলার আছে কিনা?
1: বর্তমানে আসলে আগের মতো মানুষের আর কি, আগে মানুষ, আগের যে মানুষগুলো তারা যেরকম করে গান শুনতো, একটা মিউজিশিয়ান তার থেকে কিন্তু বড় রোল প্লে করে একজন শ্রোতা। তো সেই ক্ষেত্রে আর কি বর্তমানে হয়ে গেছে কি, গানটা আমি আসলে আমার লাফাইতে হবে গানের সাথে। তো গান তো আসলে লাফানোর জিনিস না, সেটা আর কি যাই হোক, গানটা আসলে ফিল করার জিনিস। আপনি যখন লিরিক্স গুলো ফিল করবেন, লিরিক্স এর সাথে ওভারঅল যে মিউজিকটা বাজে সেটাকে যখন ফিল করতে পারবেন, তখন আপনি অ্যাকচুয়াল গানের মিনিংটা বুঝতে পারবেন। বর্তমান আর কি আমি যেটা দেখছি, আমি কনসার্টে গেলেও যেটা দেখি আর কি, মানুষ লাফাইতে চায়, হেভি গান চায়। আগের মতো, আগে যেরকম আয়ুব বাচ্চু, তারপর আমাদের জেমস, ফিডব্যাক, তো তারা যেই গানগুলো দিছে আমাদেরকে, সফট সোলস বলা যায়, তো তাদের যে সফট গানগুলো আগে যখন আর কি স্টেজে মানুষ তো শুনতো, তখন তাদেরও কিন্তু অনেক স্টেজে অনেক ডিমান্ড ছিল, অনেক ডিমান্ড ছিল। তো সেই ক্ষেত্রে বর্তমানে আসলে লাফালাফিটা হয়ে গেছে, তো আমরা লাফালাফি না করে গানগুলাকে যখন ফিল করতে পারবো, গানের ভিতরে ঢুকে যেতে পারবো, আপনি একটা গান শুনে যদি সেই গানটাকে আপনি ফিল করে একটা থিংকিং এর জগতে না চলে যেতে পারেন, তাহলে আসলে সেই গান শোনার থেকে না শোনাই আমি মনে করি যে ভালো।
0: খুব সুন্দর কিছু কথা শুনলাম আসলে জিশাক ভাইয়ের কাছ থেকে। আর আগের কথা যদি বলি, এই যে জিশাক ভাই যেমনটা বলছিল যে আগের দিনে সিঙ্গার যারা ছিলেন তারা আসলে সবসময় হয়তো বা আমাদের মাঝে অমর হয়ে থাকবে, তার রিজন কিন্তু একটাই, তাদের যে গানের প্যাটার্ন ছিল, তারা যেভাবে গান করতো, তারা গানের মাধ্যমে আসলে যেভাবে তাদের মনের ভাবগুলোকে প্রকাশ করতো বা হচ্ছে মনের কথাগুলোকে প্রকাশ করার চেষ্টা করতো। আগের দিনে যে মিউজিশিয়ানরা আছে, জিশাক ভাই এখনও যদি পুরনো বাংলার গান শুনি দেখবেন অটোমেটিক কিন্তু একটা গুজবাম দেয় শরীরের মধ্যে, কারণ তাদের তাদের গানগুলো ছিলই কিন্তু এরকম। আর বর্তমান জেনারেশনে এখন যেটা চলছে যে হ্যাঁ আমরা একটু হেভি মিউজিক চাই, হ্যাঁ মেটালিক ফ্যান এটা একটা ডিফারেন্ট পার্ট, বাট দেখা যায় আমরা হয়তো অনেক সময় মিউজিকের যেই টেচ বা মিউজিকের যে ভাইবটা সেটাই কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি না, সেই ব্যাপারটাই আমরা ফিল করতে পারি না, বুঝতে পারি না। আমরা জাস্ট চিন্তা করি যে কনসার্টে যাওয়ার যে ব্যাপারটা, আমরা কনসার্টে যাব, আমরা ওইখানে গিয়ে জাস্ট হচ্ছে একটু হেড ব্যাং করবো, আমরা সেখানে একটু লাফালাফি করবো, এটাই হয়তো একটা কনসার্টে এনজয়মেন্ট। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই যে মিউজিক, এই সানডে সাউন্ড যে আপনারা যে প্রতি সানডে সাউন্ড যে মনে করেন যে এইভাবে মিউজিক পাবেন বা মিউজিক করবো আমরা, এই মিউজিকটা হচ্ছে টোটালি একটা ফিলের ব্যাপার। এর আগের রবিবারে যেমন আমাদের সাথে আশিক ছিলেন, আশিকও কিন্তু ঠিক এভাবেই বলে গিয়েছিলেন যে আসলে মিউজিক টোটালি আসলে পুরোটা একটা মানে অনুভব, যখন আপনি অনুভব করতে শিখবেন তখনই কিন্তু আপনি মিউজিকের টেস্টটা খুঁজে পাবেন। আর আমি যদি ইউথদের উদ্দেশ্যে বলি যে আসলে আপনি পড়ালেখা করছেন, আপনি জব করছেন, আপনি যাই করেন না কেন, আপনি পাশাপাশি গান করেন, গানকে ভালোবাসেন, যে একবার শুরুতেই বলছিল যে যারা গান করে বা গানকে ভালোবাসে তারা আসলেই সহজ সরল মানুষ, বা তাদের মনের মধ্যে হয়তো কোনো প্যাচ গুজ নেই, কারণ গান করতে গেলেও কিন্তু আসলে একটা,
1: আমি যেটা একটু ইন্টারাপ্ট করতে চাই, হ্যাঁ হ্যাঁ, সেটা হলো আর কি মানুষ কখন হিংস্র হয়ে পড়ে, যখন আপনার মনের আর কি মনের ভিতরে যখন কথা আটকে রাখতে রাখতে রাখতে রাখতে রাখতে রাখতে গ্লাস যখন ফুল হয়ে যায় তখন আর একটু ঢুকাইলে ওভারফ্লো করে।
0: ওকে,
1: তো সেই ক্ষেত্রে আসলে গান গায় আর কি মানুষ নিজের ভিতরের কথাগুলোই কিন্তু প্রকাশ করে অ্যাকচুয়ালি। আপনি যখন নিজের ভিতরে সব কিছু ফ্রেশ করে রাখবেন আপনার মনটা অটোমেটিক ফ্রেশ থাকবে।
0: ওকে, আর এই অটোমেটিক ফ্রেশের জন্যই আই গেস এই গানটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট।
1: হ্যাঁ,
0: খুব সুন্দর একটা কথা বলেন। আসলে জিশাক ভাইয়ের এই যে লাইফ এক্সপেরিমেন্টাল কথাগুলো, এগুলো আমি যখনই জিশাক ভাইয়ের সাথে আমি পার্সোনালি বসি, মানে জিশাক ভাইয়ের কথাগুলো যখন শুনি তখন শুধু মনে হয় যে না শুনি, আমি শুনবো, জাস্ট খালি শুনবো, আমি কিছু বলবো না। এগুলো যদি নিতে পারেন আমার মনে হয় যে লাইফ কিন্তু টোটালি সেট হয়ে যাবে। এই যে দেখেন, এখন আপনাদের সাথে আছি, হাসি খুশি আছি, প্রতিদিন আড্ডা দিচ্ছি, প্রতিদিন আপনাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছি, আমি এর জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই জিশাক ভাইকে। কজ আমার খারাপ সময়, আসলে সবার লাইফেই কিন্তু একটা খারাপ সময় আসে, খারাপ স্টেজ আসে, দেখা যায় মানুষ মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে পড়ে, কিছু টেনশনে থাকে, ফ্যামিলি টেনশন হতে পারে, সেটা পার্সোনাল হতে পারে, প্রেম ভালোবাসা রিলেটেড হতে পারে, যে কোনো কিছু কিছু হতে পারে। সেই ক্ষেত্রে আপনার যেটা দরকার হয় একজন সিনিয়র গার্ডিয়ান, আর সিনিয়র গার্ডিয়ান যদি এরকম হয় যে কিনা হচ্ছে গানে শুরু শুরু আসলে মনের কথা বলতে পারে, তাহলে তো ইনসেন, মাথা নষ্ট। যাই হোক, জিশাক ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমার সাথে আপনি উপস্থিত হয়েছেন আর আমার সাথে ছিলেন। এদিকে আমি দেখতে পাচ্ছি উমের হ্যাঁ লিখেছে, জিশাক ভাই আপনি যে গানগুলো লিখেন সেই গানগুলো কি নিজেই সুর করে নিজেই গান?
1: জি।
0: ওকে,
1: আমার নিজের সুর, নিজের গিটার কম্পোজও আমার নিজে।
0: আচ্ছা আচ্ছা, আশা করছি অ্যান্সার পেয়ে গেছেন। আর দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে রাইসা, আছে চিটাগাং থেকে। ওকে, কমেন্ট আব্বুর অ্যাকাউন্ট থেকে করলাম আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত যুক্ত আছেন। জিশাক ভাই, আমরা আসলে প্রায় বলা চলে আমরা শেষ পর্যায়ে আছি, একটু যে কোনো সময় হয়তো বা বিদায় নিতে হবে আর কি। তো আমরা আর কয়টা গান শুনতে পারি একটু বলেন?
1: আমরা একটা দুইটা গান শুনতে পারি।
0: আচ্ছা, তাহলে আমরা এখন এই মুহূর্তে আমার মনে হয় আরো একটা গানে চলে যাওয়া উচিত। প্লিজ লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত থাকবেন একদম শেষ পর্যন্ত, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। আড্ডাটা আপনারা জমিয়ে উঠেছেন, জমিয়ে তুলেছেন এবং আড্ডা কিন্তু জমে উঠেছে, সো আশা করছি একদম শেষ পর্যন্ত থাকতে হবে।
1: এটা রেডিও হেডের একটা গান, ক্রিপ।
0: আচ্ছা,
1: ক্রিপ মানে তো আসলে মনে হয় লিসেনার সবাই জানে, ক্রিপ মানে হলো বেহায়া, সোজা কথায় যেটা বলে।
0: আচ্ছা আচ্ছা,

0: আরো একটা গান শুনলাম, নিজের গান। প্রতিটা গানই কেন জানি রিলেট খাই, আই ডোন্ট নো। জিশাক ভাই, এর অ্যান্সারটা আসলে আমার নিজের কাছেও নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে যুক্ত আছেন, এই মুহূর্তে শুনছেন আমাকে। ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু আমরা লাইভে আছি। আমাদের নাম্বারও লিখতে পারেন, 01 সরি 01 8 4 1 9 0 4 9 0 4। ঠিক একই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপও লিখতে পারবেন। আর এদিকে আমার সাথে কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত আছে। অমৃত বোস দাদা লিখেছে, শো পুরো জমে উঠেছে। মণিপল আছে, আলতাপড়া রঙে যে তোর আছে কি মায়া, প্লিজ প্লে করেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই যে একটা সফট মিউজিক শুনতেই পারছেন। আচ্ছা, আমি সেটা নিয়ে কথা বলবো অবশ্যই। একদম শেষ পর্যায়ে আছি, মানে বিদায় নিলে মনে হয় আমার জন্য বেটার হয়। সো এখন আমরা বিদায় মুহূর্তে জিশাক ভাইয়ের কাছ থেকে একটা গান শুনবো, যে গানটা হচ্ছে পার্সোনালি আমার খুব পছন্দের একটা গান, টিয়ার্স ইন হেভেন। ওকে, আর জিশাক ভাই আমি গানটা নিয়ে কি ছোট্ট করে একটু বলবো। এই যে মিউজিকটা শুনছেন, একটা ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ কি আসলে শুধুমাত্র গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়, ব্যাপারটা কেমন? ব্যাপারটা কিন্তু তা না। ভালোবাসার মানুষটা কিন্তু যে কেউ হতে পারে, সেটা হতে পারে আপনার পরিবারের একজন সদস্য, সেটা হতে পারে আপনার কাছের কোনো বন্ধু বান্ধব, সেটা হতে পারে আপনার বান্ধবী, সেটা হতে পারে আপনার বন্ধু, সেটা হতে পারে আপনার প্রেমিক, সেটা হতে পারে আপনার প্রেমিকা। তবে এই ভালোবাসার মানুষ যখন আসলে হারিয়ে যায়, তখন আমাদের অনুভূতি কেমন থাকে, তখন আমাদের ভেতরে কি কাজ করে, তখন আমাদের ভেতরটা কোথায় থাকে, আমাদের সেই মানসিক অবস্থানটা কোথায় থাকে, সেই একটা ব্যাপারেরই কিন্তু আউটপুট এই গানটা, টিয়ার্স ইন হেভেন। সো গানটা শুনি আমরা, আর হয়তো বা গান শুনতে শুনতে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে।
1: আমার একটা ছোট্ট কথা।
0: হ্যাঁ হ্যাঁ জিশাক ভাই, প্লিজ, শিওর।
1: ভালোবাসা আসলে মানুষ এখন অনেক কঠিন বানায় ফেলছে, ভালোবাসা কিন্তু এত কঠিন না। ভালোবাসা আমার আর কি, আমার পার্সোনাল মতে, ভালোবাসা হলো কাউকে ঘৃণা না করাই হলো ভালোবাসা। আপনি কাউকে ঘৃণা না করলে তার ভিতরে তো আপনার আল্লাহ তো তা সৃষ্টিকর্তা তো আপনার ভিতরে অটোমেটিক ভালোবাসা দিয়েই রাখছে। আপনি যখনই ঘৃণা না করবেন, ভালোবাসা অটোমেটিক হবে। তো ভালোবাসাকে এত কঠিন করে না দেখে কাউকে ঘৃণা করেন না, নিজেকে ভালোবাসেন, নিজের মতো করে আরেকজনকে ভালোবাসেন, সেটাই অ্যাকচুয়াল ভালোবাসা।
0: খুব সুন্দর একটা কথা বললেন। আসলে ভালোবাসা ব্যাপারটা কিন্তু সার্বজনীন, ভালোবাসা যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো সিচুয়েশনে আসতে পারে, যে কার উপর আসতে পারে। গানটাতে চলে যাচ্ছি, গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায় নিব। আবারও নেক্সট সানডে সাউন্ডসে কোনো একজন গেস্টের সাথে আবারও কিন্তু চলে আসবো ফেসবুক লাইভে। আশা করছি শেষ পর্যন্ত চলতে থাকবে।

থ্যাংক ইউ সো মাচ জিশাক ভাই। দেখতে দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আমাদের সানডে সাউন্ডের। জিশাক ভাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং এত সুন্দর আমাদের গান উপহার দিয়েছে। সো আশা করছি অবশ্যই আবারও নেক্সট রবিবার সবার সাথে কথা হবে, সবার সাথে আড্ডা হবে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 0961199966।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
3: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 95.4

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
3: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
5: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
6: আচ্ছা,
5: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
6: এই কথা তো চলো এখনই।
5: কিভাবে?
6: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
7: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
8: হ্যালো।
9: হ্যাঁ বলো।
8: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
9: আচ্ছা নেটে কল দাও তো।
8: আহা, এখানে কি হলো?
9: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
8: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
2: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলায় ভাষণ দেবেন আগামী বৃহস্পতিবার। পাবলিক প্রক্রিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পাচার রোধে কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। কুমিল্লার শিশু অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাম মোকাবেলায় আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ টিকা কার্যক্রম, আওতায় আসবে 34 লাখ শিশু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আগামী 10ই ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং রিয়াদ সহ বিভিন্ন শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিল সৌদি আরব। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদ UNGA এর 81তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘের মতো সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি প্রথম অংশগ্রহণ। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বিধায় এবারের অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করে। পররাষ্ট্র সচিব জানান, অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। বিস্তারিত প্রতিবেদনে।
2: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চের এই ঐতিহাসিক মুহূর্তে কেবল একজন রাষ্ট্রনায়কের বক্তব্যই ধ্বনিত হবে না, বরং রচিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে জিয়া পরিবারের 4 দশকেরও বেশি সময় ধরে চলা এক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্কের নতুন অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালের 26শে আগস্ট প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের 11তম বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র, ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
3: ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যেকার বৈষম্য হ্রাস পাওয়ার বদলে দেখা যাচ্ছে তা বরং বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ সনদের আদর্শ এবং মানব অধিকার সংক্রান্ত ঘোষণার প্রতি আমরা সকলেই আনুগত্যশীল।
2: তাঁর ওই ভাষণের ঠিক 13 বছর পর 1993 সালের 1 অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের 48তম অধিবেশনে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
4: এ কমিটমেন্ট উইচ উইল এনেবল আওয়ার চিলড্রেন টু বি সিকিউর অ্যান্ড হ্যাপি অ্যান্ড রিয়েলাইজ দ্য ফুল পটেনশিয়াল। ইউ উইল ফাইন্ড বাংলাদেশ ইন দি ফোরফ্রন্ট অফ এফর্টস to give our children the best possible first start in life. I am confident all of us gathered here will also do the same.
2: এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। এ ব্যাপারে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় বক্তব্য দেবেন।

0: বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা আইনের শাসন ও জবাবদিহিতা গুরুত্ব পাবে।
1: তার বক্তব্যে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো তুলে ধরবেন।
0: বাংলাদেশের জন্য এবারের 81তম অধিবেশনটি বাড়তি তাৎপর্য বহন করছে, কারণ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণের মধ্য দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছিল, 1993 থেকে 2005 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা বজায় ছিল, আর 2026 সালে তারেক রহমানের প্রথম ভাষণের মধ্য দিয়ে সেই অধ্যায়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পিতামাতার পর পুত্র হিসেবে তারেক রহমানের এই ভাষণ কেবল একটি কূটনৈতিক ভাষণ নয়, বরং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে চলা আশা ও বিশ্বাসের এক প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা ও সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রক্রিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ রাজধানী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধান সম্প্রসারণ ও উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালীর আধুনিকায়ন করা হবে। সংশোধনীতে টেকসই ক্রয় ব্যবস্থার অধিক সংস্থানের লক্ষ্যে পণ্য, কার্য ও ভৌত সেবা ক্রয়ে নির্ণায়কের অনুপাত ভিত্তিক মূল্যায়নের বিধান রাখা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবং মাদক পাচার, চোরাচালান ও মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রেয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হোসেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি পরিবেশ রক্ষা ও পানি দূষণ প্রতিরোধের পাশাপাশি মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের কোস্টগার্ডের মহাপরিচালককে বাহিনীটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেন। তারা রাষ্ট্রপতির কাছে শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে গৃহীত সরকারি উদ্যোগগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার অনুরোধ জানান। তারা গেজেট বিজ্ঞপ্তিতে প্রকাশিত 845 জন জুলাই শহীদের নাম খচিত জুলাই শহীদ স্মারকের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন। রাষ্ট্রপতি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারবর্গ এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের 29 সদস্যের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেছেন, রামিসা হত্যার বিচারের মতো সংক্ষিপ্ত সময়ে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করা হবে। তিনি আজ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে তাঁর মন্ত্রণালয় এ বিষয়ে বিচার বিভাগকে সহায়তা করবে। শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে সারাদেশের মানুষ মর্মাহত উল্লেখ করে তিনি বলেন,
3: নিখোঁজ হওয়ার 24 ঘন্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয় এবং তার 12 ঘন্টার মধ্যে সন্দেহভাজন সমস্ত আসামি গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ হিসাব মতে আগে 3 জন, আজকে 1 জন, 4 জন গ্রেফতার হয়েছে এবং যে মোবাইল নিয়ে ঘটনা সেই মোবাইলটা উদ্ধার করা হয়েছে প্রধানতম সন্দেহভাজন আসামির কাছে। সমস্ত আলামত পাওয়া গিয়েছে, তারা ঘটনা স্বীকার করেছে। আশা করি রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাতে পারব।
2: উল্লেখ, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে শুক্রবার বিকেল তিনটায় মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওত হোসেন বলেছেন, হাম ও রুবেলার সংক্রমণ নিয়ন্ত্রণে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকাদানের আওতায় আনতে শুরু হচ্ছে মাসব্যাপী ক্যাম্পেইন। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এই টিকাদান কর্মসূচি আগামী 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 31 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত এপ্রিল থেকে পরিচালিত ক্যাম্পেইনে প্রায় 1,98,30,000 শিশু টিকা পেয়েছে। তবে এখনও যারা টিকা নিতে পারেনি এমন 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 34 লাখ শিশুকে এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে। এজন্য 58 লাখ ডোজ টিকা মজুদ আছে বলেও জানান তিনি। এদিকে ঢাকা মেডিকেল কলেজে পলিসিস্টিক ওভারি সিনড্রোম সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বন্ধাত্মের চিকিৎসায় আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। আজ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, চলমান রোহিঙ্গা সংকট সমাধান, জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং কূপ খনন বিষয়ে আলোচনা হয়। এই সময় স্পিকার বাংলাদেশের উপকূলীয় এলাকায় মজুতকৃত গ্যাস ও তেল সম্পদ উত্তোলনে ইতালির বাণিজ্যিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান। ঢাকার একটি আদালত মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের 309 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 10ই ডিসেম্বর দিন ধার্য করেছেন। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাজান কবির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে 10ই ডিসেম্বর দিন ধার্য করেন। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেয়া 10 বছরের কারাদণ্ডের 500 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, এই রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 184 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় নতুন করে 1,593 জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এদিকে দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ICCCD-AD এর মধ্যে আজ একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে সহযোগিতা করবে ICCCD-AD। দেশে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্য খাতকে আরও আধুনিক ও টেকসই করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, প্রান্তিক খামারিদের সহায়তা, সহজ শর্তে ঋণ ও প্রণোদনা প্রদানের মাধ্যমে সরকারের লক্ষ্য মাছের উৎপাদন বাড়ানো ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: দেশের মানুষের প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস মাছ। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে গত কয়েক বছরে বেড়েছে মাছের উৎপাদন ও চাষের পরিধি। বিশেষ করে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বাড়ছে। এই ধারাকে আরো এগিয়ে নিতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার, বলছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
7: আমাদের জনসংখ্যা তো অনেক বৃদ্ধি পেয়েছে এবং মাছের খুব একটা ঘাটতি আমাদের নেই, বিশেষ করে মিঠা পানির মাছ। দিন দিন কিন্তু আমাদের চাষির সংখ্যাও বাড়তেছে, আমাদের এই মাছের যে চাহিদা অনুযায়ী আমরা উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি এবং এই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।
6: শুধু উৎপাদন বাড়ানো নয়, মাছ চাষের সঙ্গে যুক্ত প্রান্তিক খামারিদের কৃষক কার্ডের আওতায় এনে বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি সহজ শর্তে ঋণ ও প্রণোদনার মাধ্যমে খামারিদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের প্রত্যাশা। এর ফলে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
7: খামারিদেরকে আমরা সহযোগিতা দিচ্ছি এবং এই মৎস্য যারা খামারি রয়েছে তারাও কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়বে, অনেকগুলি সুবিধা তারা পাবে, কাজেই তাদের ক্ষুদ্র ঋণের ব্যাপারেও আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, যাতে করে প্রান্তিক পর্যায়ে এই মৎস্য উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনৈতিকভাবে প্রান্তিক পর্যায়েও আমরা সমৃদ্ধশালী হতে পারি।
6: উৎপাদনের পাশাপাশি নিরাপদ মাছ নিশ্চিত করাকেও দেওয়া হচ্ছে গুরুত্ব, তাই নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ এবং নিরাপদ মাছ উৎপাদনে চাষীদের সচেতন করছে সরকার। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব তার রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং বিশ তায়েফ, ফারসান ও ইয়ানবু শহরের হামলাও ব্যর্থ করে দিয়েছে। এর আগে হুতিরা রিয়াদ ও সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল। সৌদি আরব জানিয়েছে ইয়েমেন থেকে হুতিদের চালানো হামলার পাল্টা জবাব হবে ব্যাপক এবং তার জোটের অংশীদারদের সাথে সমন্বিতভাবে করা হবে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুতিদের অব্যাহত হামলায় বেসামরিক লোকজন হতাহত হওয়ায় নিন্দা জানিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবভ হরমুজ প্রণালীর বিষয়ে তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র তার স্বাক্ষরিত প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ থাকবে। তিনি আজ পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় একথা বলেন। গালিবভ বলেন, ইরান কাতারে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন পক্ষকে তাদের বার্তা ও শর্তাবলী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক অভিযানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী 5 জঙ্গিকে হত্যা এবং 23 জন জিম্মিকে উদ্ধার করেছে। দেশটির সেনাবাহিনী আজ একথা জানায়। জঙ্গিরা কালাতের কাছে একটি অবৈধ চেকপয়েন্ট বসিয়ে যানবাহন থামিয়ে মুক্তিপণের জন্য লোকজনকে অপহরণ, অর্থ আদায় এবং যানবাহন জব্দ করছিল। ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর একটি বৃহৎ তেল শোধনাগারও এই হামলার শিকার হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, এটি ছিল এ যাবৎকালের মধ্যে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা। তবে তিনি বলেন, রাজধানী লক্ষ্য করে ধেয়ে আসা 450 বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। খেলার খবর। এশিয়ান গেমস। জাপানের আইচিতে টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ভারত নারী দল 114 রানে আজ বাংলাদেশকে হারিয়েছে। এদিকে এশিয়ান গেমসের হকি ইভেন্টে চীনা নারী দল 13-0 গোলের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ বিকাল 3টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তর নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলায় ভাষণ দেবেন আগামী বৃহস্পতিবার। পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পাচার রোধে কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। কুমিল্লা শিশু অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সংক্ষিপ্ত সময় সম্পন্ন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাম মোকাবেলায় আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ টিকা কার্যক্রম। আওতায় আসবে 34 লাখ শিশু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মেঘনা গোমতী সেতু টোল আদায় চুক্তিতে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আগামী 10ই ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং রিয়াদ সহ বিভিন্ন শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিল সৌদি আরব। খবর শেষ হল।
8: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। 90.4

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি নাবলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Vaccination Act Station.
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল,
0: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আমার একটি আইপি ফোন অ্যাপ।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছে
2: কই
1: ঢাকা এফএম টিউন করেন
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুক আর গান সুরে সুরে
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
5: Thank you.

চলছিলো, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে, প্লিজ ঘুম।

আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী। আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: আপনার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চুপ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: Nation, X Station.
1: Time check. এখন সময় রাত 2টা। 90.0.

0: Kaka FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো।

0: নেশন এক স্টেশন।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4
0: এক নেশন এক স্টেশন।
3: Point 4 FM.